আকাশবাণী কৈলাসহর, আজ শুক্রবার, 22শে জ্যৈষ্ঠ 1948 শকাব্দ, 28শে জ্যৈষ্ঠ 1433 বঙ্গাব্দ, 12ই জুন 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:58:50। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

0: আকাশবাণী কৈলাসহর, অমৃতবাণী।
1: আল্লাহ পাক কোরআনে পাকের মধ্যে ঘোষণা করেছেন, কুনতুম খায়রা উম্মাহ উখরিজাত লিন্নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ।

তোমরাই শ্রেষ্ঠ উম্মত, মানব জাতির জন্য তোমাদের আবির্ভাব হইয়াছে। তোমরা সৎ কাজের নির্দেশ দান করো, অসৎ কাজে নিষেধ করো এবং আল্লাহকে বিশ্বাস করো। কিতাবীগণ যদি ইমান আনিত তবে তাহাদের জন্য ভালো হইত। তাহাদের মধ্যে কিছু সংখ্যক মুমিন আছে, কিন্তু তাহাদের অধিকাংশ সত্যত্যাগী। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন,

হে মুমিনগণ, তোমরা আল্লাহকে যথার্থভাবে ভয় করো এবং তোমরা আত্মসমর্পণকারী না হইয়া কোনো অবস্থায় মরিও না। যথার্থ ভয় করার ব্যাখ্যায় হাদিসে আছে, আল্লাহর অনুগত হইবে, অবাধ্য হইবে না, আল্লাহকে স্মরণ করিবে, ভুলিবে না, আল্লাহর কৃতজ্ঞ হইবে, কৃতঘ্ন হইবে না। অন্য আয়াতের মধ্যে আসিয়াছে,

وسيجزي الله الشاكرين. মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন রাসুল মাত্র, তাহার পূর্বে বহু রাসুল গত হইয়াছেন। সুতরাং যদি সে মারা যায় অথবা সে নিহত হয়, তবে তোমরা কি পৃষ্ঠ প্রদর্শন করিবে? এবং কেহ পৃষ্ঠ প্রদর্শন করিলে সে কখনো আল্লাহর ক্ষতি করিবে না, বরং শীঘ্রই কৃতজ্ঞ দিবকে পুরস্কৃত করিবেন। আল্লাহ পাক কুরআনের মধ্যে বলেছেন,

অর্থাৎ তোমার প্রতিপালক আদেশ দিয়াছেন, তিনি ব্যতীত অন্য কাহারও ইবাদত না করিতে ও পিতামাতার প্রতি সদ্ব্যবহার করিতে। তাহাদিগের একজন অথবা উভয় তোমার জীবন দশায় বার্ধক্যে উপনীত হইলে তাহাদিগকে উফ বলিও না এবং তাহাদিগকে ধমক দিও না, তাহাদের সহিত বলিও সম্মানসূচক নম্রকতা। মমতাবশে তাহাদের প্রতি

নম্রতার পক্ষপোত অবনমিত করিও এবং বলিও, হে আমার প্রতিপালক, তাহাদিগের প্রতি দয়া করো, যেভাবে শৈশবে তাহারা আমাকে প্রতিপালন করিয়াছিলেন। কোরআনে করিমের অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ফাযকুরুনি আযকুরকুম,

0: الصبر والصلاة، إن الله مع الصابرين. সুতরাং তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাদিগকে স্মরণ করিব। তোমরা আমার প্রতি কৃতজ্ঞ হও এবং কৃতজ্ঞ হইও না। হে মুমিনগণ, ধৈর্য সালাতের মাধ্যমে তোমরা সাহায্য প্রার্থনা করো। আল্লাহ ধৈর্যশীলদের সহিত আছেন।
1: হাদিস থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতি শিল্পী বাণী জয়রাম।

বাণী জয়রামের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি। আকাশবাণী কৈলাসহর, এখন বিবিধ ভারতী অনুষ্ঠানে সম্প্রচারিত হচ্ছে মুম্বাই কেন্দ্র থেকে।

বিবিধ ভারতী অনুষ্ঠানে সম্প্রচারিত হলো মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলাসহর আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। সকাল 7টায় সুপ্রভাত, 7:10 ভক্তিসুধা অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি, 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। সকাল 8টায় হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল 8:30। 8:40 আধুনিক গান। 9টায় হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। এরপর বিবিধ ভারতী অনুষ্ঠান। ১১টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা। 12টায় অনুষ্ঠান পরিচিতি। 12:05 শুনবেন অতুল প্রসাদের গান। 12:30 নজরুল গীতি। 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের, 1:05 হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিত্রমালা। 1:30 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ। 1:40 আধুনিক গান। 2টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের। 2:15 বাংলা ছবির গান। 2:30 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 6টায় ঘর গৃহস্থী। 7টায় ককবরক অনুষ্ঠান। 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। 7:35 এবং 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 8:05 প্রচারিত হবে নাটক। 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের। বাংলা হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান 9:15, শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান 9:30। 10:10 শুনবেন টপ্পা। 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি, আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলা শহর, নমস্কার। সুপ্রভাত শ্রোতা বন্ধু, শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি, 1860 খ্রিস্টাব্দের 12 জুন জন্মগ্রহণ করেন যশস্বী আইনজীবী শিক্ষাব্রতী স্যার আশুতোষ চৌধুরী। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনকারী হেমচন্দ্র কানুনগোর জন্ম 1871 খ্রিস্টাব্দের আজকের দিনে। কবি ঈশানচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের জীবনাবসান 1897 খ্রিস্টাব্দের 12 জুন। সংস্কৃত পণ্ডিত, চিন্তাবিদ ও সাংবাদিক যোগেন্দ্রনাথ বিদ্যাভূষণ প্রয়াত হন 1904 খ্রিস্টাব্দের আজকের দিনে। কবি, সাহিত্যিক, শিক্ষাবিদ, গীতিকার এবং সুরকার অমিয় চক্রবর্তী প্রয়াত হন 1986 খ্রিস্টাব্দের 12 জুন। মাত্র 16 বছর বয়সে থিয়েটারের মাধ্যমে কর্মজীবন শুরু করেন সায়ক নাট্যগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সদস্য মেঘনাথ ভট্টাচার্য। তিনি অভিনেতা, তিনি পরিচালক, তিনি নাট্যকার, চলচ্চিত্র ও টেলিভিশনেও কাজ করেছেন। 1952 খ্রিস্টাব্দের 12 জুন জন্মগ্রহণ করেন মেঘনাথ ভট্টাচার্য। কথা সাহিত্যিক শক্তিপদ রাজগুরু প্রয়াত হন 2014 খ্রিস্টাব্দের 12 জুন। আজ বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস। আন্তর্জাতিক শ্রম সংস্থার উদ্যোগে প্রথম বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবস পালিত হয় 2002 খ্রিস্টাব্দে। আজ বিশ্ব রক্তদাতা দিবস। রক্তদাতা জীবনদাতা, তাদের প্রতি সম্মান জানাতে দিবসটি পালিত হয়। শুনলেন আজকের দিনটি। এবারে বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। ত্রিপুরা ভবিষ্যৎ পত্রিকার সংবাদ শিরোনাম, প্রশাসনিক নিষ্ক্রিয়তার বিরুদ্ধে সরব মানবাধিকার কমিশন, আত্মসমর্পণকারী জঙ্গিদের বন্ধ ঘিরে রাজ্যে উত্তেজনা বাড়ছে, ছাত্রীদের স্বাস্থ্যবিধি ও সুরক্ষার কথা মাথায় রেখে ভগিনী নিবেদিতা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একটি স্যানিটারি ন্যাপকিন ভেন্ডিং মেশিন প্রদান করল কৈলাসহর লায়ন্স ক্লাব, দুদিনব্যাপী ভীষ্মদেব স্মৃতি শিশু নাটক প্রতিযোগিতা শুরু আগরতলা মুক্তধারা অডিটোরিয়ামে, রাজ্যে গণহারে অবৈধ অনুপ্রবেশে বাড়ছে উদ্বেগ। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম, চা পর্যটন ও আম প্রক্রিয়াকরণ নিয়ে অর্থমন্ত্রীর কাছে একাধিক দাবি পেশ, শিলিগুড়িতে হবে জিএসটি ট্রাইব্যুনাল, আশ্বাস অর্থমন্ত্রীর, কর্মী সংকটে ভুগছে মহকুমা পরিষদ, আজ বৈঠক পঞ্চায়েত মন্ত্রী দিলীপের, ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়া বাসিন্দাদের রেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত, রেশন চালু রাখতে ট্রাইব্যুনালে আবেদনের নথি জমা দেওয়ার হিড়িক, প্রচুর অর্ডার মিলেছে, মাটির যোগান না থাকায় বিপাকে কৃষ্ণনগরীর মৃৎশিল্পীরা। পুকুরে উদ্ধার 16টি বন্দুক, প্রায় 2500 কার্তুজ, সন্দেশখালী যেন অস্ত্র ভাণ্ডার। আজ কলকাতা থেকে প্রকাশিত আনন্দবাজার পত্রিকার সংবাদ শিরোনাম, 3 লাল কার্ড, দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু মেক্সিকোর, উদ্বোধনী ম্যাচে মন ভরাতে পারল না কোনো দলের খেলাই। ফুটবল বিশ্বকাপ হবে 3টি দেশে, আমেরিকা, কানাডা এবং মেক্সিকো বিশ্বকাপের যৌথ আয়োজক। 3টি দেশে আলাদা আলাদা উদ্বোধনী অনুষ্ঠান করার পরিকল্পনা নিয়েছে ফিফা।

এবারে 48টি দেশকে নিয়ে প্রতিযোগিতা আয়োজন করেছে ফিফা। আগামী 19 জুলাই নিউ জার্সির মেট লাইফ স্টেডিয়ামে ফাইনাল হবে। গতবার ফাইনাল দেখেছিলেন 50 কোটি দর্শক। শুনলেন বিভিন্ন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আগামী 14 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত মেঘলা এবং 1-2 জায়গায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32-33 এবং 22-23 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘণ্টায় 10 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 98 এবং 50% হতে পারে। ভারী বৃষ্টির ফলে নিচু জমিতে জল জমে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তাছাড়া সবজির জমিতে জল দাঁড়িয়ে যাওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। সমস্ত জমির জল বের করে দেওয়ার ড্রেনগুলো পরিষ্কার ও গভীর করে দিতে হবে। অতিরিক্ত তসের ফলে শস্যে ছত্রাকজনিত রোগ যেমন শিকড় পচে যাওয়া, চারা শুকিয়ে যাওয়া ইত্যাদি রোগের সম্ভাবনা বেশি। ছত্রাকজনিত রোগ নিরাময়ের জন্য প্রাথমিক অবস্থায় যে কোনো সাধারণ ছত্রাকনাশক যেমন মেটালেক্সিল, মেনকোজেব ইত্যাদি ব্যবহার করা যেতে পারে। মাটির অতিরিক্ত তর শিকড়ের পুষ্টি এবং জল শোষণ ক্ষমতাও হ্রাস করতে পারে। পুষ্টির অভাবের লক্ষণ দেখা দিলে জমিতে খানিকটা সার প্রয়োগ করুন। তবে যেখানে ভারী বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেখানে কীটনাশক, ছত্রাকনাশক, সার ইত্যাদি প্রয়োগ করা থেকে বিরত থাকুন। স্যাঁতস্যাঁতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে। আগাছার সমস্যা দূর করতে আপাতত হাত দিয়ে অথবা উইডার ব্যবহার করে আগাছা পরিষ্কার করুন। বজ্রপাত, গবাদি প্রাণী এবং এমনকি মাঠে কর্মরত কৃষকদের জন্য মারাত্মক হতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা এড়িয়ে চলুন। কাটা ফসল খোলা এবং অনাবৃত জমিতে রাখবেন না। ঝড় বৃষ্টির সময় প্রবল বাতাসে গাছপালা উপড়ে যেতে পারে, ডালপালা ভেঙে যেতে পারে এবং ফসলের, বিশেষ করে পরিপক্ক ফসলের ক্ষতির সম্ভাবনা থাকে। তাই ফলের বাগান এবং অন্যান্য লম্বা বা দুর্বল কাণ্ড বিশিষ্ট ফসলের গাছ যাতে হেলে বা ভেঙে না যায় সেজন্য খুঁটি বা বাঁশ দিয়ে ঠেস দিয়ে দিতে হবে। ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা বা জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে যা ফসলকে জলের নিচে ডুবিয়ে ক্ষতি করতে পারে। এর ফলে গাছের শিকড় পচে যাওয়া এবং মাটি থেকে পুষ্টি উপাদান ধুয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। তাই জমির সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা ও আগাছা মুক্ত রাখতে হবে এবং এক গাছ থেকে আরেক গাছের মধ্যে যথাযথ দূরত্ব বজায় রাখতে হবে যাতে পর্যাপ্ত বাতাস চলাচল করতে পারে। এতে অণুজীবের আক্রমণের ঝুঁকি কমে। ঝড় ও বজ্রপাতের সময় গবাদি পশুকে ঘরের ভিতরে রাখতে হবে এবং বিশুদ্ধ খাবার জলের ব্যবস্থা রাখতে হবে। ঝড় বৃষ্টি বা বজ্রপাতের সময় জমিতে বা খোলা জায়গায় কোনো ধরনের কাজ করা থেকে বিরত থাকুন। জমা জল নিষ্কাশনের জন্য সবজি ক্ষেতে ছোট ছোট নালার ব্যবস্থা করুন। বৃষ্টি থেকে রক্ষা করার জন্য পাকা ফসল জমিতে না রেখে দ্রুত বাজারজাত করুন। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস এবং কৃষি পরামর্শ। শ্রোতাবন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতাবন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। সুপ্রভাত আবার আগামীকাল সকাল 7:00।

আকাশবাণী কৈলাসহর ভক্তি সুধা অনুষ্ঠানে এখন শুনুন ভক্তিগীতি। প্রথম শিল্পী সোনু নিগম।

উদিত নারায়ণ ও সহশিল্পীদের গাওয়ায় গানের সাথে শেষ হল ভক্তি সুধা অনুষ্ঠানটি। আকাশবাণী কৈলাসহর, এখন সময় সকাল 7:24:45। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি সুস্মিতা সেন। বিশেষ বিশেষ খবর হলো, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে সরকার ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীয়ূষ গোয়েল দুদিনের সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। এজবাস্টনে আজ মহিলাদের টি-20 বিশ্বকাপ ক্রিকেট শুরু হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস এবং দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে নীতি আয়োগের 11তম পরিচালন পর্ষদের বৈঠকে সভাপতিত্ব করে গতকাল প্রধানমন্ত্রী বলেন বিকশিত ভারতের লক্ষ্য অর্জনে যখন দেশ এগিয়ে চলেছে তখন কেন্দ্র ও রাজ্যের যৌথ দায়িত্ব আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সহযোগিতা এবং আলোচনার মধ্যে দিয়ে কল্যাণমূলক কাজের অগ্রগতি প্রয়োজন। তিনি বলেন রাজ্যগুলি যাতে নিজেদের ভাবনা চিন্তা এবং মতামত একে অপরের সঙ্গে ভাগ করে নিতে পারে সেজন্য নীতি আয়োগের বিশেষ ভূমিকা রয়েছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ি বলেছেন সভায় মুখ্যমন্ত্রীদের মতামত এবং তাদের নিজের নিজের রাজ্যের সম্পন্ন হওয়া কাজের অভিজ্ঞতা থেকে নীতি আয়োগ উপকৃত হয়েছে। নতুন দিল্লিতে আয়োগের পরিচালন পর্ষদের বৈঠক শেষে সংবাদ মাধ্যমকে বিবৃতি দিয়ে তিনি জানান সভার আলোচ্য বিষয় ছিল বিকশিত ভারত অ্যাট 2047, শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান সহ অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন এবং জীবনের সকল দিকের মধ্যে রয়েছে। সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের চাবিকাঠি বলে তিনি অভিমত প্রকাশ করেছেন।
1: The topic for the Governing Council meeting was inclusive human development for Bikasit Bharat 2047. And it was about details. The states talked about what they are doing. Inclusive human development covers all the four stages of life, from childhood to youth to working life to old age. A skilled population is the key to success.
0: নতুন দিল্লির রাষ্ট্রপতি ভবনে আয়োজিত এই সভায় 28টি রাজ্যের মুখ্যমন্ত্রীরা অংশগ্রহণ করেন। অসম নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র এবং অসম ও নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেইফিউ রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন এর ফলে তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। এই চুক্তির একদিকে যেমন দেশি প্রথম নীতিকে তুলে ধরে অপরদিকে তেমন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর দৃষ্টিভঙ্গিকেও প্রতিফলিত করে। মন্ত্রী জানান বর্তমানে ওই অঞ্চলে তেল উত্তোলনের দৈনিক ক্ষমতা 1,000 থেকে 1,500 ব্যারেলের মধ্যে থাকলেও এই চুক্তির ফলে তা 10 গুণ বৃদ্ধি পাবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর দুদিনের উত্তরাখণ্ড সফর আজ শুরু হচ্ছে। এই সফরকালে রাষ্ট্রপতি দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমিতে 158তম রেগুলার কোর্স এবং 141তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের পাসিং আউট প্যারেডে উপস্থিত থাকবেন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স এনডিএ 4 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলুগু দেশম পার্টির বাসিয়াম রামাকৃষ্ণ, সানা সতীশবাবু এবং চিন্তাকয়ালা বিজয়া এবং জনসেনা পার্টির লিঙ্গমেনেনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিথা রানী তাঁদের নির্বাচিত হিসেবে ঘোষণা করেন। ভারতে খরিফ শস্য চাষের মৌসুম শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অয়েল সিডস কিষাণ মিত্র নামে হোয়াটসঅ্যাপ ভিত্তিক একটি এআই পরামর্শ পরিষেবা অত্যন্ত কার্যকরী মাধ্যম হয়ে উঠেছে। এর মাধ্যমে তৈলবীজ চাষ সংক্রান্ত গবেষণালব্ধ তথ্য সরাসরি কৃষকদের মোবাইল ফোনে যে কোনো সময় তাদের নিজস্ব ভাষায় পৌঁছে দেওয়া সম্ভব হচ্ছে। কৃষকরা 4024598180 নম্বরে হোয়াটসঅ্যাপ করে চীনাবাদাম, সর্ষে, তিল, সূর্যমুখী, সয়াবিন, নাইজার এবং অন্যান্য তৈলবীজ ফসল সংক্রান্ত যে কোনো প্রশ্ন ভারতীয় যে কোনো ভাষায় করতে পারবেন।

0: ব্যাংকার্সি ব্যাংক জালিয়াতি সংক্রান্ত তদন্তে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি হরিয়ানার উন্নয়ন ও পঞ্চায়েত দপ্তরের মহানির্দেশকের কার্যালয়ের প্রাক্তন সুপারিনটেন্ডেন্ট নরেশ কুমারকে গ্রেপ্তার করেছে। অর্থচাস্ট্র প্রতিরোধ আইন পিএমএলএ 2002 এর বিধান অনুযায়ী তাকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্তে জানা গেছে যে আইডিএফসি ফার্স্ট ব্যাংকে থাকা হরিয়ানা সরকার, চণ্ডীগড় প্রশাসন এবং দুটি বেসরকারি স্কুলের ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 645 কোটি টাকার সরকারি অর্থ আত্মসাৎ করা হয়েছে। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর উদ্বেগ প্রকাশ করে বলেছেন যে চলতি সংঘাতগুলি সংশ্লিষ্ট অঞ্চলের সীমানা ছাড়িয়ে অনেক দূর পর্যন্ত প্রভাব ফেলছে এবং বিভিন্ন পরিবর্তনের সূচনা করছে। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি ও নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক আলোচনায় ফিনল্যান্ডের বিদেশমন্ত্রী এলিনা ভালতোনেনের এবং সংযুক্ত আরব আমিরশাহীর সহকারী বিদেশমন্ত্রী লানা নুসেইবের সঙ্গে মতবিনিময়ের সময় তিনি একথা বলেন। ডক্টর জয়শঙ্কর আন্তর্জাতিক সম্প্রদায়কে এই সংঘাতের ফলাফল প্রশমন এবং কূটনৈতিক অনুকূল পরিবেশ তৈরির প্রচেষ্টা অব্যাহত রাখার উপর জোর দেন। ভারতের জ্বালানি সংক্রান্ত সিদ্ধান্তগুলি জাতীয় স্বার্থ দ্বারা পরিচালিত হয় এবং সাশ্রয়ী মূল্য ও সহজলভ্যতার বিষয়টি বিবেচনা করেই জ্বালানি কেনা হয়ে থাকে বলে ডক্টর জয়শঙ্কর মন্তব্য করেছেন। ক্রমবর্ধমান অস্থিতিশীল বিশ্বে সরবরাহ শৃঙ্খলের ঝুঁকি কমানো এবং বৈচিত্র্য আনা এবং অধিকতর সক্ষমতা ও বিকল্প ব্যবস্থা গড়ে তোলার গুরুত্বের উপর তিনি আলোকপাত করেন। মন্ত্রী উপসাগরীয় অঞ্চলের সঙ্গে ভারতের সম্পর্কের গুরুত্বের কথা তুলে ধরে বলেন, এই সম্পর্কের ভিত্তি হল জনগণের মধ্যে দৃঢ় যোগাযোগ, জ্বালানি সহযোগিতা এবং ক্রমবর্ধমান কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব। তিনি উল্লেখ করেন, শুধুমাত্র এবছরেই ভারত ও ইউরোপীয় ইউনিয়ন মুক্ত বাণিজ্য চুক্তি সংক্রান্ত আলোচনা সম্পন্ন করেছে এবং কৌশলগত ও প্রতিরক্ষা অংশীদারিত্ব এবং সামগ্রিক গতিশীলতা সহযোগিতা কাঠামোর মতো গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষর করেছে। উপসাগরীয় অঞ্চলে সামুদ্রিক সুরক্ষার বর্তমান পরিস্থিতির প্রেক্ষিতে ভারতীয় নাবিকদের নিরাপত্তায় সরকার সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করেছে। বন্দর, জাহাজ এবং জলপথ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ডিরেক্টরেট জেনারেল অফ শিপিং সংঘর্ষপূর্ণ জলসীমা দিয়ে চলাচলকারী ভারতীয় এবং বিদেশি পতাকাবাহী জাহাজে কর্মরত সকল ভারতীয় নাবিককে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে। জাহাজ চলাচলকারী সংস্থাগুলিকে সামুদ্রিক নিরাপত্তা বিধি কঠোরভাবে মেনে চলার পাশাপাশি পরিস্থিতির উপর বিশেষ নজর রাখতে এবং সরকার ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকাগুলি নিয়মিত অনুসরণ করতে বলা হয়েছে। মন্ত্রক জানিয়েছে, সিফেয়ারার্স ওয়েলফেয়ার ফান্ড সোসাইটি ক্ষতিগ্রস্ত নাবিক ও তাদের পরিবারের প্রয়োজনে আর্থিক সহায়তা এবং অন্যান্য উপযুক্ত সুবিধা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে। ওমান উপকূলের কাছে একটি জাহাজে সাম্প্রতিক হামলায় 3 ভারতীয় নাগরিকের প্রাণহানির বিষয়টি ভারত কঠোরভাবে নিন্দা করেছে। নতুন দিল্লিতে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছেন, এ বিষয়ে সরকার মার্কিন যুক্তরাষ্ট্রের সার্চ দি অ্যাফেয়ার্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
1: We attach high importance to the welfare and well-being of our seafarers community. Yesterday we condemned the attack on a ship off the coast of Oman in which unfortunately we lost 3 Indian nationals. We had summoned the US CDA here to register a strong protest. The continuing incidents of attacks on shipping in the region are deeply worrisome. These attacks must cease and end and we also call for dialogue and diplomacy so that we can have an early return to peace and stability in the region.
0: বাণিজ্য ও শিল্পমন্ত্রী পীযূষ গোয়েল 2 সফরে আজ সুইজারল্যান্ড যাচ্ছেন। এই সফরে তিনি সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গাই পারমেলিন এবং অর্থনীতি বিষয়ক স্টেট সেক্রেটারি হেলেন বুডলিগার আটিয়েডার সঙ্গে সাক্ষাৎ করবেন। সেদেশের ওষুধ শিল্পের শীর্ষস্থানীয় প্রতিনিধিদের সঙ্গেও মত বিনিময় করবেন তিনি। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ায় তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকালই ট্রাম্প ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। ম্যাচের 9 মাথায় জুলিয়ান কুইনোনস মেক্সিকোর হয়ে প্রথম গোলটি করেন। 67 মাথায় রাউল হিমেনেজের গোলে মেক্সিকো 2-0 এগিয়ে যায়। ম্যাচে 3 খেলোয়াড়কে লাল কার্ড দেখানো হয়। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11:00। ভারত আগামী রবিবার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বর্তমান বিশ্ব অস্থিরতা এবং অনিশ্চয়তার মধ্যে দিয়ে গেলেও ভারত আত্মবিশ্বাস ও দৃঢ় প্রত্যয়ের সঙ্গে উন্নয়নের যাত্রায় এগিয়ে চলেছে। নীতি আয়োগের ভাইস চেয়ারপারসন অশোক কুমার লাহিড়ী বলেছেন, সুশিক্ষিত ও দক্ষ জনগোষ্ঠী দেশের সাফল্যের

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি সুমন ভট্টাচার্য। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, বিশ্বের শক্তিশালী অর্থনীতির দেশগুলি যখন অনিশ্চয়তা ও অর্থনৈতিক সংকটের মুখোমুখি, সেই সময়ে ভারতের অগ্রগতির কথা বিশ্বকে অনুপ্রাণিত করে চলেছে। তিনি আত্মনির্ভরশীলতার লক্ষ্যে দেশের সংকল্পকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বিশেষ করে পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে বিশ্বজুড়ে সেরা প্রয়াসগুলি গ্রহণ ও বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। গতকাল নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের একাদশ গভর্নিং কাউন্সিল সভায় পৌরোহিত্য করার সময় প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি এই বছরের মূল বিষয় ছিল বিকশিত ভারত @

বার্তার লক্ষ্যে দেশের সংকল্পকে আরও শক্তিশালী করার প্রয়োজনীয়তার উপর জোর দেন এবং বিশেষ করে পুনর্নবীকরণযোগ্য শক্তিক্ষেত্রে বিশ্বজুড়ে সেরা প্রয়াসগুলি গ্রহণ ও বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরেন। গতকাল নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনের সাংস্কৃতিক কেন্দ্রে নীতি আয়োগের একাদশ গভর্নিং কাউন্সিল সভায় পৌরোহিত্য করার সময় প্রধানমন্ত্রী কথা বলেন। তিনি এই বছরের মূল বিষয় ছিল বিকশিত ভারত @2047 এর জন্য অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন। সভায় 28টি রাজ্য এবং 5টি কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্যমন্ত্রী, উপরাজ্যপাল এবং প্রশাসকরা উপস্থিত ছিলেন। এই প্রথমবার 28টি রাজ্যের মুখ্যমন্ত্রী নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল সভায় অংশগ্রহণ করেছেন। নয়াদিল্লির রাষ্ট্রপতি ভবনে গতকাল অনুষ্ঠিত 11তম নীতি আয়োগের গভর্নিং কাউন্সিল বৈঠকে অংশ নিয়ে ত্রিপুরার উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকের মূল ভাবনা বিকশিত ভারত @2047 জন্য অন্তর্ভুক্তিমূলক মানব উন্নয়ন। মুখ্যমন্ত্রী জানান, নিয়ম শিথিলকরণ, বিনিয়োগ আকর্ষণ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান স্থাপন, স্বাস্থ্য পরিষেবা, ক্রীড়া, দক্ষতা উন্নয়ন ও স্টার্ট আপ ক্ষেত্রে ত্রিপুরার সাফল্য মানব সম্পদ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সামাজিক মাধ্যমে তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রী মোদীর দূরদর্শী নেতৃত্বে ভারত আজ বিশ্ব অর্থনীতির অন্যতম শক্তি হিসেবে এগিয়ে চলেছে। গ্রামীণ নাগরিকদের বিভিন্ন মৌলিক পরিষেবা তৃণমূল স্তরে সম্প্রসারিত করার ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য চলতি বছরের ই প্রশাসন পুরস্কারের ক্ষেত্রে সারা দেশে দ্বিতীয় স্থান অর্জন করেছে পশ্চিম জেলার বিজয়নগর গ্রাম পঞ্চায়েত। রাজস্থানের জয়পুরে আগামী 1-2 জুলাই 29তম জাতীয় ই প্রশাসন সম্মেলনে এই রৌপ্য পদক তুলে দেওয়া হবে। স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর এবং নয়াদিল্লির অল ইন্ডিয়া ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস যৌথ সহযোগিতায় রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামোকে আরও আধুনিক এবং প্রযুক্তি নির্ভর করে তোলার লক্ষ্যে আগরতলা গভর্নমেন্ট মেডিকেল কলেজ এন্ড জিবিপি হাসপাতালে একটি অত্যাধুনিক স্মার্ট ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে গতকাল এইমসের একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল জিবি হাসপাতালে স্মার্ট ল্যাব স্থাপনের জায়গা পরিদর্শন করে। পরিদর্শনকালে পূর্ত দপ্তরের প্রকৌশলী ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় পরিকাঠামোগত উন্নয়ন ও নকশা সংক্রান্ত বিষয়গুলি পর্যালোচনা করা হয়। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, সমাজের প্রত্যেক শ্রেণীর মানুষের উন্নয়ন নিশ্চিত করার পাশাপাশি যুবক যুবতীদের আত্মনির্ভর করে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। গতকাল মোহনপুর সাব ডিভিশনাল কোর্ট সংলগ্ন এলাকায় নির্মিত মার্কেট স্টল বিতরণী অনুষ্ঠানে উদ্বোধন করে কথা বলেন তিনি। কৃষিমন্ত্রী আশা প্রকাশ করেন, স্টলের মালিকরা আয়ের সুযোগ পাবেন এবং নিজেদের পরিবারকে আর্থিকভাবে সুরক্ষিত করতে পারবেন। এদিন নির্মিত মার্কেট স্টলগুলি 15 জন বেকার সুবিধাভোগীর মধ্যে বিতরণ করা হয়। বিলোনিয়ায় দক্ষিণ জেলা শাসক অফিসের কনফারেন্স হলে স্বচ্ছ ভারত মিশন গ্রামীণের উপর গতকাল জেলা স্তরের পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা শাসক মোহাম্মদ সাজ্জাদ পীর পৌরোহিত্যে সভায় দক্ষিণ জেলায় পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা সংক্রান্ত উদ্যোগের অগ্রগতি পর্যালোচনা এবং IHHL, CSC এবং SLWM এর অসমাপ্ত কাজ, আর্থিক অগ্রগতি, SDWM এর বিধিমালা 2026 বাস্তবায়ন করার বিষয়ে আলোচনা হয়। কৈলাসহরে বিজেপির জেলা কার্যালয়ে গতকাল এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সাংগঠনিক বিষয়ে আলোচনা ও মত বিনিময় করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে কেন্দ্রীয় সরকারের 12 বছর পূর্তিতে সরকারের জনহিতকর কর্মধারা ও প্রকল্প সম্পর্কে ব্যাপক প্রচার করার বিষয়ে বৈঠকে আলোচনা হয়। দক্ষিণ জেলার জেলাশাসক ও সমাহর্তা মোহাম্মদ সাজ্জাদ পীর গতকাল দক্ষিণ জেলার ভারতচন্দ্রনগর ব্লকের PM শ্রী পশ্চিম পাইখোলা হাইস্কুল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি স্কুলের অধ্যক্ষ ও শিক্ষকদের পাশাপাশি প্রাক প্রাথমিক বিভাগ এবং 6 থেকে 10 শ্রেণীর পড়ুয়াদের সঙ্গে মত বিনিময় করেন। আন্তর্জাতিক যোগ দিবসের অঙ্গ হিসেবে কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথ টেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম্প্ট আয়োজন করার উদ্যোগ নিয়েছে। আন্তর্জাতিক যোগ দিবসের এবছরের মূল ভাবনা হল ইয়োগা ফর হেলদি এইজিং। এই আয়োজনের মাধ্যমে একই সঙ্গে সর্বাধিক সংখ্যক মানুষের অংশগ্রহণে অনলাইন যোগা সেশনের উদ্যোগ নেওয়া হয়েছে এবং গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করার প্রয়াস নেওয়া হয়েছে। এই অনলাইন যোগা সেশনটি কেন্দ্রীয় আয়ুষ মন্ত্রকের ইউটিউব প্ল্যাটফর্মে 14 জুন সকাল 6:15 থেকে 7:35 পর্যন্ত সম্প্রচার করা হবে। ফিফা ফুটবল বিশ্বকাপের আনুষ্ঠানিক উদ্বোধন হল। মেক্সিকো সিটিতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আসরের উদ্বোধন হয়। এবারেই প্রথম সর্বাধিক 48টি দেশ বিশ্বকাপ ফুটবলের মেগা আসরের প্রতিদ্বন্দ্বিতা করছে। সেই সঙ্গে প্রথমবারের মতো 3টি দেশ মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে বিশ্বকাপের আয়োজন করছে। মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডায় পৃথক 2টি উদ্বোধনী পর্ব হবে। আগামী 20 জুলাই বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি হবে। উল্লেখ্য, উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24.1 ডিগ্রি সেলসিয়াস। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হল। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধে 7:55।

আকাশবাণী আগরতলা ককতমা পরিব বিপূর্ণা দেব বর্মা হায়ুঙ্গ হামিয়া টং হালক অঙ্গই টংমানী বিশেঙ্গ ভারত খা থাংসা জাকতে ক্রাক নাহার মংনতয়ী হামকাইনি লামু বস্কাঙ্গই টঙ্গ হুনে সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মোদি মেয়া দিল্লি কতালো রাষ্ট্রপতি ভবন নীতি আয়োগ গভর্নিং কাউন্সিল নি ফিল চিসা কক সালাইমানো তুই দুলই মন্ত্রী বক্রক সাকা হামসাজাক ভারত স্নাম তিসানা নাহার মংন সুপুংনাও কেন্দ্রতেই হাস্তেনি বার জাতেই বো নাংকুকমা অঙ্গই বাজাকা শিকলা দফানি বাকই কাহামকুক রং রং মুং বাং রানানি তাই টাং সামুং সেব বাং রানানি সাকাবো ফানবক সিনকা মন্ত্রী বক্রক আবনি লগে লগে ব্রী তুই দুলজাক নাইকল মুং হামক্রাইন হামসাজাক ভারতনি থংহনিব কুরসাখা তাকলাই বিশিনি পান্ডানী কক বতমা অংখা বিকশিত ভারত বিশি নই সাই ব্রী জিসিনি বাকই লুকু খুরুমপুই হামক্রাই আলাই দাকলাই যত হাকতনি বাকি হামক্রাইনি সাকা ফান্ডাজাখা পান্ডা কাইনিচি চার হাস্তে তে কাইবা কেন্দ্র বাই নাইকলজাক আমচাইনি মন্ত্রী অক্রা হাস্তে পাইয়াক সুতেই নাইকল ফাংশং মানজাখা তাবুক নপুইলা কাইনিচি চার হাস্তেনি মন্ত্রী অক্রা নীতি আয়োগনি গভর্নিং কাউন্সিল পান্ডাও মানজাখা দিল্লি কতালনি রাষ্ট্রপতি ভবন মিয়া ফিল চিসা নীতি আয়োগনি গভর্নিং কাউন্সিল ককলাম সালেমাও মানজাকি ত্রিপুরানি হামক্রাইনি জুদা জুদা বখাকনো রমৈতি সাকা মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রী বক্রক নরেন্দ্র মৌদিনি আচুক ফাংনি তৈদুল মুংবাই সংসারজাক পান্ডানি ওয়ানসক মুংবাক অংখা বিকশিত ভারত বিসি নই সাই ব্রী জি সিনি বাকি লুকু ক্রমপুই হামক্রাই মন্ত্রী অক্রা সাকা কুচুগ্রং মথাস নামা সাকামসেব থং স্টার্ট আপ নখবই জুদা জুদা নাংকুকমা বাবায় বার যাই আসাগৈ দঙ্গো হদালামো বকুর সাকা মন্ত্রী বক্রক নরেন্দ্র মৌদিনী কাহামকুক তৈদুল মুংবাই তাবক হায়ুং রাং থংনি ফানবাই বসকাঙ্গই দঙ্গো জুদা জুদা হামক্রাই গনাং তাংবতাংনি সেবাই বাই থাং চুকজাক বদল রকনো রাং থংতাই চুকজাক লাই তিসানানো নাহারি হাস্তে হাপাং চাইতগৈ সামুং তাঙ্গই দঙ্গো হনে সাকা হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু বাই থাং চুকজাক বদল ন তাকুমতে পোলট্রি রানাও খা বাচা রানানো নাহারি মিয়া লুক ভবন সংসারজাক পান্ডা কাইসাও অকক ন সাকা ব সাকা তাকুমতে পোলট্রি রুমাও কামি আমচাইনি নুখুংনি বাকই হামক্রাইতে তংসকনাই আজিমুংনি লাম ফিয়ক জাগানো মিয়ানি পান্ডা হাস্তেফা বদল দল বা বাই থাং চুকজাক বদলনি ইয়াগো তাকুমতে তকসাবসা ইয়াফারি রেখা কেন্দ্রনি বেড়াইখিরি ককসং লাইনক হাকতরতেই ফাতার হাকতরনি বেড়াইনাই রকনি বাকি ভারতনি বিশিং কাইসা গ্রাকতেই চুবামুং বেকরেপস নাম তিসানানি বাকি সাকথারকা আবনরুগৈ চল খ্লাইজাখা দাম নৈচি ব্রীনি গবাং কুকবাই টোল ফ্রি হেল্প লাইন নাম্বার 1363 কামিনি লুকুরকনি জুদা জুদা নাংমা সেবরুমা ফুয়ারমুঙ্গ কাহামকুক সামুং তাংমা বাই তাকলাই বিশিনি ই গভর্নেন্স অ্যাওয়ার্ড ঠাকুতর গনাঙ্গিনি বিশিং উলনৈথায় তঙ্গ সালথাং হাঙ্কনি বিজয়নগর কামি পঞ্চায়েত রাজস্থানী জয়পুর জুলাই তালনি সাতই নই সালমারি ও ফিল নই চিচুকু বসং ই গভর্নেন্স কুথুম লাইমা ও বরকন রুকফাই সকাত ইয়াফারি রোজাগানো হায়ুং বেরামনি যোগা সালনি বখাগো কেন্দ্রনি আয়ুষ নাইকুং হাভেল্ট হেলথটেক প্রাইভেট লিমিটেডনি চুবা চুবাই গিনেস ওয়ার্ল্ড রেকর্ড অ্যাটেম সংসানা চেতন নাহারকা হায়ুং বেরামনি যোগা সালনি তাকলাইনি ওয়ানসক মুংবুবাক অংখা যোগা ফর হেলদি এজিং অ সংসামা সেব বাই থানচা খ্লাইয়ী গবাং লুকুরক অনলাইন যোগা সেশন মানজাক মান্না সেব খ্লাইজাখা তৈ গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নামনা চাইতক মুং নাহারজাখা অ অনলাইন যোগা সেশন আয়ুষ নাইকুংনি ইউটিউব প্ল্যাটফর্মনি সেব বাই অ তালনি চিব্রী সালমারি ফুং দাম দক সতী চিবা নিসিবি দামসনি সতী থামচিবা জরা আওয়াই খ্লাইজাগানো ফিফা হায়ুব কাপ ফুটবল থংলাইমুং পান্ডানি বিশিংতুই চেংজাখা মেক্সিকো সিটি ও পান্ডা কাইসানি বিশিংতুই অবন চেঙ্গি রোজাখা তাকলাই বেবাকৈ কাইব্রীচি চার হাকতর হায়ুং ফুটবলনি বাতাইলাইমাও থংলাইয়ানো আবোবাই বাক্সা পুইলা কাইথাম হাকতর মার্কিন কথাজাক রাষ্ট্র মেক্সিকো তৈ কানাডা কথাউই অ হায়ুং কাপ সংসাখা মার্কিন কথাজাক রাষ্ট্র তৈ কানাডাও আলাই দাখে কনৈ চেঙ্গি রিমুং পান্ডা সংসার জাগানো বসকাং জুলাই তালনি নৈচি সালমারি অ বাতাইলাইমুংনি ফাইনেল থংমুং অঙ্গানো হায়ুং কাপনি পুইলা থংমুঙ্গ মেক্সিকো দক্ষিণ আফ্রিকানো নৈবুকজা গোলনি ফেরবাই মেচেনখা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বাই নাইকলজাক ব্রীরকনি অরণি ক্রিকেট বাতাইলাইমাও মিয়া থংমুং কাইনৈ কাইথাম অংখা নরসিংগড়নি টিআইটি থংখলাও সংসারজাক থংলাইমাও ব্লাডমাউথ ক্লাব উইকেট কাইচুকু বাই ইউনাইটেড ফ্রেন্ডস ন এমবিবি স্টেডিয়াম তরুণ সংঘ কোচিং সেন্টার উইকেট কাইচুকু বাই আগরতলা কোচিং সেন্টার ন তে নরসিংগড়নি পিটিএ থংখলাও নিউ প্লে সেন্টার রানছাড়া বাচি দক বাই

0: BST no mechen kha tabuk no bartibani koktuma buskang dam nei chibriyo hastini jotto hangkoro pherangko goi kisani simi bung khoro khoro ke watei wa uimano honi hojak mungrekha no bartibar naikhong tini salni tungmari sakawo 33 degree celsius te khamawo 28 degree celsius ni ganagini tongana aichuk bukhago khamani tungmari tongmani 24.7 degree celsius কক্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতে অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই ইঙ্গানে সানজা দামসিনে তামৈ সতী বৃচি বাব
1: কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্ঘ্য সেন।

অর্ঘ্য সেনের কণ্ঠে শুনলেন রবীন্দ্রসঙ্গীত আকাশবাণী কৈলাসহর। এখন দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হচ্ছে হিন্দি ও ইংরেজি প্রভাতী সংবাদ। এরপর উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে শিলং কেন্দ্র থেকে।

দিল্লি ও শিলং কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন আধুনিক গান, শিল্পী শুভদীপ মুখোপাধ্যায়।

আকাশবাণী কুইলা শহর, শ্রোতা বন্ধুরা, যে যেখান থেকে বসে এই মুহূর্তে আমাদের অনুষ্ঠান শুনছেন, প্রত্যেককে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের সুরের ভেলা লাইভ ফোন ইন অনুষ্ঠান। এই অনুষ্ঠানে রকমারি পছন্দের বাংলা গান শুনতে চেয়ে ফোন করতে পারেন 0382429512 এই নাম্বারটি ডায়াল করে। শুরু হচ্ছে সুরের ভেলা।

0: গান শুনবো বাবা তারকনাথ ছবি থেকে তুমি সূর্য তুমি চন্দ্র, আশাজির কণ্ঠে দাদাভাই।
1: আচ্ছা, তুমি
0: তুমি সূর্য তুমি চন্দ্র।
1: আচ্ছা
0: দাদাভাই, অনেকদিন পরে।
1: হ্যাঁ, ভালো আছেন আপনি?
0: হ্যাঁ হ্যাঁ দাদাভাই, আমি খুব ভালো আছি, আপনি কেমন আছেন?
1: হ্যাঁ ভালো আছি আমি। ঠিক আছে, আমি আপনাকে ওই ছবি থেকে শোনাচ্ছি এই গানটা।
0: হ্যাঁ দাদাভাই, সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
1: ঠিক আছে,
0: নমস্কার দাদাভাই, ভালো থাকবেন।
1: হ্যাঁ নমস্কার, আপনিও ভালো থাকবেন।

0: কে এমন ভাগ্যবতী? আমার পূর্বে তোমাকে নৈবেদ্য নিবেদন করলো?
1: ভাগ্যবতী নয়, ভক্তিমতী।
0: ভক্তিমতী?
1: হ্যাঁ, খেয়ে দেখো। ভক্তের নৈবেদ্য সে তো অমৃত তুল্য।

0: হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ বলুন।
1: হাওড়া থেকে অসিত বলছি, দক্ষিণ চব্বিশ পরগনা।
0: হাওড়া থেকে কে বলছিলেন?
1: অসিত বলছি।
0: আচ্ছা হ্যাঁ বলুন আপনি।
1: হ্যাঁ, আমাকে একটা কিশোর কুমারের গান শোনাবেন?
0: হ্যাঁ নিশ্চয়ই, কেন নয়।
1: আমার পূজার ফুল এই গানটা।
0: আচ্ছা বাহ,
1: ভালো থাকবেন।
0: ঠিক আছে, আপনিও ভালো থাকবেন।

0: আচ্ছা বলুন।
1: অনেকদিন পরে দাদা ভাইয়ের সঙ্গে কথা হচ্ছে।
0: হ্যাঁ হ্যাঁ,
1: দাদা ভাই ভালো আছেন?
0: ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালোই আছেন।
1: হ্যাঁ ভালো আছি। আর আপনার কণ্ঠস্বর আর জহ দাদার কণ্ঠস্বর শুনলে আমার খুব ভালো লাগে।
0: আচ্ছা আচ্ছা, বাহ।
1: তো দাদা ভাই আজকে আমাকে শুনিয়ে দিন, এখানে রবীন্দ্রসঙ্গীত শুনবো,
0: আচ্ছা
1: একটি নমস্কারে প্রভু একটি নমস্কারে।
0: আচ্ছা, একটি নমস্কারে।
1: আর আমার সঙ্গে লালন গোড়ানি আর জহর দাদা, প্রেমজিৎ দাদা আর বাদল কুটিয়াল দাদা, ধর্মবীর দাদা, সবাইকে নিয়ে শুনবো। আপনি শুনবেন?
0: ঠিক আছে, পাঠাচ্ছি আপনাকে দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।
1: নমস্কার।
0: নমস্কার।

0: হ্যালো,
1: নমস্কার দাদা,
0: নমস্কার, বলুন।
1: আমি আশুতোষ দেবনাথ কৈলাসহর থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ,
1: আপনি ভালো আছেন?
0: ভালো আছি, আপনিও নিশ্চয়ই ভালো আছেন।
1: হ্যাঁ ভালো আছি দাদা।
0: আচ্ছা বলুন,
1: তো
0: কি
1: আজকে
0: শুনবেন আজকে?
1: আমি পুরনো দিনের একখানা গান শুনবো কিশোর দার কণ্ঠে।
0: আচ্ছা
1: বেশ পুরনো, প্রায় 45-46 বছর আগেই রিলিজ হয়েছিল, 1981। ছবির নাম কলঙ্কিনী, আর গানটা হচ্ছে কিছু কথা ছিল চোখে।
0: আচ্ছা
1: আসলে এত পুরনো গান, কিন্তু এখনো একদম চির নতুন হয়ে রয়েছে গানটা। এখন
0: হ্যাঁ হ্যাঁ,
1: দুর্দান্ত গান এটা। আর গানটির রূপ দিয়েছেন তো সবার জানা আছে, সর্বকালের শ্রেষ্ঠ গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার।

0: আর সুরের জাদুকর শ্যামল মিত্রজি সুর দিয়ে সাজ।
1: আচ্ছা,
0: আর এই মধুর গানটি দাদা আপনাকে নিয়ে শুনব, বাদল খুটিয়াল ভাই রয়েছে, প্রেমজিৎ দাদা, ভীষণ সঙ্গীত প্রিয় দাদা জহরলাল বর্মন মহাশয়, অবিনাশ তেলি বুলটি ভুন, আমার সহধর্মী সঙ্গীতা দেবনাথ, আর এই মুহূর্তে বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী শুনছেন সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন।
1: হ্যাঁ নিশ্চয়ই পাঠাচ্ছি সকলের জন্যে।
0: নমস্কার দাদা,
1: নমস্কার, ভালো থাকবেন।

0: নমস্কার।
1: নমস্কার, আমি শ্যামজি চক্রবর্তী বলছি, অসম রাজ্যের শিলিগুড়ি জেলা থেকে।
0: আচ্ছা,
1: কথা বলছি, যাই হোক, ভালো লাগছে আপনাকে তাহলে অনুষ্ঠানে আসছে।
0: আচ্ছা,
1: গান তো অবশ্যই শুনবো আজকে। আমি আমার গান শুনিয়ে দিন।
0: হ্যাঁ,
1: ছবি হচ্ছে অন্নদাতা।
0: আচ্ছা,
1: হাতে চাবি নিয়ে বসে আছি,
0: হাতে
1: বসে আছে ভগবান,
0: হাতে চাবি নিয়ে বসে আছে, হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান। আছে দেখছি আমি।
1: দেখুন তো, সেটা পান নিয়ে না অন্য।
0: হ্যাঁ, নিশ্চয়ই পাওয়া যাবে, আশা করছি
1: পাওয়া যাবে, আশা করি।
0: হ্যাঁ,
1: যে গান বলি সে গান কিন্তু আপনারা বাজান, সেটা ভালো লাগে।
0: আচ্ছা,
1: অন্য স্টেশনে সেটা কিন্তু পাওয়া যায় না, অনেক সময় পাওয়া যায়। আর আজকে দিনে একটা কথা বলি, বিশেষ করে
0: আমি প্রথমে বলে নিই, কৈলা শহরে আজ থেকে নয়, কৈলা শহরে যখন আমাদের মানে এখন তো তথ্য প্রযুক্তির অনেকটা উন্নয়ন হয়েছে, এক সময় মানে সব গান পাওয়া যেত না, আজকে পাওয়া যাচ্ছে। সেই সময়েই আমরা সমাজের সর্বোচ্চ চেষ্টা করতাম যেন শ্রোতা বন্ধুদের পছন্দের গানটা তাকে শোনাতে পারি, এটা আর কি। আর এখন যেহেতু তথ্য প্রযুক্তির উন্নয়ন হয়েছে, আমরা বিভিন্ন কিছু কম্পিউটারের মাধ্যমে হচ্ছে, এক সময় তো এটা ছিল না, তখন মানে কি করে শ্রোতা বন্ধুদের অনুরোধ রাখা হতো, এ সমস্ত গল্প যখন আমরা শুনি বা দেখি প্র্যাকটিক্যালি অনেকগুলো মেশিনারি, তখন আমরা সত্যি অবাক হয়ে যাই, মানে কত স্যাক্রিফাইস করেছেন আমাদের পূর্ববর্তী যারা কর্মীরা ছিলেন, এটাই আর কি। হ্যাঁ, এবার বলুন আপনি কি বলতেছেন।
1: ভালো লাগে, এর জন্য তো কৈলাসহরের উপরে এখন সুবান নাই যাওয়ার,
0: যাই হোক, আমাদের সৌভাগ্য, আমরা আমরা কৈলা শহরের সব কর্মীরা মিলে আপ্রাণ চেষ্টা করি আমাদের শ্রোতা বন্ধুদেরকে
1: ভালো লাগে, আমাদের
0: আনন্দ দেবার।
1: আজকে হলো 12ই জুন, আজ যেটা বিশ্বজুড়ে পালিত হচ্ছে শিশু শ্রম প্রতিরোধ দিবস, এটার বিষয় নিয়ে তো হয়তো বা যখন আকাশবাণী রয়েছে, আকাশবাণী আমাদেরকে সচেতন করছে, কিন্তু আকাশবাণী আমরা শুনছি প্রতিদিন, আমরা কিন্তু আকাশবাণী থেকে সচেতন হচ্ছি, অন্য কোনো মাধ্যম থেকে কিন্তু সেটা আমরা বুঝতে পারছি না যে শিশু শ্রম বা এই বিষয়ে। তার জন্য আমি আকাশবাণীকে ধন্যবাদ জানাই আমার অন্তর অন্তঃস্থল থেকে, আকাশবাণীর সকল কর্মকর্তাদেরকে। দেখুন, আসলে আজকে আমার পরিবারের একটি শিশু অসহায় হয়ে গেছে, আমি অন্য একজন তাকে যে স্বার্থের জন্য লাগিয়ে দেবে কলকারখানায় কাটিয়ে বা দোকানের মধ্যে, তা কিন্তু নয়। আজকে অন্যের এক পরিবারের শিশু আমি লাগিয়ে দেবো, তা কিন্তু নয়। আমরা সবাই কিন্তু একে অন্যের প্রতি হয়ে শিশুদের প্রতি আমরা দায়িত্বশীল হতে হবে, সবার হয়ে কিন্তু আমরা সাহায্য করতে হবে, তাতে কিন্তু শিশু শ্রম প্রতিরোধ মানে আমরা সবাইকে থামাতে পারবো, সেটা কিন্তু একার পক্ষে সম্ভব না, ঠিক না?
0: নিশ্চয়ই সেটা একার পক্ষে সম্ভব নয়, সেটা একার পক্ষে সম্ভব নয়, সেটা দেশের যারা সরকার বাহাদুর আছেন তাদের থেকে শুরু করে, প্রশাসন থেকে শুরু করে, সামাজিক সংস্থা থেকে শুরু করে, একেবারে নিচের যে স্তর আছে ছোট ইউনিট, এটা হচ্ছে ব্যক্তি স্তর। তো কেউ তো ইচ্ছে করে নিজের ছেলে মেয়েকে কাজে পাঠায় না, পেটের টানে কাজে পাঠাতে হয়, সবাই চায় আমার ছেলে ডাক্তার ইঞ্জিনিয়ার হোক, পড়াশোনা করুক, জীবনে প্রতিষ্ঠিত হোক, ভালোভাবে চলুক, কিন্তু সবার পক্ষে হয়ে ওঠে না। হ্যাঁ, তার জন্যে অল্প বয়সেই কাজে লেগে যেতে হয়। তো সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের আর্থসামাজিক উন্নয়ন না ঘটলে পড়ে না, এই জিনিসগুলো থেকে বেরিয়ে আসা খুব মুশকিল, খুব মুশকিল। তার জন্যে যত্ন সহকারে হৃদয় থেকে সকলের কাজ করা দরকার, যারা দায়িত্বে আছেন সরকারিভাবে তারা তো ঠিকই আছে, এছাড়াও সামাজিক কাজ যারা করছেন কি করে এ থেকে মুক্তি পাওয়া যায় এটা দেখা প্রয়োজন। কারণ লোকের যদি অর্থনৈতিক স্বাবলম্বন তৈরি হয় তাহলে তো ছেলে মেয়েকে পাঠাবে না কাজে, কেউ কি শখে পাঠায় বলুন, এর জন্যই তো এটা ব্যাপার। হ্যাঁ,
1: হাতে চাবি নিয়ে বসে আছে ভগবান, একদিন খুলে দেবে ভাগ্যের তালা।
0: ঠিক আছে, ভালো থাকবেন, শুনতে থাকবেন। হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই, ধন্যবাদ ফোন করার জন্য।

0: हेलो
1: हेलो नमस्कार सर आमी राबिन तुजा माफी का बोल रही
0: अच्छा
1: कांस नहीं देवे गाने लाइनो छे
0: हां
1: आज याची डावला आज याची डोयला मोरे आगोना देवी
0: की गाने लाइन टा की
1: थाक दे याची डोयला मोरे आगोना
0: थाक बे
1: আচ্ছা রে জানাল
0: আমি বুঝিনি আপনি কি বলছেন আমি বুঝতে পারিনি
1: থাক দি আছি দইলা মোরে খাইব না আর বেশি দিন দুধের মাছ আরে
0: আচ্ছা ডাক দিয়েছেন দয়াল আমারে আমি দেখছি এটা শোনানো যায় কিনা আপনাকে
1: আগে শুনছি তো এটা
0: আচ্ছা আগে শুনুন আর যাই হোক আমি দেখছি এটা শোনানো যায় কিনা একটু একটু একটু অপেক্ষা করুন আপনি লাইনে
1: সুন্দর আর কি সবার ভালো লাগবো
0: হ্যাঁ ঠিক আছে আপনি একটু লাইনে থাকুন আমি দেখছি কারো নাম যদি বলতে চান তাহলে বলতে পারেন এই সময়টাতে আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন এই ফাঁকে
1: যারে নিয়ে শুনবো এটা প্রথম শুনবে স্যার আমার সঙ্গে রয়েছেন দমনরীতি অভিনাথ দাদা আর সেরঙ্গজেব রণবতিক রয়েছেন বিজাকার দাস বোন আর রয়েছেন কুমারাতিকে রয়েছে অমলিকা বোন শক্তি বোন আর রয়েছেন লাখকে ফুলতুলা দেখে কিন্তু ভাই আর রয়েছে কমলবতী নিরঞ্জন দাদা
0: ঠিক আছে আমি আপনাকে শোনাচ্ছি আপনাকে হ্যাঁ নমস্কার ভালো থাকবেন
1: নমস্কার ভালো থাকবেন
0: হ্যাঁ ঠিক আছে

0: হ্যালো,
1: হ্যালো, আমি এই মুহূর্তে বলছি রামকৃষ্ণনগর থেকে, অনুপ কুমার ভট্টাচার্য।
0: হ্যাঁ হ্যাঁ বলুন।
1: আশা করি ভালো হয়েছেন আপনারা সবাই।
0: হ্যাঁ হ্যাঁ
1: আর আজকের দিনটা কি বলবো, একেবারে তপ্ত সোনার মতো
0: আচ্ছা
1: চারিদিকে ছড়িয়ে পড়ছে সূর্যের আলো,
0: আচ্ছা
1: বৃষ্টি নেই বলতে গেলে, আর গরমটাও অনেকটা পড়েছে। যাই হোক, তবুও তো বৃষ্টি হয়নি, যার ফলে অনেকটা কি বলবো বিড়ম্বনা থেকে অনেকটা রেহাই পাওয়া গেছে। আর আজকে গানটা শুনতে চাই, গানটা হলো এরকম, একটা গান আছে ওই যে কিশোর কুমারের, কিশোর কুমার না, ওই যে গানটা হলো ডক্টর অনুপ ঘোষাল গেয়েছেন একটা গান, আহা কি আনন্দ আকাশে বাতাসে, এরকম গানটা।
0: হ্যাঁ হ্যাঁ
1: গানটা হীরক
0: হীরক
1: রাজার
0: রাজার দেশে,
1: দেশে
0: হ্যাঁ
1: হয়তো বা হবে,
0: হ্যাঁ হ্যাঁ
1: আর এই গানটা যাদের নিয়ে শুনতে চাইছি, বিশেষ করে আমার বিশ্বজিৎ ভাই শুনবে, তারপর সুমন ভাই, আমার প্রেমজিৎ বাবু আছেন, মিঠুন চক্রবর্তী, সজল মালাকার, দেবজিৎ দাস, তারপর কার্তিক মালাকার, আর আমাদের ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, আর এ মুহূর্তে রেডিওর পাশে যারা বসে শুনছেন এই মন মোহক অনুষ্ঠান, সবার জন্য রইল।

সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। সাথে সাথে

0: হ্যালো হ্যালো,
1: নমস্কার নবীন।
0: হ্যাঁ বলুন আপনি।
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন স্যার।
0: হ্যাঁ হ্যাঁ
1: ভালো আছেন তো আপনি?
0: হ্যাঁ ভালো আছি। আপনি নিশ্চয়ই ভালো আছেন।
1: হ্যাঁ স্যার, ভালোই আছি।
0: আচ্ছা
1: তো
0: বলুন।
1: আজকে আমাকে একটি স্বর্ণযুগের গান শুনিয়ে দেবেন, কিশোর দার কণ্ঠে।
0: আচ্ছা
1: গানটি লিখেছেন মহান গীতিকার
0: হ্যাঁ
1: মুকুল দত্ত, ও সেই গানটিতে মধুর সুর দিয়ে সাজিয়েছেন মহান সুরকার হেমন্ত মুখোপাধ্যায়। আর গানের কথাটি হচ্ছে, আমার পাশে আজও বসে আছি, সেই গানটি শুনতে চাচ্ছি সবাইকে নিয়ে।
0: কোনটা গানের লাইন কি বলছিলেন?
1: সে যেন
0: ও
1: আমার
0: আচ্ছা
1: পাশে,
0: আচ্ছা হ্যাঁ, সে যেন
1: হ্যাঁ,
0: আমার
1: আজও
0: পাশে
1: বসে
0: আজও
1: আছি।
0: বসে আছে।
1: হ্যাঁ,
0: বাহ,
1: বাংলা সঙ্গীতের
0: খুব
1: স্বর্ণযুগের
0: সুন্দর,
1: প্রতি শ্রদ্ধাঞ্জলি জানাচ্ছি।
0: খুব সুন্দর
1: বাংলা
0: গান।
1: সঙ্গীতের আকাশ চাঁদের সুরের আলোয় আলোকিত সেই সব চিরস্মরণীয় শিল্পীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের এই গানটি শুনতে চাচ্ছি।
0: বা আজকে আসলে কিশোরদার গানের রিকোয়েস্টটা একটু বেশি পাচ্ছি মনে হচ্ছে। এগুলো
1: তো
0: তো আসলে,
1: আমরা তো
0: হ্যাঁ বলুন।
1: সবাই ওনাদেরকে শ্রদ্ধা করি,
0: হুম
1: আর
0: হুম
1: আমরা অত্যন্ত শ্রদ্ধার সাথে স্মরণ করছি হেমন্ত মুখোপাধ্যায়, মান্না দে, কিশোর দা, আশাজি, ওনাদের মতো কালজয়ী কণ্ঠশিল্পীদের, যাদের গান আজও আমাদের প্রতিটি আবেগের সঙ্গী হয়ে রয়েছে। তো সেই গানটি শুনতে চাচ্ছি।

0: তো রয়েছেন স্যার আমাদের সাথে, আর রয়েছেন
1: হ্যাঁ
0: আশুতোষ বাবু, রয়েছেন ভাই প্রেমজিৎ চক্রবর্তী, বোন সঙ্গীতা দেবনাথ রয়েছে,
1: আচ্ছা
0: সবাইকে
1: আচ্ছা,
0: নিয়ে শুনবো সে গান।
1: ঠিক আছে, চলুন সবাই মিলে শোনা যাক।
0: হ্যাঁ স্যার, ভালো থাকুন আপনি, নমস্কার।
1: আপনিও ভালো থাকবেন, নমস্কার আপনাকে।

0: नमस्कार
1: नमस्कार স্যার, আমি কোয়াই রামচন্দ্র দেওগলদেব বলছি।
0: হ্যাঁ বলুন।
1: যতনা লোকগীতি শুনবো।
0: হ্যাঁ কোনটা?
1: গানটা হচ্ছে আন্দে আসন রাজার মন মৈনারি।
0: আচ্ছা আচ্ছা, আপনি লাইনে থাকুন, আমি দেখছি এটা শোনা যায় কিনা। মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে।
1: হ্যাঁ হ্যাঁ,
0: আচ্ছা বাহ, খুব সুন্দর গান। মাটির পিঞ্জিরার মাঝে আপনি কিছু বলতে চাইলে বলতে পারেন অখিলবাবু। হ্যালো,
1: হ্যালো।
0: হ্যাঁ, আপনি আমাদের কোন কোন অনুষ্ঠান শোনেন এটা বলুন, আমি গান খুঁজতে খুঁজতে। আপনি আমাদের আমি গানটা খুঁজছি আপনার জন্যে। আমি বলছি এই ফাঁকে আপনি কিছু কথা বলুন, মানে আপনি আমাদের কোন গানটা মানে কোন অনুষ্ঠান। হ্যালো হ্যালো, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন?
1: কথা শোনা যায় তাহলে একদম আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে ধীরে করে
0: এটা তো আমি বলতে পারবো না, এটা কেন এরকম হচ্ছে, নিশ্চয়ই টেলিফোন যে টেলিযোগাযোগ সমস্যা হতে পারে।
1: প্রবলেম হইতে পারে।
0: হ্যাঁ নেটওয়ার্কের সমস্যা হতে পারে, আমাদের এখানে কোনো সমস্যা নেই,

না না, এটাই আমি আপনাকে শোনানোর চেষ্টা করছি, দেখি পাওয়া যায় কি না। যদি না পাওয়া যায় তাহলে তো আমাদের পছন্দ থেকে শোনাবো হাসন রাজার কণ্ঠে, আর মানে হাসন রাজার গান আর একটা আমি দেখছি।

0: হ্যালো,
1: বলুন।
0: আমি তো আর ফুলতলা থেকে পিন্টু সেনা।
1: বলুন আপনি পিন্টু ভাই।
0: আমি একটা গান শুনতে যাবো স্যার।
1: হ্যাঁ, কোন গান শোনাবো আপনাকে বলুন।
0: ও আমার জ্বর দিয়ে আগে আমি জানলে তোর বাঙানো কাজ ধরতাম না এই গানটা।
1: আচ্ছা, ও আমার দরদি আগে জানলে তোর ভাঙা নৌকায় চড়তাম না।
0: আর সঙ্গী আর বরুণ চোদ্দর বলছি যা সবাই মিলে গান শুনবো।
1: আচ্ছা ঠিক আছে,
0: আপনিও শুনবেন?
1: হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই আমিও শুনবো। আমি না শুনলে কি করে শোনাবো আপনাদেরকে? হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, ঠিক আছে, ভালো থাকবেন।
0: ধন্যবাদ।
1: হ্যাঁ ধন্যবাদ আপনাকে।

শ্রোতা বন্ধুরা, কথায় এবং গানে সব মিলিয়ে আজকে আমাদের সুরের ভেলার সময় একেবারে ফুরিয়ে গেছে আর আপনাদের সঙ্গে কথা বলতে পারছি না, অথবা কথা বলে গান শোনানোর সময় একেবারে নেই। আগামীকাল তো শনিবার, রোববার পেরিয়ে সোমবারে আবার আমরা ফিরে আসবো নিশ্চয়ই আপনাদের সঙ্গে নিয়ে এই সুরের ভেলা অনুষ্ঠানে। আপনারা আমাদের সঙ্গে থাকবেন যেরকম ছিলেন। আজকের সুরের ভেলা অনুষ্ঠানে কারিগরি সহযোগিতায় ছিলেন প্রকৌশল বিভাগ থেকে সীমা চৌধুরী। এতক্ষণ ধরে আপনাদের সঙ্গে কথা বলছিলাম আমি প্রসেনজিৎ দেব। শ্রোতা বন্ধুরা, আপনারা আকাশবাণীর সঙ্গে থাকুন, গানে সুরে কথায় তথ্যে বিনোদনে খবরে সমস্ত কিছু মিলিয়ে আকাশবাণী এক অপূর্ব সম্ভার আপনাদের কাছে। ভালো থাকুন, সুস্থ থাকুন, পারস্পরিকভাবে সকলে সকলের যত্ন নিন, খেয়াল রাখুন, শারীরিক মানসিক উভয় স্বাস্থ্যের প্রতিও খেয়াল রাখুন এবং মানসিক স্বাস্থ্যের উন্নতির জন্য আকাশবাণী এক অনন্য সাধারণ মাধ্যম, যেভাবে ছিল আজও আছে 90 বছর ধরে আমাদের এই পদচারণা, 90 বছর বর্ষপূর্তিতে আমরা আছি। আকাশবাণীর সঙ্গে থাকুন, আমাদের সঙ্গে থাকুন, আমরাও আছি আপনাদের সঙ্গে। আবারও কথায় গানে সুরে আপনাদের সঙ্গে নিয়ে ফিরে আসব সুরের ভেলা। এ পর্যন্তই ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে, কথা হবে।

শ্রোতা বন্ধুরা শুনছিলেন লাইভ ফোনের অনুষ্ঠান সুরের ভেলা, আকাশবাণী কৈলাসহর। এখন জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে। দুপুর 12:05 শুনবেন রজনীকান্তের গান, 12:30 নজরুলগীতি, একটা হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 1:05 চিত্রমালা হিন্দি ছবির গানের অনুষ্ঠান, 1:30 বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে আকাশবাণীর কলকাতা কেন্দ্র থেকে। আধুনিক গান 1:40, 1:02 মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। বাংলা ছবির গান শুনবেন 2:15, বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে 2:30, বিকেল 3:00 হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ রিলে করা হবে পর্যায়ক্রমে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে। এর অব্যবহিত পরই আবারও সম্প্রচারিত হবে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান। সন্ধ্যে 6:00 অনুষ্ঠান ঘর গৃহস্থী, কৃষক ভাইদের নিয়ে কৃষিভিত্তিক অনুষ্ঠান। সাতটায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 পর্যায়ক্রমে প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং পরে আগরতলা কেন্দ্র থেকে ককবরক এবং স্থানীয় বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে।

রাত 8:05 শুনবেন নাটক, 8:30 আধুনিক গান, 9টা ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে, 9:15 মিক্স মেলোডিস মিশ্র গানের অনুষ্ঠান, 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান, 10টায় বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে, 10:10 শুনবেন টপ্পা গান, 10:20 বিশ্ব সংবাদ শোনানো হবে রিলে করে দিল্লি কেন্দ্র থেকে, 10:30 পরবর্তী দিনের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি জানিয়ে দেওয়া হবে এবং 10:35 অধিবেশনের সমাপ্তি জানিয়ে দিলাম। আমাদের আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সম্পর্কে আকাশবাণী কৈলাসহর।

আকাশবাণী কৈলা শহর, শুরু হচ্ছে রজনীকান্ত সেনের গানের অনুষ্ঠান। অনুষ্ঠানের শিল্পী স্বস্তিকা মুখোপাধ্যায়।

এতক্ষণ রজনীকান্তের গান শুনছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। শ্রোতা বন্ধুরা, এবারে শুনবেন নজরুল গীতি, শিল্পী ফিরোজা বেগম।

এতক্ষণ শুনছিলেন নজরুলগীতি ফিরোজা বেগমের কণ্ঠে আকাশবাণী কৈলাসহর। এখন হিন্দি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণী দিল্লি কেন্দ্র থেকে।

থেকে হিন্দি ছবির গানের অনুষ্ঠানে শুনছেন বাস্তব ছবি থেকে নেওয়া গান। পরপর দুখানি গান শুনলেন, প্রথমে কুমার শানু এবং অতুল কুলে এবং পরে বিনোদ রাঠুর, অতুল কুলে এবং সহশিল্পীদের কণ্ঠে। এবারের গানকানিতে কণ্ঠ দিয়েছেন কবিতা কৃষ্ণমূর্তি।

গানখানি শুনছিলেন রবীন্দ্র সাথে এবং সহশিল্পীদের পরিবেশনায়। এতক্ষণ আপনারা শুনলেন একে হিন্দি ছবির গানের অনুষ্ঠানে, আজ শুনলেন বাস্তব ছবি থেকে নেয়া বিভিন্ন শিল্পীর কণ্ঠে গান। অনুষ্ঠানটি এখানেই শেষ হল। আকাশবাণী কৈলাসহর।

0: আকাশবাণী খবর পড়ছি চন্দ্রচূড় সরকার। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তুলতে প্রতিটি দেশবাসী কাজ করবে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। মহিলাদের ক্রিকেট বিশ্বকাপে আয়োজক ইংল্যান্ড আজ বার্টিংহামে শ্রীলঙ্কার মুখোমুখি হবে। বিশ্বকাপ ফুটবলের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করেছে। দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া ও বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে এবং দেশের উন্নয়নের চিত্রকে রূপান্তরিত করছে। তিনি আরও বলেন, গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে এবং এর ফলাফল বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান। শ্রী মোদী বলেন, সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠী, সেলফ হেল্প গ্রুপগুলিকে সাহায্য করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। এক সংস্কৃত শ্লোক উদ্ধৃত করে প্রধানমন্ত্রী মোদী বলেন, দেশের নারী শক্তি জাতি গঠনের মূল ভিত্তি। দেশের মা, বোন এবং কন্যারা তাঁদের অসাধারণ প্রতিভা ও দক্ষতার মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে ভারতমাতার গৌরব বৃদ্ধি করছেন।
1: হামারি বহনোকে পাস হুনর ভি থা, মেহনত ভি থি, লেকিন উনহেন পুঁজি আর অবসর নাহি মিলতে থে। 3 করোড় মহিলাও কো লখপতি দিদি দিদি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
0: কেন্দ্রীয় সরকার প্রতিষ্ঠান, শিল্প এবং বাণিজ্য ক্ষেত্রে গ্রাহকদের খুচরো বিক্রয় কেন্দ্র থেকে মোটর স্পিরিট ও হাইস্পিড ডিজেল কেনার ক্ষেত্রে সীমা নির্ধারণ করেছে এবং তাদের নিজস্ব কনজিউমার পাম্প থেকে প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে বলেছে। পশ্চিম এশিয়ার চলতি সংকটের ফলে বিশ্বব্যাপী সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটেছে তার পরিপ্রেক্ষিতে স্থানীয় পর্যায়ে জ্বালানির ঘাটতি রোধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক। এই বিধিনিষেধ 90 দিন পর্যন্ত বলবৎ থাকবে। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। 1885 সালের পূর্ববর্তী টেলিগ্রাফ আইন এবং 2023 সালের নতুন টেলিকমিউনিকেশন আইনের কাঠামোর মধ্যে জারি হওয়া বিভিন্ন নির্দেশিকাকে একত্রিত করে এই খসড়া বিধি তৈরি হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই বিধিগুলি বর্তমানে প্রচলিত ব্যবস্থাকে সহজ ও সুশৃঙ্খল করার পাশাপাশি টেলিভিশন ও রেডিও সম্প্রচার ক্ষেত্রে ব্যবসার সুযোগ বাড়াবে। খসড়া বিধিতে একাধিক নির্দেশিকার পরিবর্তে একটি একক নিয়ন্ত্রক কাঠামোর প্রস্তাব করা হয়েছে। এই খসড়া বিধি তথ্য ও সম্প্রচার মন্ত্রকের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। জনসাধারণ আগামী 27 জুলাই পর্যন্ত এই বিষয়ে তাদের মতামত ও পরামর্শ জমা দিতে পারবেন। অসম ও নাগাল্যান্ড সীমান্তে অপরিশোধিত তেল ও প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদনের লক্ষ্যে কেন্দ্র, অসম এবং নাগাল্যান্ডের মধ্যে একটি ত্রিপাক্ষিক সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। নতুন দিল্লিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা এবং নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রী নেই ফিও রিওর উপস্থিতিতে এই চুক্তি হয়। অনুষ্ঠানে শ্রী শাহ এই চুক্তিকে ঐতিহাসিক আখ্যা দিয়ে বলেন, এর ফলে তেল ও

0: প্রাকৃতিক গ্যাস অনুসন্ধানের সম্ভাবনা যেমন বাড়বে, তেমনি খনিজ সম্পদ উত্তোলনের সুযোগও তৈরি হবে। চলতি সংঘাতের প্রভাব মোকাবিলায় শক্তিশালী ও বৈচিত্র্যময় সরবরাহ ব্যবস্থা, ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টা এবং বৃহত্তর আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ফিনল্যান্ডে আয়োজিত কুলতারান্তা টক্সে উদীয়মান শক্তি এবং নতুন ভূ রাজনৈতিক প্রতিযোগিতা বিষয়ক আলোচনায় অংশ নিয়ে ডক্টর জয়শঙ্কর বলেন, সংঘাতের প্রভাব কেবলমাত্র সংশ্লিষ্ট অঞ্চলের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, তার বাইরেও ছড়িয়ে পড়ে। তিনি জানান, সংঘাতের প্রভাব নিরসনে এবং কূটনীতির অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রচেষ্টা অব্যাহত রাখার বিষয়ে ব্যাপক ঐক্যমত রয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ নতুন দিল্লিতে অমরনাথ যাত্রার প্রস্তুতি পর্যালোচনা সংক্রান্ত এক উচ্চ পর্যায়ের বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে উপস্থিত ছিলেন সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, জম্মু কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর মনোজ সিং এবং সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, আইটিবিপি এবং এসএসবির মহাপরিচালকেরা। উল্লেখ্য, অমরনাথ যাত্রা আগামী 3 জুলাই শুরু হবে এবং 28 আগস্ট পর্যন্ত চলবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন, 2047 সালে বিকশিত ভারত গড়ে তুলতে প্রতিটি দেশবাসী কাজ করবে। কলকাতায় আজ প্রধানমন্ত্রীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে বিজেপি নেতা তথা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, শ্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে, প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো এই রাজ্য কেন্দ্রের সব সুবিধার অন্তর্ভুক্ত হয়েছে। কেন্দ্রে 12 বছরের সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, 12 বছরের সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং দেশের ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ওপর নতুন কোনো সামরিক হামলা চালানোর সিদ্ধান্ত বাতিল করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ নেতৃত্বের সঙ্গে আলোচনার বিষয়ে ইতিবাচক সংকেত পাওয়ার পর তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল ট্রাম্প ইরানের ওপর বড়সড় আক্রমণের হুঁশিয়ারি দিয়েছিলেন। একই সঙ্গে ইরানের তেল ও গ্যাস উৎপাদন কেন্দ্রগুলি নিজেদের নিয়ন্ত্রণের কথাও বলেছিলেন তিনি।
1: The war with Iran, and we're going to be subject to finalization of documents, which should get done over the next few days. Probably have a signing maybe in Europe, and great thing. Stock market's up 1,000 points. That means they like the deal. See, that means they like the market goes down. That means they don't like the deal. The strait will officially open as soon as we sign, which could be soon, very soon.
0: Pakistan অধিকৃত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর গুলিতে 16 জন প্রাণ হারিয়েছেন, আহত 37 জন। খাদ্যশস্যের দাম কমানো, বিদ্যুৎ এবং মৌলিক অধিকারের দাবিতে চলা একটি শান্তিপূর্ণ আন্দোলনের উপর পাক বাহিনী গুলি চালায় বলে অভিযোগ। জানা গেছে, পাকিস্তান সরকারের নীতি ও বেআইনি দখলদারির বিরুদ্ধে রাওয়ালকোটে প্রায় 60-70 হাজার মানুষ রাস্তায় নেমেছিলেন। গত মঙ্গলবার এই অঞ্চলে বিক্ষোভকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর সংঘর্ষে 30 জন প্রাণ হারান এবং প্রায় 200 জন আহত হন। অন্ধ্রপ্রদেশ থেকে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স NDA-র 4 জন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন। এরা হলেন তেলেগু দেশম পার্টির বাসিয়াম রামকৃষ্ণন, সানা সতীশবাবু ও চিত্তপয়লা বিজয় এবং জনসেনা পার্টির লেঙ্গামেনেনি রমেশ। মনোনয়ন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর এবং অন্য কোনো প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় রিটার্নিং অফিসার আর বনিতা রানী তাঁদের নির্বাচিত হিসেবে গ্রহণ ঘোষণা করেন। ভারতের বিশিষ্ট শুটিং কোচ এবং এশিয়ান গেমসের স্বর্ণপদকজয়ী যশপাল রানা শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর বয়স হয়েছিল 49 বছর। গতকাল রাতে দিল্লির একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সম্প্রতি জার্মানির মিউনিখে অনুষ্ঠিত ISSF বিশ্বকাপ থেকে ফেরার পথে অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। 2024 সালের প্যারিস অলিম্পিকে মানু ভাকেরের ঐতিহাসিক ডাবল ব্রোঞ্জ পদক জয়ের ক্ষেত্রে পরামর্শদাতা হিসেবে যশপাল রানা গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু যশপাল রানার প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামাজিক মাধ্যমের এক পোস্টে বলেন, শুটিংয়ে অসাধারণ কৃতিত্বের মাধ্যমে যশপাল রানা দেশকে গৌরবান্বিত করেন। প্রধানমন্ত্রী আরও বলেন, একজন পরামর্শদাতা হিসেবে তরুণ ক্রীড়াবিদদের গড়ে তোলার ক্ষেত্রে তাঁর অনন্য অবদান ছিল এবং তাঁর মৃত্যু ভারতীয় ক্রীড়া জগতের জন্য এক অপূরণীয় ক্ষতি। মেক্সিকো সিটিতে গতরাতে এক জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে ফুটবল বিশ্বকাপ 2026 শুরু হয়েছে। আজটেক স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে অন্যতম আয়োজক মেক্সিকো 2-0 গোলে দক্ষিণ আফ্রিকাকে পরাজিত করে। অন্য ম্যাচে ফুটবল বিশ্বকাপের দ্বিতীয় খেলায় দক্ষিণ কোরিয়া চেক প্রজাতন্ত্রকে 2-1 গোলে হারিয়ে দিয়েছে। অন্যদিকে ভারতীয় সময় রাত 12:30 আগামীকালের প্রথম ম্যাচে ক্যানাডা বসনিয়ার বিরুদ্ধে খেলবে, দ্বিতীয় ম্যাচে আমেরিকা মুখোমুখি হবে প্যারাগুয়ের। মহিলাদের টি-20 বিশ্বকাপের খেলা আজ শুরু হচ্ছে। এডভাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ

ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 11টায়। ভারত আগামী রোববার একই মাঠে তাদের প্রথম ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। ব্যাডমিন্টনে অস্ট্রেলিয়ান ওপেন টুর্নামেন্টের মহিলা সিঙ্গলস সেমিফাইনালে উঠলেন ভারতের পিভি সিন্ধু। তৃতীয় বাছাই সিন্ধু আজ সিডনিতে কোয়ার্টার ফাইনালে চাইনিজ তাইপের চেন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে পরাজিত করেন। সেমিফাইনালে সিন্ধু জাপানের শীর্ষ বাছাই আকানে ইয়ামাগুচির মুখোমুখি হবেন। এর আগে অন্য কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচি ভারতের তানভি শর্মাকে 21-14, 21-14 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন,

0: এর আগে অন্য কোয়ার্টার ফাইনালে ইয়ামাগুচি ভারতের তানভি শর্মাকে 21-14 ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে উঠেছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা, সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তথ্য ও সম্প্রচার মন্ত্রক টেলিভিশন, রেডিও এবং সংশ্লিষ্ট পরিষেবার জন্য প্রস্তাবিত খসড়া টেলিকমিউনিকেশন বিধি 2026 জনমতের জন্য প্রকাশ করেছে। মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প ইরানে বড়সড় আক্রমণের পরিকল্পনা আপাতত স্থগিত করে দিয়েছেন। খবর শেষ হলো, এখন শুনবেন স্থানীয় সংবাদ।
1: এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে রিলি করে শোনানো হলো বাংলা সংবাদ। অনুষ্ঠান শুনছেন আকাশবাণীর কৈলাসহর কেন্দ্র থেকে। অনুষ্ঠানমালায় এখন আধুনিক গান শুনবেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

এতক্ষণ আধুনিক গান শুনছিলেন প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে, আকাশবাণী কৈলা শহর। এখন মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হচ্ছে আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে।

0: Amarnath Yatra in New Delhi. Center restricts industries from buying petrol and diesel from retail pumps. United Nations condemns attacks on oil ships carrying Indian sailors off the coast of Oman. Indian shooting legend and coach Jaswal Rana dies at 49. And in FIFA World Cup 2026, Canada to take on Bosnia-Herzegovina in Group B clash in Toronto. With that, we end the midday news.
1: মধ্যাহ্নকালীন ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। এখন শুনবেন বাংলা ছবির গান, শুনবেন মাদার ছবি থেকে নেয়া গান। প্রথম গানখানি গিয়েছেন লতা মঙ্গেশকর।

লতা মঙ্গেশকরের কণ্ঠে গানখানি শুনছিলেন, শুনছিলেন মাদার ছবি থেকে নেয়া গান বাংলা ছবির গানের অনুষ্ঠানে আকাশবাণী কৈলাসহর। এখন বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনান।

এতক্ষণ মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতী অনুষ্ঠান রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে আকাশবাণীর কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে জানিয়ে দিচ্ছি আমাদের আজকের অধিবেশনের সান্ধ্য অনুষ্ঠান সূচি। সন্ধে 6টায় ঘর গৃহস্থিতে প্রথমে রয়েছে কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং পরে রয়েছে কৃষি আলোচনা। 7টায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককপুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন বাংলা নাটক ঠিকানা, রচনা চিত্রভানু ভৌমিক। 8:30 আধুনিক বাংলা গান, শিল্পী শুভঙ্কর ভাস্কর। 9টায় দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন বাংলা হিন্দি মিশ্র রকমারি গানের অনুষ্ঠান। 9:30 শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীত অনুষ্ঠানে জয় জয়ন্তীর আগে খেয়াল শুনবেন শিল্পী উস্তাদ বারেকুল্লাহ আলী খান। 10টায় কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন টপ্পা, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়। শুনলেন আমাদের আজকের অধিবেশনের সান্ধ্য অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, এখন শুরু হচ্ছে ঘর গৃহস্থিতে প্রথমে কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং পরে কৃষি আলোচনা।

0: নমস্কার দাদা।
1: নমস্কার।
0: দাদা, আমি এখন কোন এলাকাতে আছি?
1: আমরা
0: হ্যাঁ,
1: বিশেষ করে ওখানে সমরুরপাড় গাউসবা 5 নম্বর ওয়ার্ড রাঙ্গিছড়া গ্রামে।
0: দাদার নামটা কি?
1: আমার নাম শ্রীযুক্ত নারায়ণ মালাকার।
0: তো আপনি কি তার খ্যাত কৃষির লোকে জড়িত?
1: হ এটাই কৃষি ক্ষেত্রটাই বিশেষ করি। বিশেষ করে আমি ধান ক্ষেত করি না, সবজি টবজি এটাই করি আর কি। আমার বাস্তু ক্ষেতের বিচরা আছে, যেমন শীতকালীন সবজি খন বা বর্ষাকালীন সবজি খন, এইটার লগেই জড়িত আমি আছি আর কি। এটা নিয়েই
0: তো
1: আছি।
0: মোটামুটি কত বছর ধরে এই কাজটা করবো আপনি?
1: না হইলো 20-25 বৎসর।
0: ধরে আপনি এই কাজ করবেন,
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: মানে আপনার জীবন জীবিকাকে এইটার উপরে, কিছুর
1: এটার
0: উপরে?
1: উপরে না, মানে কিছুটা সাহায্য পাই অনেকটা,
0: আচ্ছা,
1: যেমন খাওয়া দাওয়া।

0: আমার ব্যাপারে খানিটা নিজে চললো, প্লাস বিক্রি করলে পরেও কিছুটা টাকা আমি পাই।
1: মানে এটার থেকেও মোটামুটি আপনি?
0: হ্যাঁ, মোটামুটি ভালো উপকৃত।
1: এখন আপনার ক্ষেতের মধ্যে
0: এখন বিশেষ করে আমার ক্ষেতের মধ্যে জিঙ্গা আছে, রামাইস আছে, ঢেড়েস আছে, মকি ক্ষেত আছে, প্লাস মদন কচু আছে।
1: তো মদন কচুর বাগানটা মোটামুটি আমি ভালোই দেখলাম। তো এখানে এই যে মদন কচুটা যে আপনি লাগাইছেন, সাধারণত আমরা এই এলাকাতে বোধহয় মদন কচু কেউ লাগাই না।
0: নামরার এদিকে আমি ছাড়া আর কেউ চাষ করে না, আমি করি।
1: তো এমনি আপনি কত বছর ধরে এই চারাটা
0: নাইল? 20 বছর
1: ধরে আপনি এই চাষ
0: করেন।
1: তো এটার যে প্রত্যেকবার যে আপনি যে রোপণ করেন, তার চারাটা আপনি কিভাবে ইয়ে করেন?
0: চারাটা বিশেষ করিয়া এই চারাটা যে কোনো কচুর চারাটাই মানে লতার তাকে চারা হয়।
1: আচ্ছা,
0: বিশেষ করে এটা তো বর্ষাকালীন সবজি, যেমন বিশেষ করে মদন কচুটা আছে, বর্ষার সময় লতা হইব, লতার তাকে চারা হইব, আর কিছুটা সারা আমিও লতাও বিক্রি করি। বিক্রি করলেও আমার তো নিজের বুঝটা, আমি যেমন সামনের বছর আমি ফলাইতে লাগবো বা ফলাইমু, আমি ওই লতার তাকে ওই চারা করিয়া আমি রাখি।
1: আচ্ছা, এটা ওই আপনার বিশ্রার মধ্যেই থাকে?
0: বিশ্রার মধ্যেই থাকে, এটা আলাদা করিয়া রাখুন লাগে আর কি, কারণ ওই বিশ্রা প্রতি বছর বছর চাষ করতে লাগে। তখন আমি আমার বিশ্রার মধ্যে কচুর চারা লতার তাকে চারা হইলো, চাষ করলে তো চারাটি নষ্ট হইব, অতএব আমি চারাটি অন্য একটা জায়গাতে নিয়ে যত্ন করিয়া রাখি
1: দেন। এরপরে এখান থেকে তুলে লাগাই,
0: এখান থেকে উঠাইয়া বিশ্রা চাষ করিয়া এরপরে লাগাই।
1: মোটামুটি এটা আপনি লাগাইছেন কবে?
0: এটা লাগাইছি বিশেষ করে মাঘ মাসে, মাঘ মাসের প্রথম দিকে।
1: তো এই মতন বলতে ওইতে তো তার সময়টা কতটুকু নেয়?
0: এটা সময় লাগবো ম্যাক্সিমাম 8 মাস সময় নেয়। হ্যাঁ হ্যাঁ,
1: মানে মোটামুটি দেখা গেছে আপনার মুখই হন আর মতন খুশি হন, মোটামুটি এটা ওই 6-7 মাস।
0: হ্যাঁ, 6-7 হইতে 8 মাস। হ্যাঁ,
1: তো মোটামুটি কেন কতটা আপনার সারা আছে কেন?
0: বর্তমানে এখন 12 হইতে 1400 গাছ আছে।
1: আচ্ছা, তো এটার লাগে আপনার সার কিতা প্রয়োগ করছেন?
0: সার বর্তমানে যেমন বিশেষ করি আমরা চাষ করি, যখন চাষের সময় আমরা সুপার ফসফেট, এটা আটার মতো যে সারটা আর কি, এটারে আমরা সুপার ফসফেট কই, এটাই চাষের সময় দেই। এরপরে ধরেন আমরা ইউরিয়া দিলাম, এইটা ইউরিয়ার ফাংশনটা বিশেষ করি আমি যেটা জানি আর কি, মানে গাছটার বাড়াইব।
1: আচ্ছা,
0: সুপার ফসফেটে যেমন মাটির উর্বরতাটা বাড়াইব, তারপরে পটাশ দিতে লাগে, এটার পরিমাণ বুঝিয়া দেওয়ার লাগবো পটাশ সার। পটাশের ফাংশনটা হইলো গাছটারে শক্ত রাখবো বা চেহারা সুন্দর করবো, এটাই। এছাড়া চাষের সময় গোবর সারও দেওয়া যায়, তবে গাছের গুঁড়াত গোবর সারটা না দেওয়াই ভালো, কেননা অনেক সময় মুড়াটা নষ্ট হইয়া যায়
1: গোবর সারে।
0: আচ্ছা, বর্তমান সময়ে যেটা আমরা বাজার থেকে যে কোনো সবজির বীজ যেটা আমরা সংগ্রহ করবো, এই বীজটা হইলো তার জন্ম অন্ত গোবর সারের খুবই অভাব। হ্যাঁ, দেখি আমরা বিশেষ করে কতগুলা উন্নত মানের সার ব্লকে বা মার্কেটে কিনতে পাওয়া যায় বা কীটনাশক ঔষধ পাওয়া যায়, এটা ব্যবহার না করলে হইতো না, কেননা এই যে বাজারের যে বিচিটা আমরা সংগ্রহ করলাম, এই বিচিটা হইল জন্মসূত্রের থাকি তার সার কীটনাশকের সাথে তার সম্পর্ক।
1: না, তা ঠিক আছে, কিন্তু এখন তো কইতেছে আপনি জৈব সার দিয়ে আপনি চাষবাস করতে।
0: হ্যাঁ, জৈব সার দিয়া করলে তো ভালোই, কিন্তু ফসল হইতো না। আমি রাসায়নিকটাও,
1: যেহেতু আপনি রাসায়নিক সার দিয়া এটারে আপনি মাটিরে তো মানে থেতা বানাই দিয়েছেন।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাটির উর্বরতা নষ্ট হয়ে যাইব।
1: এবং দেখা গেছে আপনার যদি সার যদি এবার যদি 5 কেজি দেন, দেখা যেতে পরের বার চাষে দেখা যেতে 10 কেজি
0: বা 10 কেজি লাগবো। হ্যাঁ, পরিমাণ। হ্যাঁ হ্যাঁ,
1: রাসায়নিক সারের ক্ষেত্রে।
0: হ্যাঁ,
1: তো এছাড়া এই যে কীটনাশক যে দিন, এখানের মধ্যে আপনার আমরা জৈবিকভাবে 1 লিটার সেনার মধ্যে আপনার 10 লিটার জল মিশাইয়া, এটার প্রয়োগ আপনি করছেন?
0: করছি, এটার মধ্যে শুধু সেনা না, বিশেষ করে আমরা যে নিম পাতা কই, তিতা নিমটা যেটা মানুষে খায়, নিম পাতার যে কসলাইয়া বা সেসিয়া, এটার রস সংগ্রহ করিয়া এটার সাথে গরুর সেনা মিশ করিয়া দিলে পরে খুবই ভালো।

0: তো এটা আপনার প্রয়োগ করুননি?
1: করি।
0: আপনার তো
1: হ্যাঁ,
0: রাসায়নিক সার পেস্টিসাইড আপনি কিনে নিলেছ।
1: না না করি করি, কিন্তু কোন কোন ক্ষেত্রে দেখা যায়
0: হুম
1: মানে এটা আমার খাস করতেছে না, তখন ওই আমি
0: মানে বাধ্য
1: এটা
0: হইয়া
1: হ হ
0: আপনার
1: হ
0: রাসায়নিক ওষুধ আপনার
1: হয়
0: প্রয়োগ
1: হয়
0: করা।
1: হটাই হটাই। হ্যাঁ হ্যাঁ,
0: তো এখন তো গাছের আপনার তো পজিশনটা মোটামুটি তো ভালোই দেখলাম।
1: পজিশন ভালো
0: হ্যাঁ
1: বলতে
0: হ্যাঁ
1: এটা গাছের পজিশন ভালো, কিন্তু এটার মধ্যে আগে কিন্তু এই ধরনের হইতো না, এটা এক ধরনের মানে গুণের গুড়ার মতো ফোকা আছে, হলুদ হলুদ। এই ফোকাটায় যেমন বিশেষ করে কার্কুল আছে না, কার্কুলের মধ্যে কার্কুল রামাইটির পাতা খাইয়া সাদা করিলাই, ঠিক ওই রকম কষুটারও পাতা হ্যাঁ
0: মানে
1: খাইয়া
0: তার আক্রমণটা পাতার থেকে শুরু হয়।
1: পাতার থাকে, পাতার কষ্টা বইয়া খাইব, খাওয়ার পরে যাইয়া পাতাটা বাঙ্গিয়া বাঙ্গিয়া পড়ে দিইব কিয়া, ওই কারণে ওই কীটনাশক ঔষধটা এটা আমরা দেওয়া লাগে।
0: মানে দিতেই লাগেই।
1: হ হ
0: তো
1: লাগবই,
0: এমনি মোটামুটি কতদিন পরে পরে এটা আপনার প্রয়োগ করতে লাগে?
1: বিশেষ করে এখন তো আগের যে কীটনাশক ঔষধ গুলা আছিল সেই ঔষধ গুলা কিন্তু ওখানে নাই, ওখানে বর্তমানে যে কীটনাশক ঔষধটি বাইর করছে এটা কোম্পানি বুদ্ধি করিয়া বাইর করছে, যে এটা
0: যাতে আপনারা যাতে
1: হ্যাঁ মানুষের যেমন ক্ষতি না হয় দেখিয়েই, মানে এটা ম্যাক্সিমাম সপ্তাহ 2 দিন আমার ব্যবহার করা লাগতো।
0: এমনি মোটামুটি আপনি বাজারজাত করতে পারবো আরো কতদিন লাগবো, সময় লাগবো?
1: যেমন বিশেষ করে জিঙ্গা ও মাস দেড়েকের পরে আমি ফসল পাইয়া লাইনি, মাস দেড়েক পরে আমার জিঙ্গা অটোমেটিক ধরব, এটা আমি বিক্রিও করতাম পারমু খাইতামও পারমু। যেমন রামাইশ লাগানির পরে ওই 2 মাস,
0: মাস
1: হ্যাঁ রামাইশ ফলব, দেড়েশটা অতি সহজে ফলে, বিশেষ করে লাগানির পরে যাইয়া মাসও আমার সাথে যাইয়া দেড়েশটা ওই হইব ফসল হইব।
0: তো এখন যে এই যে কষুটা যে আপনি বাজারজাত করতে যারা সময় লাগবে,
1: সময় লাগবে তো কইলাম না, ম্যাক্সিমাম 7 হইতে 8 মাস
0: তো
1: ম্যাচুয়েট হইতে,
0: আপনার কতদিন হয়েছে এখন?
1: অক্ষণ বর্তমানে মাঘ ফাল্গুন চৈত্র
0: চৈত্র
1: বৈশাখ, বিশেষ করে 4 মাস
0: চার
1: সাড়ে
0: মাস
1: চার মাস ইয়া গেছে,
0: তো এই মুহূর্তে তো আপনার লতা আইব,
1: লতা আইব। হ্যাঁ
0: লতাটা
1: হ্যাঁ
0: তো বিক্রি করতে পারবো।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অক্ষণ বর্তমানে অলরেডি লতা আমার বাইরেই গেছে।
0: আচ্ছা আচ্ছা, মানে মোটামুটি প্রত্যেক দিনই আপনি
1: ও
0: পারার
1: কম বেশ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: আপনি পাইবা।
1: হ্যাঁ লতা আমি উঠাই নিতাম পারি আর।
0: আচ্ছা আচ্ছা, তো এটা যে এই যে মদন কষু তো শুধু এমনি এটা কিন্তু বাঘটাও খাওয়া যায়নি?
1: খাওয়া যায়, এটা তো খাদ্যই তো নাই, গলার দর তো নাই।
0: দর্দ নাই।
1: যেমন বিশেষ করে জঙ্গলি কচু আছে, হিটার শাক শুক অনেক সময়, যেমন বিশেষ করে বর্ষার সময় আমরা তো যেমন আশ্বিন কার্তিক মাসে মানুষে কয় না যে কচুর শাকটাই খুবই ভালো,
0: ভালো
1: তখনে কিন্তু কোনো জঙ্গলি কচুও খাদ যায় না,
0: না,
1: বিশেষ করে আমরা ফলাই যেটা এটার ওই কচু শাক আমরা খাই, আর অক্ষণ মোটামুটি আমরা যে কচু যেটা ফলাইছি মদন কচু এটার শাক খাইলেও মানে গলা টলা ধরতো না।
0: গলা দত্ত
1: হ্যাঁ
0: এমনিও তো এটা তো আপনার একদম টানের ইয়েটা।
1: হ হ হ
0: এবং আপনি যে কইছেন যে যে পোকা যে আক্রমণ করে, আমার মনে হয় আমি যেটা বুঝতেছি
1: হুম হুম হুম
0: যে আপনার মাটিটা একটু স্যাঁতস্যাঁতে ভাব আছে।
1: এটা কিছুটা আছে। হ্যাঁ
0: এবং এই জায়গার মধ্যে আপনি কয়বার এটা আপনি করছেন?
1: এটা তো 3 বৎসর হয়ে গেছে, 1 বৎসর গ্যাপ দিছি, দিয়ে আরো 3 বৎসর চলে বর্তমানে, তবে সামনে দিয়া
0: এটা
1: সামনের
0: আপনার
1: বৎসর
0: আপনার চেঞ্জ করতে লাগবে,
1: হ্যাঁ চেঞ্জ করমু, মানে অন্য জায়গাতে করমু আর কি, এটা আপাতত অন্য ফসল করমু।
0: অন্য ফসল করবো। তো মতন শুধু সারা আর আপনার আর কিটা আছে, কিটা করছেন?
1: সারা বলতে অক্ষণ তো সারা যেটা
0: না না না, মানে মতন কষু সারা
1: মদন কষু ছাড়া, যেমন বিশেষ করে
0: আপনার মুখে করছেন, করছেন
1: মুখী আছে। হ্যাঁ
0: তো মুখেও তো বোধহয় আপনি ওই পৌষ মাসেই লাগাইছেন?
1: হ হ পৌষ মাসেই,
0: এই যে
1: পৌষ মাঘ মাসে।
0: হ্যাঁ,
1: হ্যাঁ
0: এই যে মুখী যে আপনি যে লাগাইছেন, এটাও তো আপনার এত মানে দীর্ঘমেয়াদী ফসল আপনার ফলান এখানে?
1: দীর্ঘমেয়াদী ফসল, যেমন বিশেষ করে আমার যে সারা বিচরা এটা শীতকালীন সবজিটাই একটু ভালো ফলে,
0: আচ্ছা
1: যেমন মূলা খন বা আলু খন বা টমেটো খন বা মরিচ খন বেগুন খন ইটি ভালো ফলে, কিন্তু বর্ষার সময়ে আমার এই বিচরাটা একটু নেশা জায়গা আর কি, দেখি আমি বিশেষ করি কচু ক্ষেতটাই আমি করি, আর কিছু জিঙ্গা টিঙ্গা একটু আগিল লাগাই, যেমন বৈশাখ জ্যৈষ্ঠ মাস গণ বর্ষা যখনে নামবো তখন আমার ইটি নষ্ট হইয়া যায়।
0: মানে এই যে কিছুদিন আগে যে বৃষ্টি হয়েছে এটাতে আপনার ক্ষতি করছে?
1: না খুব একটা ক্ষতি হয়েছে না, কেননা সামনে দিয়ে যখন বর্ষা জ্যৈষ্ঠ আষাঢ় মাসে যখন গণ বর্ষা নামবো তখন কিন্তু আমার এই জিঙ্গা রামাইশ কিছুই থাকতো না,
0: জল লাগলেই তো শেষ।
1: শেষ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
0: এমনি যে মুখী যে করছেন এটা কিন্তু মদন কষু নেই না?
1: না মুখিটা তো হইলো আলাদা, এটা মদন কষু না, মুখিটাও কিন্তু
0: মুখীটা ওই যে বাদাইয়া বা
1: হ
0: মুম্বাই?
1: বাদাইয়া বা বোম্বাই আছে, আরেকটা মুখি আছে আমার এখানে, বিশেষ করে এটা আমি কমলপুর থেকে আনছি।
0: আরেকটা শুনলাম আমি।

0: আসে মুখে, এটা মোটামুটি 3 মাস বা 4 মাস হয়ে যায়।
1: হ্যাঁ, এটা মুখে কয়েক জাত আছে। আমার যে মুকিটা, এটা গাছটাও লাল হইব, লাল গাছের মুকি। এই মুকিটা আমি কমলপুর থেকে আনছি।
0: আচ্ছা,
1: মুকিটারে মানুষে কয় আর কি, এটা গঙ্গা মুকি।
0: আচ্ছা,
1: এটা মুকির সাইজ বড়,
0: এটাও তো এখন 5-6 মাস লাগে যায়নি।
1: হ এইরকম লাগবো।
0: সাইজটা বড় হইব,
1: সাইজ বড় হইব, খাইতেও ভালো।
0: আর এটা কিন্তু ওই যে মানে মুখিটা কিন্তু লাল রঙের হয়ে যায় নি না?
1: মুকিটা লাল না,
0: আচ্ছা,
1: শুধু গাছটাই লাল হয়।
0: মোটামুটি এখানে নিশ্চয়ই আর আগেও লাগাইছেন?
1: হ্যাঁ হ্যাঁ, আমি 10-12 বছর
0: পাই না আপনার মুখে?
1: ওই তো নিজে খুব বেশি করি না, নিজের খানির বুঝবা 10-15-20 কেজি আমি বিক্রি করি,
0: আচ্ছা আচ্ছা,
1: নিজের খাওয়নটাও চলল।
0: আর মদন মধু তো আপনি বিক্রি করতে পারবেন?
1: মদন কচু তো বিক্রি অলরেডি বিক্রি করি, প্লাস লতা বিক্রি করি।
0: আচ্ছা,
1: হ্যাঁ,
0: আর মদন কচুটাই যে আপনার মানে কৃষির মূল
1: মূল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটাই এইটাই।
0: আপনার এইটাই এইটাই
1: হ্যাঁ
0: বেশি
1: হ্যাঁ, মদন
0: আপনার
1: কচুটার উপরেই আমার বেশি লক্ষ্যটা আর কি।
0: তো এই মদন কচু এখানে করার লাগে আপনার কিরকম এইটার থেকে উৎসাহিত হয়েছেন যে আপনি মদন কচু করবেন?
1: এটা উৎসাহী হয়েছি যখন আজকে তাই 20 বৎসর আগে, আমরা এত অঞ্চলে আসিল না তখন, কিন্তু ওই
0: কখনো কিন্তু সবাই করে না কিন্তু
1: আমার
0: এই এলাকাতে।
1: হ্যাঁ আমার এখান থেকে অনেকে নিয়া লাগাইছে লাগাইয়া, যেমন কেউ আছে খাওয়ানের বুস্টা করে। আমি এটাও আমি কমলপুর থেকে আনছি। আমি কমলপুর গেছিলাম, আমার এক বিয়ার বাড়ি আছে, এখানে যাইয়া দেখছি টিলার উপরের বিশরা পাশ হইতে সাতখানি এই
0: জায়গার মধ্যে,
1: হ্যাঁ মদন কসুর চাষ করছে। আমি এক বাড়িতে কসুও খাইছি, লতাও খাইছি, খাওয়ার পরে যাইয়া দুই
0: মানে
1: মোটা,
0: আপনি পরীক্ষা নিরীক্ষা করছো
1: হ্যাঁ দুই মোটা লতা লতা আমি,
0: এটা চুলকায় কিনা না?
1: হ্যাঁ হ্যাঁ, দুই মোটা লতা আমি হাতে করিয়া আনছি, আনিয়া যাইয়া আমি নিজে চারা করিয়া তারপরে এইখানে কয়েকদিন রইছি, দেখছি আমি কিভাবে চাষ করতেছে বা কিভাবে কি করতেছে, দেখিয়া মোটামুটি একটা আইডিয়া অনুভব করছি, করিয়া আমি ওই ফলাই আজকে 20-22 বৎসর থাকি।
0: আচ্ছা, আমরা যে রেডিওতে প্রোগ্রাম যে করি আপনি শুনেননি?
1: শুনি তো,
0: এখানে মানে বিভিন্ন বিভিন্ন
1: শুনি শুনি,
0: পরামর্শ সলা পরামর্শ দিই।
1: হ বিশেষ করে 6টার সময় বুঝতে হয় ঘর গৃহস্থীর
0: আসল,
1: এটা
0: 6টার সময়, এরপর 6:30টার সময় আপনার কিষাণ বাণী।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
0: এখানে এক্সপার্ট যারা আছেন তারা বিভিন্ন রকমের
1: শুনি শুনি। আমার বিশেষ করে এমনি আগে রেডিও আছে, লক্ষণ তো রেডিওর প্রয়োজন পড়ে না, মোবাইলের মধ্যে FM আছে আমার, এইটার মধ্যে আমি শুনি বা খবর টবরও শুনি, বা কোনো কোনো সময় রবীন্দ্রসঙ্গীত বা নজরুল গীতি এইসব গান শুনি, বা গর গৃহস্থী এটাও আমি শুনি।
0: এমনি আর আপনার কিতা আছে? 150 আছে?
1: আছে 150 আছে।
0: এটি তো বোধহয় এমনি মানে বাণিজ্যিক ভাবে চাষ করছেন না?
1: না না, 150 বিশেষ করে যেমন আলু ক্ষেত করছি, আলু উঠাইছি, উঠাইয়া পরে আর চাষ করা লাগছে না, এটার মধ্যেই আমি জান করিয়া গোবরের গুড়া টুড়া দিয়া 150-এর গাছ দিয়েছি সুন্দরভাবে। হ্যাঁ গাছ হইছে, আমার ফসল অক্ষণ বর্তমানে হইতাছে, খুব একটা যত্ন লাগে না, তবে একটা জিনিস লাগে, কীটনাশক ঔষধ লাগে এটাই।
0: আর এমনি যে এই যে কোজা যে আলু যে আপনি করছেন, এটা কি আলু করছিল?
1: এটা দেশীয় করছি, বিদেশিটাও করছি।
0: হ্যাঁ, তো মোটামুটি কিরম পাইছিল আলু?
1: মোটামুটি একবারে খারাপ হয়েছে না, তবে এইবারের যে যে ফসলটা আর কি, আমার একটু লাইমলা হইয়া গেছে, দেখি আমি ফসলটা
0: কিন্তু এবার তো আলু থেকে দশা রোগ কিন্তু আইছে
1: না, আইছে না আইছে না, আর বা যারা একবারে শেষে লাগাইছে এরা কিন্তু কিছুটা দশায় পাইছে।
0: আর এখন তো দশা পায় না মানে আপনার মানে অ্যাডভান্সেই ওষুধ দিয়া?
1: হ্যাঁ হ্যাঁ, দশায় দরিয়া সারলে পরে ঔষধ দিলে খাওয়া যায় না। এর আগেই মানে মানুষ তো অনেক সতর্ক হয়েছে যে যদি আমার এটার মধ্যে দশায় ধরে, এর আগের থেকেই সে
0: ব্যবস্থা নেই
1: ব্যবস্থা। হ্যাঁ হ্যাঁ,
0: মোটামুটি দশা রোগ
1: না না না না।
0: এইবার দেখা গেছে আপনার কিন্তু আলু কিন্তু খুব ভালো হয়েছিল, কিন্তু
1: বিশেষ করে আলু ভালো হয়েছে, টমেটোর ফসলটাও ভালো হয়েছে,
0: ভালো হয়েছে,
1: যেমন টমেটো ঠিক আলুর মতোই এটাও দশা হয়,
0: দশা হয়,
1: কিন্তু এইবার এটার মধ্যে হয়েছে না।
0: ফুলকপি
1: বাঁধাকপি বিশেষ করি অন্য অন্য বছর করি, তবে এইবার করছি না, কারণ এটার মধ্যে খায় খাটুনি একটু বেশি লাগে।
0: মানে শীতকালীন সবজির মধ্যে শুধু আপনি আলুটাই করছি?
1: আলুটাই করছি, আলু তো এটা সহজ আলু করতে, যেমন বিশেষ করি আলু আমরা যেটা বিচি দিয়া সারা করি,
0: টিপিএস আলু যেটা,
1: হ্যাঁ টিপিএস
0: দানা বীজ দিয়া,
1: হ্যাঁ বিচি দিয়া যেটা কর্ম করিয়া যেটা ফসল ফলাইমু এটার মধ্যে খায় খাটুনিটা একটু।

0: আর বিশেষ করে দেশি আলুটার বেশি পাওয়া যায় না, কেননা এটার বেশি হয় না, এটা শুধু ওই আলু দিয়াই সারা হয়।
1: সারা হয়
0: আর টিপিয়ার যেমন এটা মার্কেটে বিষ পাওয়া যায় বা বিষের দোকানে পাওয়া যায়, আমি আনিয়া এটা ওই যে হালি যে এইরকম সারা করে, এইরকম সারা করলাম, সারাটা কিছুদিন পরে মাটি বালক করিয়া চাষ করলাম, করিয়া নিয়ে লাগাইলাম। তবে একটা জিনিস, এই যে বিষের আলু যেটা আমি সারা নিজে কর্ম করিয়া যেটা খেত কর্ম ফসল কর্ম, এটার ফসলটাই মানে অধিক ফসল,
1: অধিক ফসল হয়। এইটাও ঠিকই আছে, টিপিএস এর এমনিও আপনার মানে ফলনটা বেশি হয়,
0: বেশি হয়, বেশি
1: এবং
0: হয়,
1: পোকামাকড়েরও বোধহয় আক্রমণটা কম হয়।
0: হ্যাঁ কম হয়। তবে ওই যে আরেকটা ললিতক্ষণ বা বুলাগঞ্জি খন, এটার মধ্যে মধ্যে মানে পোকার আক্রমণটা একটু বেশি
1: বেশি থাকে। তো মোটামুটি চাষবাস করতে গিয়ে আপনার জৈব সারটাই বেশি ব্যবহার করেন?
0: জৈব সারটাই বেশি করি, বিশেষ করে আমরা গ্রামে বাস করি, এটাই দেই। পরে দিয়ে এখন গাছের কন্ডিশন বুঝিয়া আমরা হিটা এটা অল্প অল্প দিই আর
1: দিতে লাগে।
0: যেমন বিশেষ করে আজকে আমি বাজার থাকি আলু বিশের সারা বিশি আনলাম কিনিয়া, বিশের সারা তখন জানি না এটা কে ফলাইছে, কে কি করছে, সার দিছে নি না রাসায়নিক সার দিছে, এটা তো আমি বুঝলাম না।
1: তো এমনি যে আপনার যে ওই যে আলুর যে মানে আগামী বছর যে লাগাইবা যে, তো এটা লাগাই তো বোধহয় আপনার ঘরে ঘরে আলু?
0: হ্যাঁ ঘরে বিশি আমার আছে, বিশি আমি রাখি দিছি। যেমন আমি এক পাওয়া করি বা আধখানি করি, এটা আমার বিশি, যদি কোনো কারণে আমার শর্ট পড়ে তো আমি অন্য জায়গার থাকি আনিয়া আমি
1: সংগ্রহ করে লাগাই।
0: হ্যাঁ হ্যাঁ
1: এমনি গত ইয়েতে আলু কিনে বিক্রি করতে পারছেন?
0: করছি করছি,
1: ভালো লাগলো, যাতে আপনার ক্ষেত কৃষি যাতে আরো উত্তর উত্তর বৃদ্ধি ঘটে আমরা এটা চাই। নমস্কার,
0: নমস্কার, আমার নমস্কার।
2: আগামী 14 জুন সকাল 8:30 পর্যন্ত আবহাওয়া প্রধানত মেঘলা এবং 2-1 জায়গায় মাঝারি তাকিয়া ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32-33 ডিগ্রি এবং 22-23 ডিগ্রি পর্যন্ত উঠানামা করতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক তাকিয়া গড়ে ঘন্টায় সর্বোচ্চ 10 কিলোমিটার বেগে বইয়া যাওয়ার সম্ভাবনা। দিনের সর্বোচ্চ সর্বনিম্ন আর্দ্রতা 98% এবং 50% থাকতে পারে। ভারী বৃষ্টিপাতের ফলে নিচু জমির মধ্যে জল জমে যাওয়ার সম্ভাবনা, এছাড়াও সবজির জমিতে জল দাঁড়িয়ে যাওয়া যথেষ্ট সম্ভাবনা আছে। সমস্ত জমির জল বাইর করিয়া দেওয়া লাগবে, ড্রেন পরিষ্কার এবং গভীর করিয়া দেওয়া লাগবে। অতিরিক্ত তোষের ফলে শস্যে ছত্রাকজনিত রোগের যেমন শিকড় পচা, চারা শুকাইয়া যাওয়ার সম্ভাবনা বেশি। ছত্রাকজনিত রোগ নিরাময়ের লাগিয়া প্রাথমিক অবস্থায় যে কোনো সাধারণ ছত্রাকনাশক যেমন মেটালাক্সিল, ম্যাংকোজেব আপনারা ব্যবহার করতে পারেন। মাটির অতিরিক্ত তোষ শিকড়ের পুষ্টি এবং জল শোষণ ক্ষমতাও কমাই দিতে পারে, পুষ্টির অভাবের লক্ষণ দেখা দিতে পারে। জমিতে খানিকটা সার প্রয়োগ করবা, তবে যেখানে ভারী বৃষ্টিপাত বা অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই সমস্ত জায়গাতে কীটনাশক, ছত্রাকনাশক, সার ইত্যাদি প্রয়োগ করা থাকিয়া বিরত থাকুন। সেত সেতে জমিতে আগাছার উপদ্রব বাড়তে পারে, আগাছার সমস্যা দূর করার লাগিয়া আপাতত হাত দিয়া বা উইডার ব্যবহার করিয়া আগাছা পরিষ্কার করেন। বজ্রপাত, গবাদি প্রাণী এমনকি মাঠে কর্মরত আমরা যারা চাষবাসের সঙ্গে জড়িত তারার লাগিয়েও মারাত্মক হইতে পারে। বজ্রপাতের সময় পশু চড়ানো বা মাঠে কাজ করা এড়াইয়া যাওয়ার লাগিয়া অনুরোধ করা ওর। কাটা ফসল খোলা এবং অনাবৃত জমিতে রাখবা না। ঝড় বৃষ্টির সময় প্রবল বাতাসে গাছপালা উপড়াইয়া যাইতে পারে, ডালপালা ভাঙিয়া যাইতে পারে, ফলের বিশেষ রকমের অসুবিধার সৃষ্টি হইতে পারে। বিশেষ করিয়া পরিপক্ক ফসলের ক্ষতির সম্ভাবনা বেশি। এই ফলের বাগান যারা কররা অন্যান্য লম্বা বা দুর্বল কাণ্ডবিশিষ্ট ফলের গাছে যে সমস্ত গাছ হেলি গেছে গিয়া বা ভাঙিয়া যাতে না পড়ে।

তার লাগিয়া বাঁশের খুঁটি বা বাঁশ দিয়া ঠেস দিন, আমরা যেটা গ্রামীণ ভাষায় খাঁচি দেওয়ার কথা কই। ভারী বৃষ্টিপাতের ফলে আকস্মিক বন্যা বা জলবদ্ধতা সৃষ্টি হইতে পারে, যা ফসলের জলের অনেকটাই আমরা ক্ষতিগ্রস্ত হইমু জলের কারণে। এর ফলে গাছের শিকড় পচে যাওয়ার সম্ভাবনা, মাটি থাকিয়া পুষ্টি উপাদান ধুইয়া যাওয়ার সম্ভাবনার মতো সমস্যা দেখা দিতে পারে। এর লাগিয়া জমিতে সঠিক জল নিষ্কাশন ব্যবস্থা আগাছা মুক্ত রাখতে হইব এবং এক গাছ থেকে আরেক গাছের মধ্যে যথাযথ দূরত্ব বজায় রাখতে হইব। পর্যাপ্ত বাতাস চলাচল যাতে করতে পারে এটা ব্যবস্থা করিয়া দিতে হইব। অণুজীবের আক্রমণের ঝুঁকি কমব, ঝড় ও বজ্রপাতের সময় গবাদি পশুরে ঘরের ভিতরে রাখবা এবং ভালোভাবে খাবার দাবার দিয়া এবং পরিষ্কার পরিচ্ছন্ন জলের ব্যবস্থা করবা। ঝড় বৃষ্টি বা বজ্রপাতের সময় জমিতে বা খোলা জায়গায় কোনো ধরনের কাজ করবা না। জমা জল নিষ্কাশনের লাগিয়া সবজির ক্ষেতে ছোট ছোট নালার ব্যবস্থা করবা। বৃষ্টির হাত থেকে রক্ষার লাগিয়া পাকা ফসল জমিতে না রাখিয়া দ্রুত বাজারজাত করার লাগিয়া অনুরোধ করা ওর। ধান লাগানোর কাজ প্রায় শেষে কোনো কোনো জায়গা তখনও বাকি আছে, আবার কোনো কোনো জায়গা দেখা যায় যে পাশ কাটিও বাইরিবার অবস্থা আছে। যখন পাশ কাটি বাইরিবার সম্ভাবনা দেখা দিব, ক্ষেতে দুই থেকে তিন সেন্টিমিটার জল ধরিয়া রাখার ব্যবস্থা করতে হইব। চারার বয়স 30 দিনের বেশি হয়ে গেলে গিয়া দুই থেকে 5 সেন্টিমিটার পর্যন্ত জল ধরিয়া রাখার ব্যবস্থা আপনারা করতে পারেন। জমির নালা পরিষ্কার রাখবা, যাতে করিয়া বৃষ্টির জল সহজেই বাইরে যেতে গিয়া পারে। জমির অধিক তসের ফলে কন্দ পচা রোগের যথেষ্ট সম্ভাবনা। এই রোগ নিয়ন্ত্রণের লাগিয়া বৃষ্টির পরপরই জমিতে ম্যাংকোজেব 75% WP বা মেটালাক্সিল 8% WP বা ম্যাংকোজেব 64% WP মিশ্রণ আপনারা একসঙ্গে প্রয়োগ করতে পারেন। এই যে ম্যাংকোজেব এবং মেটালিক্সালের যেটা মিশ্রণ করবা, 1 গ্রাম প্রতি লিটার জলে মিশাইয়া 10-15 দিন ব্যবধানে স্প্রে করবা। বাছুরের পরজীবী হাত তাকিয়া রক্ষার লাগিয়া আপনারা দৈহিক ওজন পিছু 4 মিলিলিটার পেপারাজাইন খাওয়াইবা এবং এই খাওয়ানি কতদিন খাওয়াইবা না খাওয়াইবা বিশেষজ্ঞের পরামর্শ অবশ্যই নিবা। কারণ দেখা গেছে বাছুরের ওজন অনুসারে কিন্তু এটা খাওয়ানি লাগে এবং আপনারা অনেক সময় গাফিলতি হয়ে যায় বাছুরে লইয়া যাওয়াতে। আপনারা বিশেষজ্ঞের পরামর্শ নিবা এবং সময়ে সময়ে পানি সম্পদ বিকাশ দপ্তরে গিয়া বাছুরের ওজন নিয়া তারপরে কিন্তু ওষুধটা খাওয়াইবা।

0: নমস্কার শ্রোতা বন্ধুরা, আসর শুরু করি। আর আসরে আইসুন একজন দাদাবাবু। দাদাবাবু নমস্কার, তো আপনার পরিচয় খান, আপনি নিজেও দিলাও।
1: নমস্কার, আমার নাম রাজীব দেব আর আমি একজন কৃষিবিদ।
0: আজ কিতা আলোচনা কর্তা?
1: তো দেখেন, আজকের দিনে নারী শক্তি নিয়ে আমরা অনেক কথা বলি, তো আজকে আমাদের টপিকটা আমি এরকম রাখতে চাই যে আমাদের ঘরের মধ্যে কিছু কিছু কাজ করে আমরা কেমন করে আমাদের নারীদেরকে শক্ত বানাতে পারি, প্লাস ওদের একটা ভালো ইনকাম আমরা জেনারেট করতে পারি। এটার মধ্যে একটা জিনিস হলো গিয়ে ভার্মি কম্পোস্টিং।
0: আচ্ছা,
1: ভার্মি কম্পোস্টিং যেটা আছে, খুব সহজ, খুব সাধারণ একটা পদ্ধতিতে করা যায়, আমাদের সবাই ঘরে আমরা করতে পারি। এটা ওইটার জন্য বেশি জায়গাও লাগে না, কোনো বেশি নলেজও লাগে না যে আমাদের এই জিনিসটা পড়ে করতে লাগবে, ওই জিনিসটা আমি নিয়ম করতে লাগবে। তো আমার মনে হয় ভার্মি কম্পোস্টিংটা খুব একটা ভালো জিনিস হবে, যেটা আমাদের মহিলাদেররা বাড়িতে করে ওরা একটা নিজের ঘরেরও ভার্মি কম্পোস্ট বানাতে পারবে, প্লাস ওটা বিক্রি করে একটা ভালো টাকা ইনকাম করতে পারবে।
0: আচ্ছা, খুব সুন্দর আলোচনা শুরু করুন দাদাবাবু।
1: তো দেখেন, ভার্মি কম্পোস্টিং এর জন্য মেইন হলো গিয়ে আমাদের কি কি জিনিস দিয়ে আমরা ভার্মি কম্পোস্ট করব। তো আমাদের যে কেঁচু আছে, আমাদের আপনারা দেখেছেন লোকেল আমরা অনেক কেঁচু পাই, কিন্তু ওই কেঁচুগুলোর মধ্যে একটা জিনিস হলো গিয়ে ওরা খাদ্য খুব ধীরে ধীরে খায়।
0: আচ্ছা,
1: ওদের বংশগত যে ইয়ে আছে, কোয়ালিটি আছে, ওইটা আপনার কিছু অনেক টাইম লাগে ওদের খেয়ে শেষ করার জন্য, নিউট্রিশন আপনার ইয়ে করার জন্য, প্লাস ওরা যে ডিম যে দেয় ওর ডিম দিতে অনেক টাইম লাগে।
0: আচ্ছা,
1: তো ভার্মি কম্পোস্টিং এর জন্য আমাদের ভারতবর্ষে সব থেকে ভালোটা হলো গিয়ে ইসিনিয়া ফটিটা বলে একটা জাত আছে আর্থওয়ার্মের, ওই জাতের কেঁচু আমাদের ভারতবর্ষের জন্য খুব ভালো।
0: আচ্ছা,
1: ওইটা আমাদের গ্রামে গ্রামে সব দিদিরা এই জিনিসটা আমরা করতে পারি।
0: আচ্ছা,
1: তো প্রথমত দেখেন, আমি সবাইকে অনুরোধ করব যে আপনারা বেশি বড় করে শুরু করবেন না, প্রথমত আপনি ছোট করে শুরু করেন। ছোট করে শুরু করে ধীরে ধীরে আপনি প্রথমে বাড়ির যে গাছগুলো আছে, আমাদের সবাই বাড়িতে আপনারা জানেন কিছু আমাদের লঙ্কা গাছ থাকবে, কিছু আমাদের ভেন্ডি গাছ থাকবে, কিছু আমার অন্য গাছ থাকবে সবজির। তো এরকম আমাদের সবাই বাড়িতেই কিছু না কিছু করে আমরা চাষ করি। তো ভার্মি কম্পোস্টটা যদি আপনি বাড়িতে বানান, তাহলে আপনাদের এই গাছগুলোর জন্য আপনারা ভার্মি কম্পোস্টটা ব্যবহার করতে পারবেন।
0: আচ্ছা,
1: ভার্মি কম্পোস্ট বানানোর জন্য কিছু কিছু জিনিস আমরা লক্ষ্য করতে লাগবে। যে আমরা প্রথমে একদম কম খরচে যদি আমরা শুরু করি, আপনারা সবাই দেখেছেন একটা থার্মোকল বক্স যেটা আসে, আমরা যেটা মাছ

0: প্যাকিং করে আসে আমরা সবাই দেখি, তো ওইগুলো বাক্সতে আপনি ভালো করে করতে পারবেন।
1: আচ্ছা,
0: একটা থার্মোকলের বক্স আপনি কিনেন বাজারে শুধু 20 টাকাতে আপনি পেয়ে যাবেন, 20 থেকে 30 টাকাতে। আমি হিসাব করে আপনাদেরকে খরচও বলে দেবো, যেন আপনারা হিসাব করে করতে পারেন যে বেশি খরচা না যায় আপনার। তো ভার্মি কম্পোস্টের একটা আপনি বক্স যেটা আমার 20 টাকায় আমি কিনলাম, ওই বক্সটার মধ্যে আমরা এখন কি দেব, আমরা প্রথমে নিচে একটা লেয়ার বালু দেব। একটা লেয়ার বালু দেওয়ার এই কারণ, বালু মানে আপনাদের এই যে আমাদের নদীর পাশে যে বালুটা পাওয়া যায় ওই বালুটা দিলেই হবে। তো ওই বালুটা দেওয়ার কারণটা হলো গিয়ে, যখন আমাদের এইটার ভিতরে আমরা যা খাবার দেব ওই খাবারটা যখন খেয়ে শেষ হয়ে যায় তখন কি হয়, কেঁচুর একটা নিয়ম আছে, ওরা উপর থেকে নিচে যায়। তো যারা যখন ওরা নিচে যাবে গিয়ে যদি ওরা দেখে যে হ্যাঁ আমার এখানে রাস্তা আছে যাওয়ার, তো ওরা মাটির দিকে বের হয়ে যাবে, কারণ কেঁচুর তো মেইন জায়গায় মাটি। তো এর জন্য আমরা কি করতে লাগবে, নিচে বালু যখন দেবো তখন আমরা যারা যখন ওই কেঁচুটা নিচে যাবে গিয়ে বালুর মধ্যে যখন টাচ করবে, ওরা দেখবে যে না এখানে তো আমার খাবার কিছু নেই, ওরা আবার উপরে চলে আসবে, তো ওরা এখান থেকে বের হয়ে যেতে পারবে না। এর সাথে যখন আমরা কেঁচু সারের মধ্যে আমরা কিছু জল দিতে লাগে টাইম টু টাইম, জল যখন দেব তখন যদি জলটা বেশি হয়ে যায় তো ওই জলটা বালুর সাথে ইয়ে হয়ে নিচের দিকে চলে যাবে, ওইটা আটকে থাকবে না। তো এইসব জিনিসের জন্য আমরা প্রথমে একটা লেয়ার বালু দেব। বালু দেওয়ার পর আমরা এখন শুরু করব লেয়ার ওয়াইজ। লেয়ার ওয়াইজ দেওয়ার কারণটা হলো গিয়ে, তখন আমাদের ভার্মি কম্পোস্টিংটা তাড়াতাড়ি হয় প্লাস খুব ভালো হয়। তো বালু দেওয়ার উপরে আমরা দেব কিছু গোবর দেব। গোবর কেমনভাবে দেব, একদম কাঁচা গোবর দেব না, কারণ কাঁচা গোবরের মধ্যে কিছু গ্যাস থাকে যেটা আপনার কেঁচুটাকে মেরে দিতে পারে। তো এর জন্য সবাইকে অনুরোধ করব যে আপনারা গোবরটাকে 7 থেকে 10 দিন পুরনো করে এরপরে আপনারা ট্যাঙ্কের মধ্যে ঢুকান।
1: আচ্ছা,
0: তো নিচে আমরা একটা লেয়ার আপনার 4 থেকে 5 আঙ্গুল আমরা গোবর দেব। এরপর আপনারা কি কি দিতে পারেন দেখেন, আপনারা গাছের পাতা দিতে পারেন, কিন্তু বাঁশ গাছের পাতা দেবেন না, বাঁশ গাছের পাতা কেঁচু খেতে পারে না। বাকি আপনার যা সবজির আপনার যে আপনার যে বাড়ির সবজি আছে, সবজির মধ্যে অনেক কিছু জিনিস আমরা ফেলে দিই, তো ওই জিনিসগুলো আপনারা এখানে দিতে পারেন, গাছের পাতা দিতে পারেন। আর একটা জিনিস আছে আমাদের কলা গাছ যেটা আছে, আমরা জানি কলা গাছে একবারই কলা ধরে এরপর আমরা গাছটাকে কেটে ফেলে দিই, তো ওই যে আমরা যে স্টেমটা আছে কলা গাছের ওই গাছটা যে আছে, ওই গাছটাকে আমরা ছোট ছোট পিস করে এখানে দিতে পারি। কলা গাছের মধ্যে আপনারা দেখবেন কলা যখন আমরা খাই আমাদের হাত কালো হয়ে যায়, যখনই আমরা কলা কাটি আমাদের মা ও বোনেরা কলা কাটেন হাতটা কালো হয়ে যায়।
1: এটা কাঁচকলার কথা হইরা,
0: হ্যাঁ কাঁচকলা বা অন্য কলাও দেখবেন আপনারা, যখন আমরা কলা গাছটাকে ধরবো তখন একটা কষ লাগে, কালো রঙের কষ, ওইটা হলো গিয়ে আমাদের কলা গাছটা পটাশিয়াম রিচ থাকে।
1: আচ্ছা,
0: অনেক পটাশিয়াম রিচ থাকে, তো আমাদের গাছে এই পটাশিয়ামটা অনেক দরকারি জিনিস।
1: আচ্ছা,
0: তো আপনারা কলা গাছকে ছোট ছোট পিস করে আপনারা দিতে পারেন। আবার 4 থেকে 5 আঙ্গুল কলা গাছ দেবেন, অন্য আপনাদের যা যাবতীয় সবজির যে চাবড়া আছে ওইসব দেবেন, এরপর আবার গোবর দেবেন, আবার কলা গাছ দেবেন, এরকম করে আপনারা যত সময় পর্যন্ত আমাদের বাক্সটা ভরে নি তখন পর্যন্ত আপনারা দেবেন। বাক্সটা ভরার পর আপনারা 3-4 দিন বাক্সটাকে এমনিই রেখে দেন। রাখার পর দেখবেন ধীরে ধীরে দেখবেন যে আমাদের এই যে বাক্সটার মধ্যে যা যা আমরা দিয়েছি ওইটা একটু নিচে চলে গেছে, কারণ কি হচ্ছে ওইটা ধীরে ধীরে আপনার ডিকম্পোজিশন শুরু হয়েছে। এরপর আমরা দেব কেঁচু। তো একটা মাছের যে আমাদের আমি যেটা বক্স বললাম থার্মোকল বক্স, ওইটার মধ্যে আপনার 30 থেকে 50টা কেঁচু দিলে হয়।
1: আচ্ছা,
0: তো আমরা ধরি 50টাই দিচ্ছি কারণ আমরা প্রথমবার করছি। তো কেঁচুগুলো দেখেন 50টা কেঁচু আজকের বাজারের রেট হলো গিয়ে কিছু জায়গাতে আপনি 2 টাকা করে পাবেন, কিছু জায়গাতে 3 টাকা করে পাবেন। তো আমি 3 টাকা করেই ধরি, হাইয়েস্ট রেটটা ধরি, তো আপনার 50টা কেঁচু হলো গিয়ে 150 টাকা।
1: আচ্ছা,
0: এই যে 50টা কেঁচু আপনি কিনেছেন, এই 50টা কেঁচু আপনার বছরের পর বছর আর একটাও কেঁচু কিনতে লাগবে না। এই 50টা কেঁচু আপনার দেখবেন যে আপনি 1 বছর পর আপনার কাছে 10,000 কেঁচু থাকবে।
1: ও মাই গো, আমিও তো এরপরে বেচতাম পারবো।
0: হ্যাঁ, তো এই যে আপনি কেঁচু কিনেছেন এই কেঁচুর থেকে আপনারা বাকিদেরকে ট্রেনিং করিয়ে আপনারা বাকিদেরকে বেচতে পারবেন, যে সবার ঘরে যেন কেঁচু সারোরা করতে পারে। তো এটা আপনার একটা আলাদা সোর্স অফ ইনকাম হয়ে গেল। আর কেঁচু শুধু একবারই কিনতে লাগবে, আপনারা 50টা কেঁচু কিনেন 150 টাকা দিয়ে, এরপর আর কিনার দরকার নেই, ওইটার থেকে আপনারা টাইম টু টাইম বৃদ্ধি হবে।
1: আচ্ছা,
0: তো দেখেন প্রথমত আমরা 50টা কেঁচু দিয়ে শুরু করি, কেঁচুটা আমরা উপরে দেব। উপরে দেওয়ার পর

0: একটা কাজ করতে লাগে যে আমাদের উপরে আমাদের যে চালের বস্তা আছে, যেটা আমরা পাঠের বস্তা বলি, ওইটা দিয়ে আপনারা ঢেকে রাখবেন বা একটা ভালো কাপড় দিয়ে ঢেকে রাখবেন। কারণটা হলো গিয়ে আমাদের গ্রামাঞ্চলে সবার বাড়িতেই মুরুক হাঁস এইসব আছে, তো ওরা যদি জানে এখানে কেঁচু আসছে তো তোরা ওরা খেয়ে নেবে, বা পাখিও এসে খেতে পারে, সেটার জন্য ওইটাকে আমরা ঢেকে দেব। ঢেকে দেওয়ার পর আপনারা দেখবেন কিছু ঘন্টার পরই কেঁচুগুলো আপনারা আর দেখতে পারবেন না, মানে কেঁচুগুলো ওদের কাজ শুরু করে দিয়েছে। যেটা ওরা কাজ, ওরা কাজটা হলো গিয়ে ওরা শুধু কি করবে, ওরা শুধু খেতে থাকবে, ওরা ইন্টেনসিভলি শুধু খেতে থাকবে, খেতে থাকবে। ওরা টাইম খালি ওদের কাজই হলো গিয়ে শুধু খাওয়া, তো ওরা খেতে থাকবে, খেতে থাকবে। খাওয়ার পর আপনারা দেখবেন যে ধীরে ধীরে ধীরে ধীরে আমাদের বক্সের মধ্যে আমরা যেটুকু ভরে দিয়েছিলাম ওই জিনিসটা আমাদের ধীরে ধীরে ধীরে ধীরে ওরা নিচে চলে যাচ্ছে। আমাদের বক্সটা প্রথমে ফুল ছিল, কিন্তু ধীরে ধীরে দেখবেন আপনারা ওইটা সবকিছু জিনিস নিচে যাচ্ছে। তো এটার মানে হলো গিয়ে আমাদের কেঁচুগুলো বেঁচে আছে আর ওরা ভালো করে খাবারটা খাচ্ছে। সাথে সাথে দেখবেন আপনারা কিছুদিন পর আপনারা যদি হাত দিয়ে সরিয়ে দেখেন তাহলে দেখবেন যে ছোট ছোট কেঁচু আপনারা অনেকগুলো দেখবেন। ছোট ছোট কেঁচুর মানে হলো গিয়ে আমরা যে 50টা কেঁচু ছেড়েছিলাম ওই কেঁচুগুলো ডিম দিয়ে আবার এটার থেকে বাচ্চা হয়ে গেছে। তো ওইটা আমাদের ভালো একটা লক্ষণ, যেন আমাদের নেক্সট যখন আমরা আরো বড় করে করব তখন আমাদের আর কেঁচু কিনতে লাগবে না। আমাদের একবারই কেঁচু কিনেছি আর আমার আর কোনো খরচেরই নেই। তো একটা বক্স থেকে আমাদের মোটামুটি 20-25 কেজি আমাদের ভার্মি কম্পোস্ট বের হবে।
1: আচ্ছা, আমি একটা জিনিস জানতাম আসলাম, ও যে বড় কেঁচুয়ে ডিম ফুটাইয়া বাচ্চা হইয়া ইহেন তো কেঁচুয়ে খালি কিলিবিলি কিলিবিলি করবা, ওটা সার যখন নিয়া খেত দিবা তো কেঁচুও যাইব গিয়া ওটার লগে।
0: আচ্ছা, তো এটা একটা ভালো জিনিস আপনি বলেছেন। তো এটা মেন কি, আমরা প্রথমে বুঝতে লাগবে কি আমাদের কেঁচু সার রেডি হয়েছে না রেডি হয়নি।
1: আচ্ছা,
0: তো আমরা কেমন ভাবে ভাববো, আমরা দেখেন গোবরের গন্ধ আপনারা সবাই জানি যে গোবরের একটা গন্ধ আছে, কিন্তু কেঁচু সারের মাটির গন্ধ আসবে।
1: আচ্ছা,
0: এর জন্যই কেঁচুকে আমাদের মাটির বন্ধু বলা হয়। আপনারা দেখবেন যখনই আমরা কেঁচু সারটাকে হাতে নেব, হাতে নিয়ে আমরা যখন গন্ধ শুনবো তখন দেখবেন মাটির গন্ধ আসবে।
1: আচ্ছা,
0: তো যখন আপনি মাটির গন্ধ পাবেন তো মনে করবেন আপনাদের কেঁচু সার রেডি হয়ে গেছে।
1: আচ্ছা,
0: এরপরে নিয়ম হলো গিয়ে ওই সারটাকে পুরো বের করে আমরা একটা জায়গাতে রেখে দেব রুদ্রের মধ্যে। যখন আমি রৌদ্রের মধ্যে রাখবো, এই যে সূর্যের তাপটা যখন পড়বে তখন যখন গরম লাগবে কেঁচুগুলো সব মধ্যে গিয়ে একটা বলের মতন আকৃতি করে নেবে।
1: আচ্ছা আচ্ছা,
0: যেতগুলো কেঁচু আছে আমার এখানে সবগুলো গিয়ে আপনার বলের মতন আকৃতি করে নেবে। এরপরে আপনার উপর থেকে আপনি কেঁচু সারগুলো সরিয়ে আপনার ওই কেঁচুগুলোকে আবার আরেকটা নতুন বক্সে আপনার দিতে পারেন। আপনারা যে 50টা কেঁচু ছেড়েছিলেন তখন দেখবেন আপনার মোটামুটি 400-500 কেঁচু হয়ে গেছে আপনার 3 মাসের মধ্যে।
1: আচ্ছা,
0: তো 3 মাসের মধ্যে আপনার 400-500 কেঁচু হয়ে যাবে, ওইটাকে আপনারা রেখে অন্যতেও আর আপনারা করতে পারবেন। প্লাস যখন কেঁচু সার আমরা জমিতে নিয়ে যাই, আপনারা যেটা বলেছেন যে কিছু কেঁচু তো চলে যাবে, ছোট ছোট কেঁচু যাবে ওইখানে, বড়টি তো আমরা রেখে দিয়েছি, কেঁচু প্লাস ওইটার ডিমও অনেক যাবে। তো ওইগুলো কি হয়, ওইগুলো আমাদের মাটির জন্য খুব ভালো।
1: আচ্ছা,
0: ওই ডিম থেকে আরো কেঁচু এখানে উৎপাদন হবে আমাদের মাটিতে। ওরা কি করবে, মাটির মধ্যেও সেম কাজটা করবে। মাটির মধ্যে আপনি দেখবেন
1: বুড়বুড়ি দিয়া উপরে যে উঠাইন মাটি, ওটা তো দেখাও যায় না।
0: হ্যাঁ, তো ওই জিনিসটা জন্য আমাদের কেঁচু সার ব্যবহার করা খুব দরকার, কারণ ওই কেঁচুগুলোকে আবার আমরা মাটিতে যদি ছাড়ি ওরা মাটিকে আবার ভালো করবে। তো টাইম টু টাইম ওরা মাটির মধ্যেও করতে পারবে। প্লাস দেখেন এই কেঁচু সার বানানোর জন্য একদম সহজ যে আমরা এখানে ডেইলি কাজ করতে লাগে না, আমরা একদিন ভালো করে কাজ করলাম, এটাকে রাখলাম, প্লাস যখন গরম দিন আসে বেশি আপনার তাপমান হয়ে যায় তখন আমরা 2 দিন পর পর হালকা একটু জল উপরে দিতে লাগে, যেন ওইটা একটু ভিজে ভিজা থাকে, কেঁচুগুলা যেন ভালো করে খেতে পারে। বাকি আমাদের এখানে আর কোনো বেশি কাজের কোনো দরকার নেই। আপনারা ঘরের কাজ, আমরা জানি আমাদের মা বোনেরা ঘরের অনেক কাজ করেন, সবসময় এটাই দেখা যায় যে আমাদের দাদা কাজ করছেন বাজারে গিয়ে বা কোনো জায়গাতে গিয়ে খেতে কাজ করছেন, কিন্তু আমাদের মা বোনেদেরকে কেউ ওই ক্রেডিটটা দেয় না যে আপনারা কি কাজ করছেন, কিন্তু ঘরের মধ্যে অনেক কাজ থাকে। তো ঘরের কাজের সাথে সাথেও আপনারা কেঁচু সার আপনারা তৈরি করে ওইটাকে বিক্রি করে আপনারা অনেক লাভবান হতে পারেন।
1: আচ্ছা,
0: তো দেখেন আমরা যেটা প্রথমে বলেছিলাম যে আমরা টাকারও হিসাব করব, আপনাদের থার্মোকল বক্সটা আপনি 20 টাকা দিয়ে কিনেছেন, কেঁচু

0: কিনেছেন আরো
1: 50টা
0: কেঁচু কিনেছেন 150 টাকা দিয়ে, তো আপনার হয়ে গেল 170 টাকা। আর আমরা জানি আমরা গ্রামের মানুষ, আমাদের যেকোনো কাজের জন্য চা পান খেতে লাগবে, তো আমি ধরলাম আরো 30 টাকা আপনি চা পান খেলেন, খাওয়ার পর আপনার এই জিনিসটা রেডি হয়ে গেল। তো রেডি হওয়ার পর আমাদের এখানে 200 টাকা খরচ গেল, আমাদের একটা বক্স থেকে 20-25 কেজি কেশুর ছাড় আমার তৈরি হয়ে যায়।
1: আচ্ছা,
0: তো 20-25 কেজি মানে 1 কেজির দাম আজকে আপনি যদি খোলাও বিক্রি করেন তাহলে 20 টাকা,
1: আচ্ছা,
0: আর প্যাকেটিং করে বিক্রি করলে তো এটা 40 টাকা।

0: থেকে ২৫ কেজি কেশর সার আমার তৈরি হয়ে যায়।
1: আচ্ছা,
0: তো ২০ থেকে ২৫ কেজি মানে ১ কেজির দাম আজকে আপনি যদি খোলাও বিক্রি করেন তাহলে ২০ টাকা।
1: আচ্ছা,
0: আর প্যাকেটিং করে বিক্রি করলে তো এটা ৪০ টাকা ৫০ টাকা হয়ে যায়। খোলা যদি আপনি বিক্রি করেন ২০ টাকা করে, তো আপনার যদি ২৫ কেজি রেডি হয় আপনার ৫০০ টাকা ইনকাম হবে। এখানের মধ্যে এত বেশি কিছু কাজ নেই, কিছু নেই, কিন্তু আপনার ৫০০ টাকা ইনকাম হবে, যেখানে আপনি খরচ করছেন ২০০ টাকা।
1: আচ্ছা,
0: একদম কম জায়গার থেকে। প্লাস আপনারা কি পেয়ে গেলেন, যেটা আপনারা ৫০টা কেঁচু কিনেছিলেন ১৫০ টাকা দিয়ে, ওইটার মধ্যে আপনি দেখবেন যে ৩০০-৪০০ কেঁচু হয়ে গেছে। যদি আমি ৩০০ কেঁচু ধরি তো আমাদের ৯০০ টাকার কেঁচু এখানে রেডি হয়ে গেল।
1: আচ্ছা, বাজার কই ভাইবা?
0: দেখেন আজকের দিনে সবাই আমরা জানি যে আমাদের জৈবিক খেলে আমাদের শরীরটা ভালো থাকবে, তো এর জন্য আজকের দিনে কেঁচু সারের বাজার অনেক আছে, অনেক ডিমান্ড, কিন্তু ডিমান্ডটা আমরা পুরো করতে পারছি না। তো আপনারা যখন দেখবেন যে আপনাদের কেঁচু সার রেডি হয়ে যাচ্ছে, আপনারা কিছু পোস্টার বানান। আজকালকে সবার হাতে মোবাইল আছে, এখন মোবাইলের মধ্যে আরো কিছু আছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো ওইটা দিয়ে আমরা সহজভাবে আমরা পোস্টার বানাতে পারি। আপনারা পোস্টার বানান, আপনারা মানুষকে জানান যে আমরা কেঁচু সার করছি। আজকালকে সবাই ভিডিও বানিয়ে ছাড়ছে, আপনারা কিছু ভালো ভিডিও বানিয়ে ছাড়েন যে আমাদের কেঁচু সার আছে এখানে। আপনারা দেখবেন ধীরে ধীরে মার্কেটটা বাড়বে, মার্কেটটা একজন দুজন যখন কিনবে ওর আগে আরো মানুষকে বলবে, ধীরে ধীরে দেখবেন আপনারা কেঁচু সার বিক্রি করেই লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন। আমি আপনারা এখানে এই অঞ্চলেই অনেকজন দিদিরা আছেন যারা মাসে ২০ থেকে ২৫ হাজার টাকা ইনকাম করছেন শুধু কেঁচু সার করে।
1: আচ্ছা আচ্ছা,
0: তো এরকম আপনারা
1: খুশির কথা দাদাবু।
0: তো এইসব আপনারা করে এখানে কোনো বেশি কিছু পড়াশোনা করতে লাগবে না, এমন কোনো কঠিন কিছু কাজ নেই। তো এর জন্য আমি সবাইকে অনুরোধ করব যে আমাদের মা ও বোনেরা যারা আছেন এরা এই জিনিসটা আপনারা শুরু করেন, আপনারা অনেক লাভবান হবেন।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা শুনলাম দাদাবু। তো এই যে আপনি ওটা যে কইলা, এটা একটা তো রেডি হয়ে গেল গে, ওটা ধরুন সেল হয়েছে না, এখানে তো আবার প্যাকেট হরণ লাগবো, এইটার একটা ব্যাপার আছে। প্যাকেট যদি না হরণতে হয়তো কেউ ৫ কেজি ১০ কেজি নিবা। এটা তো একটা রেডি হয়ে গেলে আবার আর একটা করতে পারবা, একটা রেডি হইলে আরে আবার করতে পারবা। আচ্ছা, ও যে কম্পোস্ট সারটা, এটা ধরুন ধান খেতেও ব্যবহার করতা বা সবজি খেতেও ব্যবহার করতা, এটা কিতা কি পরিমাণে ব্যবহার করবা, মানে কত কেজি এককানির মধ্যে ধান খেতে কেউ কয় কেজি বা এমনি বাস্তু খেতে কয় কেজি, ওটা যদি হই না বা ওটা দিলে কি তা বেশি দিলে, যেমন রাসায়নিক সার বেশি দিলে গাছের ক্ষতি হয়ে যায় গিয়া, ওটা কি তা বেশি দিলে ক্ষতি হতে হইব না কিতা?
0: দেখেন যখন আমরা রাসায়নিক সার প্রয়োগ করি আমাদের যে অ্যামাউন্টটা বলা হয় ওইটা অনেক কম, কিন্তু জৈবিক সারের মধ্যে আপনাদের যেটা কোয়ান্টিটি ওটা অনেক বেশি দিতে লাগবে। যেমন রাসায়নিক সার যদি ১০ কেজি দিতে লাগে, জৈবিক সার আমার ৫০ কেজি দিতে লাগবে। কিন্তু এই যে ৫০ কেজি আমি দিচ্ছি, আমরা দেখতে লাগে যে অনেক বেশি দিয়ে দিচ্ছি, কিন্তু আমাদের মাটিটাকে অনেক ভালো করে দেবে।
1: আচ্ছা,
0: আপনারা দেখবেন আপনারা যদি বার্মি কম্পোস্ট ২-৩ বছর আপনারা ব্যবহার করেন, এরপর আমি যারা ব্যবহার করছেন ওরা জানেন, বাকিদেরকে আমি বলে দিচ্ছি, আপনারা যখন ক্ষেতের মধ্যে যাবেন আপনি দেখবেন আপনি হাত দিয়ে মাটিটাকে আপনি হাতের মধ্যে তুলতে পারছেন।
1: আচ্ছা,
0: এই যে শক্ত হয়ে যায় ওই জিনিসটা আপনারা থাকবে না। প্লাস যখনই আপনি মাটিটা তুলবেন আপনারা দেখবেন কিছু কেঁচু আপনাদের হাতে চলে আসছে।
1: ও মাই গড,
0: তো এটার কারণটা হলো গিয়ে এই যে আমাদের কেঁচু সারের মধ্যে ছোট ছোট কেঁচুগুলো থাকে, ডিমগুলো থাকে, ওরা গিয়ে ওইখানে আরো বংশবৃদ্ধি করে মাটিটাকে খুব ভালো বানিয়ে দেয়। তো দেখবেন যে
1: রঙও কিবা পরিবর্তন,
0: হ্যাঁ, আপনারা দেখবেন মাটিটা কালো কালো রঙের হয়ে যাচ্ছে। প্লাস যে কোনো সবজি, যে কোনো ধান বা যে কোনো জিনিস আপনি চাষ করছেন দেখবেন সবকিছু আপনার ভালো হচ্ছে।
1: আচ্ছা,
0: আপনার ফসল অনেক ভালো হয়ে যাবে, কারণ এটা হলো কি পার্মানেন্ট কাজ। আমরা যে রাসায়নিক দিচ্ছি ওইটা একটা সিজনের জন্য, কিন্তু এই জিনিসটা আপনার পারমানেন্ট, এটা আপনার বছরের পর বছর ওই কেঁচিগুলো আমাদের ক্ষেতের মধ্যে থেকে ওরা আমাদের হেল্প করবে। আর আজকের দিনে যেটা আপনি বলেছেন যে এখন কেঁচু দেখা অনেক কম যায়, এটার কারণও রাসায়নিক, কারণ রাসায়নিক যখন আমরা দেই আমরা শুধু পোকাকে মারি না, আমরা এই পরিবেশটাকেও আমরা অনেক দূষিত করছি,
1: দূষিত করি।
0: তো এর সাথে
1: যার লেগে তো এখন ও ক্ষেতের মাঝে সাপ ব্যাঙ ফুকা মাকড় ওটা কোন তা দেখা যায় না, জিরো আপনার কই থেকে দেখতা, ও যে জিরে বুড়বুড়ি দিয়ে মাটি উঠি তুলেন কই দেখা যায়নি, এখন দেখা যায় না।
0: তো ওই জিনিসটাই আমরা ইয়ে

0: দেখেন, আপনারা যদি একবার শুরু করেন, যেটা বললাম যে আমরা 50টা কেঁচু দিয়ে শুরু করেছি, এরপরে আমাদের 300টা কেঁচু হয়ে যাবে 3 মাসের মধ্যে। 300টা কেঁচু মানে আপনি নেক্সট বার যখন করবেন তখন আপনারা 6টা বাক্স রেডি করতে পারবেন, 50টা করে কেঁচু দিয়ে 6টা। তো আপনারা একটার থেকে শুরু করে 6টা, এরপর 6টার থেকে আরো বাড়াতে পারেন। এখন দেখেন আজকের দিনে কিছু অনেকজন আছে যারা সরকার থেকে ট্যাঙ্কি পেয়েছেন, সিমেন্টের ট্যাঙ্ক পেয়েছে,
1: বড় বড় ট্যাঙ্কি।
0: কিন্তু আমি দেখেছি খারাপও লাগে অনেক সময় যে বেশিরভাগ ট্যাঙ্কির মধ্যে জলই রাখা হয়েছে, কেঁচু সার অনেকজন করছে না। তো সবাইকে অনুরোধ রাখবো যারা ফেসিলিটি পেয়েছেন ওরা যেন ওই ফেসিলিটিটা ভালো করে আপনারা ব্যবহার করেন, আর যারা শুরু করবেন এখন ওরা যেন একদম কম খরচে শুরু করেন, যেন যখন আপনার টাকাটা আসবে, সবাইকে আমি এটাই বুঝাতে চাই যে আপনার ওই ব্যবসার থেকে টাকা দিয়ে আরো ব্যবসাটাকে বড় করেন, নিজের টাকা বেশি খরচ করবেন না।
1: আর এক কথা মনে হয়েছে, ওটার উপরে কিটা ছাউনিউনি দিয়া দেওয়ান লাগবে না কিটা,
0: দেখেন ডাইরেক্ট বৃষ্টি পড়লে কি হয়, কেঁচুগুলো বের হয়ে ওরা চলে যাবে। তো এর জন্য একটু ছাউনি দেবেন, বা যদি আপনার কোনো ঘর আছে যেটা আপনি ব্যবহার করছেন না ওই ঘরের মধ্যে আপনি রাখতে পারেন, বা ছোট একটা টিনের ছাউনি এসব দিয়ে আপনি এটা করতে পারেন।
1: আচ্ছা, আর ও ভার্মি কম্পোস্ট যদি আমার ক্ষেত ব্যবহার করি, গোবর সার কিটা ব্যবহার করতাম না করতাম না?
0: দেখেন গোবর সার ভার্মি কম্পোস্ট দুটোটা আপনারা দেখলে আমাদের ভার্মি কম্পোস্টের মধ্যেই বেশি নিউট্রিশন থাকে।
1: আচ্ছা,
0: তো যদি আপনারা ভার্মি কম্পোস্টে ব্যবহার করছেন তাহলে আমি বলবো যে বাকি যে গোবর আছে আপনার কাছে বাড়িতে, যে গোবর এক্সট্রা আছে ওটা দিয়ে আরো ভার্মি কম্পোস্ট করেন, আপনাদের ভার্মি কম্পোস্ট বাড়ান, ভার্মি কম্পোস্টে আপনি জমিতে ব্যবহার করেন। আর যদি মনে করেন আপনার ভার্মি কম্পোস্ট কম আছে তাহলে আপনার গোবরটা ব্যবহার করেন, গোবরটাও চেষ্টা করবেন যে একটু পাউডার করে, পাউডার ফর্মে ব্যবহার করার, তাহলে আপনাদের মাটির জন্য খুব তাড়াতাড়ি ভালো হবে।
1: আচ্ছা, খুব সুন্দর আলোচনা শুনলাম দাদাবাবু। দিদিরা শুনরা তো বা শুনছই হয়তো আমরা দাদাবাবুর আলাপ আলোচনা, আপনারা ও কথা শুনিয়া চলবা এবং সংসারের কাজের লগে লগে ও কাজটাও করবা, করিয়া বাজারে বিক্রি করিয়া দুইটা পয়সা ইনকাম করবা, আর দুইটা পয়সা ইনকাম করলে আপনারাও বালা থাকবা, আপনার পরিবারও বালা থাকবা। আজ আসর শেষ করিয়ার আসর তনে উঠিয়ার গান শুনতে শুনতে।
2: শুনো শুনো চাষি ভাই, শুনো দিয়া মোর, শুনো শুনো চাষি ভাই।

0: প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার মাধ্যমে ছোট ও সীমান্ত কৃষকদের ভবিষ্যৎ হবে সুরক্ষিত।
1: আর 60 বছর বয়স থেকে মাসে 3000 টাকার পেনশন হবে সুনিশ্চিত।
0: প্রতি মাসে 55 থেকে 200 টাকার কিস্তি দিয়ে।

0: এতক্ষণ খড়গৃহস্থিতে প্রথমে শুনলেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার এবং পরে কৃষি আলোচনা আকাশবাণী কোলা শহর। এখন আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান ড্রিলি করে শোনানো হচ্ছে।
1: MPW স্পিকার দেব বর্মা
2: লাম সক চিনে তিনি সাকাম ক্রাইনি পান্দাও সুং তিনি খালাইনাই ইমুনাইজেশন তামনি বাকে আসক নাঙ্কু গে ও ভ্যাকসিনতি জন্য চেরি শুক্রবই সানানি বাকে চিনি আরো খরকসা নারবাই ফাইসক পাইকা সাকাম বাই গ্রং যাক স্পিকার দেব বর্মা MPW বন চিনিও পান্দাও লামসক তখনও লামসক চিনিও পান্দাও খুলমকা
3: খুলমকা তিনি আকাশবাণী ও আনো রিংমানি বাকে আকাশবাণী দংনাই যত্ত তাঙ্গা রং বেলাই বেলাই হামবাই
2: আও গে আং সঙ্গে মুসঙ্গ ও যে বিশি ব্রম ব্রম নম হাইকে নরক জয়া বই নম ম যে ইমুনাইজেশন বা ও ভ্যাকসিন রেলাই দংমানি আবো আং সঙ্গে মুসঙ্গ গে পুলেন আং সঙ্গে ইমুনাইজেশন তামন হিন তাই ও ইমুনাইজেশন ও হায়ুঙ্গ

0: 푸른 의심이 생자카.
1: 아솔레 이모나이제이션 간게 만에 이모니티 파워너 진 소리를 비신 거 인젝션이 마도메 백신이 마도메 세강바레노 보티롯 가이넨 바게 코노 록속노 보티롯 가이넨 바게 아버 진 소리와 백신이 마르페테 다이리 작다 아버노노 이모나이제이션 니증 거 카이다 그러니까 응마니 힌간게 파스 생장마니 힌간게 어버 서트로쇼 있는 거 시아노부요 스몰 폭스 네 아버니 세강 백신 응마다 잉글랜드노 अब डॉक्टर एडवर्ड जिनर फर्स्ट स्टार्ट खेकेता
0: गांगे अब जों सायमान का जे पुला इम्युनिटी पावर माने बागै ओ इम्युनाइजेशन जोंनो बेमारनि यागने कासनानि बागै आबो रजागु आ हंगांगे इम्युनाइजेशन अब बम तिखे रजाक दै बसुक उमरनि सिमि अबबा रनानि क्लाय बो बो बरगनि सागो आबो रनानि ना
1: जों चिनी যেটা ইমিউনাইজেশন হাঙ্কাই যেন যখন চিনি বোমার গর্ব অঙ্গ মানে প্রেগনেন্ট অঙ্গ আপন সিমি মানে চেরাই আসা ইয়াকু নই 16 বছর বয়স পর্যন্ত যেন ও ইমিউনাইজেশন রিজাক্ট হাঙ্কাই ইমিউনাইজেশন যে বুফুরু বুফুরু রিজাংনা নাং আবো হাঙ্কাই যেমন যেন প্রেগনেন্ট যখন অঙ্গ অঙ্গ হাঙ্কাই প্রেগনেন্ট অঙ্কাঙ্কাই যেন রেজিস্ট্রেশন খাই ইয়াকু নই যেন বন একটা টিকা রিটা যেটা আবো হাঙ্কাই টিটানাস ডিপথেরিয়া এমনি হেঙ্কে আবো ধরনা তিন মাস কাক হাঙ্কাই বনসং টিটানাস ডিপথেরিয়া ফার্স্ট ডোজ নে কাইসা ভ্যাকসিন দিব তারপর 28 দিন পরে দেখাইসা চ বন টিটানাস ডিপথেরিয়া রিটা হাঙ্কাই যখন প্রেগনেন্ট অং পাইখা তারপরে হসপিটাল থাকি ডেলিভারি অংখা ডেলিভারি অংখা হাঙ্কাই ন চং বার ডোজ নই চ বন তেসা গাই ফার্স্ট যেন রিবন যেন পোলিও হুনে কাইসা বিমার কসনা বাকে যেন পোলিও নি কাইসা অরাল দুই ফুটা দ্রপ চারিও তারপরে যেন বন বিন সরিও চেরাইনি সরিও যাতে হেপাটাইটিস বি মানে জন্ডিস জন্ডিস ইংনি বাকে যেন কাইসা বন টিকা রিও তারপরে কাইসা রিও আবো হাঙ্কাই বিসিজি হিনি কাইসা যেন মানে চাইল্ডহুড মানে ডিজিজ ইংনি বাকে যেন বিসিজি যক্ষা রোগনি টিকা কাইসা দিব আবো হাঙ্কাই আবো পাইখাঙ্কাই যেন স্টার্ট খাইও যেন ছয় সপ্তাহ মানে সিক্স উইক হাঙ্কাই বনতে যেন তৈসা স্টার্ট খাইতারি বাকে সিক্স উইক হাঙ্কাই যেন বন ওপিবি হিনে পলিও হিনে কাইসা দুই ফুটা দ্রপ চারিও আবকা পলিও রোগ কাসনান বাকেটা হাঙ্কাই কাইসা চারিও রুটা ভাইরাস ভ্যাকসিন কাইসা চারিও আবো ব চারিমানি ন বুকু বাই চারিমানি ন আবো হাঙ্কাই রুটা ডাইরিয়া কাসনা বাকে দিতা ট্রেক্টা রিও যেন এফ আই পি বি নেই রিও এফ ও যে এফ আই পি বি হাঙ্কাই পলিও রোগনি ন টেকাইসা ভ্যাকসিন দাদো পলিও রোগ হাঙ্কাই যেন আবো লাইভ ভ্যাকসিন আবো হাঙ্কাই মানে এঙ্ক নষ্ট খাইয়াটা জন না হাঙ্কাই এফ আই পি বি হাঙ্কাই কিল ভ্যাকসিন যেদিন চরেন সরিব যেদিন পলিও রোগ হাঙ্কাই ও পলিও ন লগু লগি ন বিমার ন হামড়ি দিতা আর জীবন ন নষ্ট খাই রিও আবো পরে ট্রেক্টা রিও চ প্যান্টাবেলেন নি কাইসা ভ্যাকসিনও প্যান্টাবেলেন হাঙ্কাই পাঁচটা রোগ কাসুনানি একটা ভ্যাকসিন ন টংটা আবো খাই
0: তাইসা সঙ্গনা মজং মানে খে তাইসা ন কক টান সমানি তো কলাইয়া আং ও যে সাকদিরিয়ানি কক ন তাইসা সঙ্গনা মজং বরং ন যে টিকার মানে আবার তামনি বাগে টিকার জাক আবার কিসা সাইমানা মজং
1: আবো হুঙ্কে যেন যে সাকদেরিয়া প্রথম দিগিন যেন যে টিকারি মানে আবো হুঙ্কাই টিটানাস ডিপথেরিয়া দো টিটানাস কাইসা রোগ ডিপথেরিয়া কাইসা রোগ দুইটা রোগ কাসনাব একটা ভ্যাকসিন ন যেন আবো আবো সালাম জাকটা টিটানাস রোগ হুঙ্কা হুঙ্কাই যেন যেমন টিটানাস বড় বড় টং আবো সিংকিসা সাইমানা নাই টিটানাস হাঙ্কাই জরনা যেন নখ চিনি নখ নি চারিদিকে গরু ওই যে দোলা বালি টংমানি সিদ্রা হামিয়া তারপরে নিনি ধরনা কোনো চং তো টক রক পুন রক ওয়াক রক রিলাইও ও ওয়াক রক টক রক বংনি ও যে বংনি খি বংনি খি ও ন ও টিটানাস নি জীবাণু বেশি দো
0: আচ্ছা
1: চ যখন তে চং কোনো কসারক চাও বা কোনো দুঃখ মানো গাঙ্কাই ডাইরেক্ট চিনি ও বিশিংতে হাবই ও যে কসাতে হাবই আকুনে চিনি স্নায়ু তন্ত্র মানে চিনি যে নার্ভ সিস্টেম হাবই চিনি জরনা বিনি ইয়াকুং ইয়াক কয়সাই থাকমাইনাই বা বিনি ও যে চ আটকাশা বাক

0: বক্সা খানাও যে কোয়াকাঙ্কায় ঠে গরব মাইয়া আবু বো ও টিটানাস বেমার নেগুনি নটা একটা টঙ যে আবন লগিনে টঙ যেটা ডিপথেরিয়া টিটানাস আগে হিঙ্কায় টিটানাস টক্সাইড টং মানে তা হিঙ্কায় টিটানাস ডিপথেরিয়া হাতা ও ডিপথেরিয়া যেটা রোগ হিঙ্কা হিঙ্কায় আব যেন অনেক সময় যত তাবক নুকজাগ চেরে রক অনেক সময় অকরা রক ফাইন কচুগ কংরাইং গ কুংটি ফাইও আবো হিঙ্কে ও বিমার চিনি ও যে বসলাই ততরা রগ কুফুর কুফুর একটা সৃষ্টি হুদো আবন অনেক সময় শ্বাসকষ্ট রক হই মানে প্রবলেম খাইতা চিন শরীর প্রবলেম খাইতা আ বিমার যাতে
1: হেলথ সেন্টারগো হাইবা হে আবন আং তামনি বাকি আবার কাহামকে সাইমিয়া গাবন বাকি যিনি কাহামকে সাইমানকা হিকে ও ভ্যাকসিন ডোজ তাবুক যে থাকিং রাইরকন তৈ সাই টমানে আগি নিশলাই তাবুক তামনি আসবাং মাকে রাখা আগি তো যুক ফাইমানী জিনিস রাইরকম রুফরগো আসবাংকে রয়া তাবুক নি জরাও যে নুকমানী ও যে সালচানী বিশিংন কং থামরক ভ্যাকসিন রে ফাইপ তাই তাম তাম জানি রুফু হা আবরক তামনি বাকে রাজা আবো সালচানো মানে ওয়াইসা বাইন কম থামলগ্র মানে আবো তাম তামো বেমানি বাকে রাজাখা তামনি বাকে বা আস গবাংখে রাজা নানি কলাইখা
0: আগি নি হাই তাবুক তো জং যে আগি নি বড় রক আগি তো পরিবেশ নি নি নবার
1: দুইবার
0: দুইবার মানে যতন কাহাম তা তো দিন ফায়ো সালফায় কলকারখানা বাড়িও নি নি আর নি আবহাওয়া হামিয়া ফায়ো বরক ফায়ো বরক নি নি খিটাই যতন বাড়ি ফাইকা আবনকুনি নি নি রোগ সোক বিমার সিমার চামানি আবো চিন পরিবর্তন ফাইও আবনকুনি চেন রোগ সোক গোবাং মাংখা আবনকুনি আবন কাসুনা বই ভ্যাকসিন গোবাং মানো অংখা গে আং আগে থাকিং বসান সান চেষ্টা খাইকা আবো পোলিও যে যেন ছয় সাপ্তাহ যেন পোলিও কাইসা চারিও আবুকে পোলিও রোগ কাসুনা বাকি তারপরে যেন রোটা ভাইরাস নি কাইসা চিনি অল ইন্ডিয়াও নুকজাগ রোটা ডায়রিয়া আঙ্গে বেশিরভাগ চেরে রক্ত হইতা আবু রোটা বো রোটা ডায়রিয়া নি কাইসা ভ্যাকসিন নহরকা আবু বো পাঁচ ফুটা দরব চারি নাইব নখাই
1: রোটা ডায়রিয়া মানে আবু খি মানে
0: যেমন চেরে রক খি সলসল খিও মানে যতন তৈ হাইতা 80% নিনি যতন তৈ নথানাই 20% কে নিনি ও কিজা কিজা বাহান তং রং নাই আতি হাইতা গাবুগনি বংত সরিব ইমিউনিটি পাওয়ার বো কম সরিব দুর্বল আবং খি গাঙ্কাই আব কাসনা বাগিন সং রুটা ডাইরিয়া নি মানে দ্রব বপন পাসপোর্টা চারি জাকটা গে এফ আই পি বি থেজিং যেটা সামানি আং এফ আই পি বি গাঙ্কাই ফ্র্যাকশনাল আব ফ্র্যাকশনাল গটা মানে কিল ভ্যাকসিন
1: আও সরিনি যত ছিত্রান
0: পোলিও হাঙ্কে দ্রপ চারি মানে হিঙ্কা আবুকে অরাল আবুকে লাইভ ভ্যাকসিন টংরুক থাঙ্গো যেটা যেটা এফ আই পি বি হিঙ্কাঙ্কে আবুকে সরিব যেদিন জীবাণু তংহাঙ্কা মানে লগে লগিন ব নষ্ট খাই দিতা আবন পরে প্যান্টা যেটা প্যান্টা হাঙ্কাই আরো পাঁচটা রোগ কাসনানি একটা ভ্যাকসিন পাঁচটা রোগ নি বেমার কাসনানি দাজাক তঙ আরো আরো হাঙ্কাই ডিপথেরিয়া পাইটোসিস টিটানাস নি কাইসা তঙ্গ আবু হাঙ্কাই ডিপথেরিয়া হাঙ্কে তো আংথাজিং সেন সাকা ডিপথেরিয়া রোগ হাঙ্কাই আবো চেরে রক নি অনেক সময় বিভিন্ন হাই কংরাই বিনি লক্ষণ হাঙ্কে কংরাইং গ ধরনা কুচুক মাইয়া খর খর খাস খাসিং গ তারপরে বিনি ও মাইচানা রক দুচানা রক হাঙ্কাই কষ্ট হংটা শ্বাসকষ্টব সৃষ্টি হংটা টিটানাস বথাইজিং আং সেন সাকা টিটানাস রোগ হাঙ্কাই চেরে রক নি শরীর রক ককয় মকয় হিঙ্গে মানে গং নাই তাব হাঙ্কা পার্টোসিস ব সেম ন পার্টোসিস ব যে রংনি আমি ন কংরাই কুসুকমানি খাসে কাশি কাহামকে কুসুক মাইয়া আবো পার্টোসিস গুণিতা হাঙ্কা আর জায়গা তিনটা তো থাঙ্গা
1: দোসাইমানি
0: ছয় সাপ্তাহ বিশিঙ্গ ন আবো মারিতা চ ছয় সাতটা কমপ্লিটিং হাঙ্কাই ন ও ভ্যাকসিন বন দিতা সালচান বিশিঙ্গ ন ও পাঁচটা ভ্যাকসিন ছয় সপ্তাহ হাঙ্ক পাঁচটা ভ্যাকসিন ক্লাইবিনি হাঙ্কাই অত কেসে তঙর তিনটা টাংসা কাতে হিপ নি কেসে তা এইচ আই বি হিপ হিমোফিলাস ইনফ

0: ইনফ্লুয়েঞ্জা টাইপ বি ব্যাকটেরিয়াটা আবো
1: ও
0: আবো হুঙ্কাইনি নি ও বক্রগ যেটা চিনি বক্রগ কিটিং কাইসা উঙ্ক প্রোডাক্ট মানে আপনার কাশই তো নাই বক্রগ ও চিনি ব্রেন যে কাশই তো নাই আপনার নষ্ট খাই দিতা ও হিপ নি ব্যাকটেরিয়া হাঙ্গা হাঙ্গা আবু কাশনার বাকি চেঙা বড়ি দা এটা একটা টঙ্গ জন্ডিস অনেক সময় চেয়ার আচাইখেন জন্ডিস হুঙ্গ আবুক নাই ও জন্ডিস নিটিকাব হেপাটাইটিস বি ব ও জাগানো কাইসা দাজাকটা
1: আবো যে তাবুক যে রইনিয়ার খাঙ্কা আবো তাই কোন ইংয়া মানে আবো যে সিকিউর মানে আম সানাই তাই জন্ডিস ইংয়া বা আম হাইতে হামরক ইংয়া আম হাইরকলে নুরা নুকজাক মানে আবো রমানি নি কিসা রিজন মানে বিনি তামো
0: ধরনের ভ্যাকসিন নাহাকা নাহাকা হাঙ্কাই সেই ধরনের জরনা কিসা কিসা ইংনাই মানে সেই ধরনের মানে কোনো একটা অঘটন মানে কোনো আমসুক বিমার থাঙ্গি আবো থাংসবইয়াতা ভ্যাকসিন নিউখাই কিছু কাশই দং
1: হাই তফন গবাং বারিয়া
0: আমি
1: বারিয়াকে বেলাইখানো চিনি তিনি ও কগলাম পান্ডব চং খানি দঙ্গ সরাই বহগ সুজাকপুরনি সিমিন অমহাই ভ্যাকসিন রয়েলাম নাম হে তাবো কংনি কক কোনো সময় আবো তাবুক দাবাল কলাই থাকা ও যে তাবুক রোতা ফানো ও যে খিমানি ফানো খা আহির রক্ত আমাকে কবমা চাই রক দেরামানি যেন খানাও আমায় ভ্যাকসিন অংখাই রাসানি কবি কবই ন দেরাবই না থাঙ্গো লামা রক্ত হইন থাকমানি নগু আগিনি যুগ রক হিকে তাবুক যে আমাকে রই তমানি বিশৃঙ্গ গবং দোষ অঙ্গি থাকা মানে করই ফানো তাই কেসে দোষ রোজাগাই থাকা নংরমানি বিশৃঙ্গ ফান তাই খরকচাত তাই বাইসা পুরো মানে তাই কাইসা পানে সুচি রোজাগাই থাকা আবনি কোনো হামিয়ারক নুকজাক ন
0: আচ্ছা আবনি কক নি সিগাং ন কাইসা আং সানান মুচুঙ্গ আবু হুঙ্কে আগি নি সিস্টেম নি হলাই অনেক চেঞ্জ মানে অনেক পরিবর্তন আবু চং যখন কাইসা বুমা টিকা রিনা নি বসানো তুই ফাইকা হুঙ্কাই ন চিনি গবং মা কাম মানে গবং মা বন বতী ভ্যাকসিন নাং তাম নাং আবনি বাকি কাইসা বন কার্ড দিজাগো যেটা চং মাদার এন্ড চাইল্ড প্রোটেকশন কার্ড হিনটা চং ব যেফুরু ভ্যাকসিন রিনা নি ফায় বন সিগাংবারে নিনি স্বাস্থ্য দপ্তর কাম খাই তাই আশা কর্মী কাইসা দো বরক ন সাই রহজাক দো যেফুরু টিকা রিনা ফায় ও টিকা কার্ড নগিও তুই ফাটি করে তুই আজ যে চং যে দিন যে টিকা নিব আবো চং আরো এন্ট্রি খাই চন রিহর নেক্সট টাইম তো যখন টিকা রিনা ফায় ও টিকা কার্ড নিজা লগিও তুই ফারি হাই চিনতে কাইসা দো চিনি তাবো কটাল কাইসা পোর্টাল দো ইউইন নেই কাইসা পোর্টাল গাও ইউইন চং বন অনলাইন এন্ট্রি খাই রহর চং যে তা তিনি যে ভ্যাকসিন ডিমানি তাম তাম ভ্যাকসিন নিকা বনাই রহতাল চং করোনা নি কোনো মানে তাকা আগিনি হাই সিস্টেম করি খেতা তাবো মানে চং ডাবল যে একটা চেরাই ন ডাবল ভ্যাকসিন ইজাক ইংখা আবো হইনা নি কোনো সিস্টেম সে করি খেতাবো আমসুক উন্নত
1: বাক্সা বাক্সা তো আগিনি কক তাবো কিসা মা খরচা নাই কে কিরি জাগলাইও যে আমহাই ভ্যাকসিন খাঙ্কে চেরাই মানে দেরাই দেয় থানো ও যে লোম মানি রং নুক যায় দেবা হিঙ্কা বরং ন শাক সৈজা গিয়া বোমা বোফা বাখা কষ্ট অংজাগ হিঙ্কি হাইনি বাকে রেয়ার দঙতা হিঙ্কা তাবুক নি জরাও তো অমসুক তো নুক জাগলিয়ে না তাবুক তো সায়েন্স নি বেলাখেন সকাঙ্গাই ফাইকা হিঙ্কে আং সঙ্গনা মসঙ্গ তাবুক যে চেরাই রং ভ্যাকসিন রইতে লঙ্কা হিঙ্কা আবো লোমই ফানো মানো বা কেবো কেবো তাবো কিছু সঙ্গনার মসং মানে খে তাম তাম বেমারংপুর ও যে ভ্যাকসিন অংন রই মাইনিয়া কিছু সঙ্গনা মসং
0: আবো কাইসা নাংকুমা কং আবো হুঙ্কে ভ্যাকসিন দিখা হুঙ্কাই তাম তাম উংমান আবো কাইসা মানে গাইডলাইন হাইকাহে দো কাইসা মানে জন্য সাজাক মং মন সাই রহ মং তাম তাম উংমান আবো চং কাইসা ভ্যাকসিন দিমানে পরে চং চাইটা বংন চাইটা মেসেজ মানে চাইটা বং সামু আবো সানা নাংতা চং তারমানে তিনি চেয়ারে ন তাম তাম ভ্যাকসিন ন চং রিখা ও ভ্যাকসিন নি মানে ফলে নিন চেয়ারে নি তাম তাম উপকার ন ব ব বিমার নি চেয়ারে নি সাগো হাব মাইয়াং ন আপনি কাইসাই রুব তারপর টেকটা হাঙ্কা হাঙ্কাই চং সাহাই রহর যা তিনি ভ্যাকসিন নিখা হাঙ্কাই নেক্সট টাইম পরক ব জায়গা ফাইয়ই ও ভ্যাকসিন ফাইন হা ফাইন নাংনাও টেকটা দো মানে তিন নাম্বার যেটা আপনি দো নিন চেয়ারে তিনি ভ্যাকসিন না হামানো পরে সাধারণ যেটা কিসা কিসা যেটা নুকজাগো আবো নাই যেমন তাবো ভ্যাকসিন নিমানি ফলে নিচারে কিসা লুমুই ফান মানো বা নিনচারি কিসা সরি কিসা অসহ্য মানে

0: kisa irritation pan mu irin kong phanu manta kisa odor chok re kisan ko an tong jae phanu manta tar por te ekta tong nin cherai onek somoy lum to hang kang kai jeung bini boys uno jai jeung bona je paracetamol biti chana namani jena lumani biti chana namani ba sirap phano je sapano jeung bono bujokai sai rohota nin cherai moti moti khang kai moti moti khadi jemon onek somoy chong chere rong ni vaccine ni khang kai baksa buma ro chuno complain khai ho je o cherai injection phole kisa phuli to ha বা কিছু চাক টংহা আপ খাই জাস্ট কমন ব্যাপারটা যেদিন অংখা হাঙ্গা হাঙ্গাই চিনবো বিনি ও যে ইঞ্জেকশন নিমা জাগাও আহ নর্মাল দই বাই রি পরিষ্কার রি বাই হরি না বাকিটা যেদিন লুমখা হাঙ্গাই চিনবো টেবলেট জানানি বয়স ভিত্তিক জানানি বাকি চিনবো সাজেশন খাই
1: ডাক্তার
0: চিনবো একটা চার নাম্বার হাঙ্গা হাঙ্গা বোন চিন সাইরহর ইন যেটা চেরাই তিনি যে ইমিউনাইজেশন কার্ড খুবই যত্ন খাই তরনিদি নেক্সট যেফুর ফাইনে নিন রক আপুর টিকাকান্ন কিছু তৈ ফাই এটা একটা চিনবো সাইরহ যাক দো যে চিন যে পারা পারা প্রতি পারাও আশা কর্মী নিয়োগ খাইজাক দো বংনা চিন সাইরহর নরক কিছা জিন যে টিকা নিন এলাকাও যে চেরাই দমনি বংনা কিছা বুঝগৈ নাই নাই কিছা রিপোর্ট খাই না বাকি চিন কোনো অসুবিধা রক দাঙ্কা গাঙ্কাই আবো তো আং ছয় সপ্তাহনি সাকা আবু হুঙ্কাঙ্কাই দশ সপ্তাহ ব চিন টেকাইছে ভ্যাকসিন বনো ফাইনাল বাকি কাসার জাং নাই দশ সাতর হাঙ্কাই চিং বনো ও পি বি সিমি কাইছে চারে নাই রুটা রুটা কাহে চারে নাই রুটা হাঙ্কাই ও রুটা ডাইরিয়া কাসনা
1: বাকি
0: ও যে চিং যে ছয় সপ্তাহ যেটা চিং রিজাং মানে ভ্যাকসিন রিজাং মানে আবো দশ সপ্তাহ ব আপ্রুকে ইঞ্জেকশন কাইসা সিমিং সিনাই ও যেটা পেন্টাভ্যালেন আবো সিমিন সেকেন্ড ডোজ সিনে চিং দশ সপ্তাহ রে নাই বনো চিং কাসানাই তৈসা চৌদ্দ সপ্তাহ চৌদ্দ সপ্তাহকে চিং যে ও যে ছয় সপ্তাহ যেটা রিমানি আমরা চিং তেসে চৌদ্দ সপ্তাহ ব মনোরি রহনাইটা যত নাঙ্কু মানে তাও ভ্যাকসিন চিং ভ্যাকসিন যেটা রাজা চিং যে ইমিউনাইজেশন খাইতো মানে যত হলাই ভ্যাকসিন নাঙ্কু মানে রাজা হাঙ্কাই চিং নয় মাস হইতে এক বছর বিসঙ্গ আবরিতা নয় বছর নয় মাস হইতে এক বছর বিসঙ্গ যেটা রিমানি আবো হাঙ্কাই এম আর তে জেই ও এম আর ন চিং ভ্যাকসিন রাজা হই চিনুক আবো এম আর তামো আবো কাইছে সঙ্গজাক মানো এম আর হাঙ্কাই মিজেলস রোবেলা যেটা চিনি কবরক বাই চিং আগি বুমাবো ফানি খুকতে যেটা খাই ফেমানি এম আর হাঙ্কাই এম মিজেলস হাঙ্কাই চিং আজকি ফেরা পামানি যদি চিং ফেরা পামা আবোনো ন চিং মিজেলস নেই ইমিউনাইজেশন ইংকাই আবোনো কাসুনা বাকু ও মিজেলস একটা ভ্যাকসিনও না দুইটা হাঙ্কাই রোবেলা হাঙ্কাই চিং যেমন নুগো চিং অনেক চেয়ারি রং সরিও নুগো যে যেটা পিঙ্ক মানে কালার গোলাপি
1: কালার
0: যত জাগানো উঙ্গু সরিব অব হাঙ্কাই ও রোবেলাটা যেমন নি খুঞ্জুর ফুলি ফাই অনেক সময় ও মেজেলস রোবেলা আবনো নয় হইতে নয় মাস হইতে এক বছর বিসঙ্গ অবরি জাগটা হাঙ্কাই আবিন লগিরেব জেই যেটা চিং জেই জাপানিজ এনকেফেলাইটিস যেটা রুকাশনা বাকে অবকারী জাগটা আব লগি বিটি লগি ভিটামিন এস ওয়ান লাখ ইউনিট বনো চারি রহর ভিটামিন এ হাঙ্কা হাঙ্কাই চিন বড় অনেক সময় নুকজাগো ও যে মকল কিছু মকল হর সানজা হাঙ্কাই
1: মকল
0: মানে ভিটামিন এ নি অভাবে হব হাঙ্কা আবঙ্গনি বনব চিং ভিটামিন এ ব চারি রহর চিং যে ও যে ছয় ছয় সপ্তাহ কাইসা পিসিবি নি কাইসা রোদো আবুখা নিমোকক্কাল কনজুগেটেড ভ্যাকসিনটা হাঙ্কে এফ যেটা এফ আই পি বি যেটা দি ফেমেনি আবো ব তেসা ও নয় থেকে বারো মাস ওভরি যাব আবু হাঙ্কাঙ্কাই এক বছরনি বিসঙ্গন পাইনে নাংটা হাঙ্কাঙ্কাই তাবো হাঙ্কাঙ্কাই ষোলো মাস হইতে চব্বিশ মাস হব দেখাইছে ভ্যাকসিন নি যাব আবু হাঙ্কাই চিং ও যে এম আর নয় মাস যেটা রিজাং মানে এম আর আবনে এম আর নইসা ষোলো মাস হব আবরি যাব এম আর সেকেন্ড ডোজ নি কাইছে রিজাগো যে সেকেন্ড ডোজ কাইছে নি কাইছে রিজাগো গো ডিপথেরিয়া পাইটোসিস টিটানাস নিব ফার্স্ট বুস্টার ডোজ নি চিংবো ও ষোলো মাস হইতে চব্বিশ মাস বিসঙ্গ যেটা টিকা কলাই মানে আজাগাব অবরি জাগটা হাঙ্কাই দশ বছর কাইসারি জাগ আবুখাই যেটা টিটানাস ডিপথেরিয়া দশ বছর নি টিটানাস ডিপথেরিয়া তারপরে ষোলো বছর কাইসারি জাগ আব টিটানাস ডিপথেরিয়া
1: পাইথাক
0: আবুখাই ষোলো বছর নিকাই আবুখাই চেয়ারং নি পাইথাক হাঙ্কাটা
1: শিখলি
0: স্কুল লগনো বেশি কেম খাই দিলাইতা
1: আও হাঙ্কে আং তাকি সঙ্গনা মজং মানে খে ও যে রাজাক বাই রাজা গিয়া মানে কাইসা কুইসু বাদ থাঙ্কা আমা হাইর অঙ্গিদা মান যে বকুন সময় লুমি ফান টংখা ব আজরা রাজাক মালিয়া বা কোনো বেমার ফান অঙ্গি টংখা আজরা রাজাক মালিয়া হাঙ্কা আবনো রাজা গিরগনি

0: কোনো সাব নি ফেলাই মূরব নুরে নুকজাক
1: এমনি হিংকাই এটা নাই দি একজন ধরনা আং একটা সাকলাই মুকলাইও কাইসা ভ্যাকসিন মানে শরীর ইমিউনিটি পাওয়ার ডাইরি মানিছি যেমন যেন হর যেন জাস্ট যেন সালাইমানি কিন্তু হর যেন দগা ছয়টা থা নগনি হর যেন দগা ছয় থমা কারণ চিন্ন কোনো হামিয়া সিদ্রা তা হাতুন ভ্যাকসিন বো সেই রকম ন যেমন একজন চেরাইন ভ্যাকসিন দিয়ে রেখে মানে বিন শরীর ও রোগ যে হাবনানি তো মানে আবার হাতুন প্রোটেক্ট খাই তুন যেন ভ্যাকসিন তন্মা কে যে চেরাই ও ভ্যাকসিন দক মায়া বিন শরীর খাই সহজে ন মানে তাড়াতাড়ি ন ও বেমার হাবথানাইটা আবার বিন ডিফারেন্ট থাকে
0: তাম্বক কাইসা কতাল ভ্যাকসিন কাইসা অংক্রমণে বরী সিকলি রক ন উমর জরতে রে মানো তাম যেন কাইসা ক্যান্সার নি কাসমানি আবার তাম ভ্যাকসিন কেসা সঙ্গ শুক্র
1: বৈশাখী তাবো যত নি আবো তাবো আরো ক্যাম্প নি মাফ্রত চালু তো দো আবো হুকাই এসপিভি ভ্যাকসিন এসপিভি নি পুরা মুকাই হিউম্যান পেপিলোমা ভাইরাস নি ভ্যাকসিনটা আবো বেশিরভাগ নুকজাগ আবো ন মেইন গাহাই চিনি বৈ রক নি আবো বৃ রং আবো রিজাক্ট আবোকে সার্ভিকেল ক্যান্সারটা গবো সার্ভিকেল ক্যান্সার আবো অনেক সময় নাবো মানে চিনি ইন্ডিয়া অল ওয়ার্ল্ড অনেক বেশি ইংজাক যাক যতন বেশি ইংজাক গাহাই ও সার্ভিকেল ক্যান্সার চিনি ইন্ডিয়া দুই নম্বর দো হব এক নম্বর হুকায় ব্রেস্ট ক্যান্সার দুই নম্বর হুকায় ও সার্ভিকেল ক্যান্সার দো মানে 2022 সার্ভে খাই নুকজাকা ও ভ্যাকসিন নি যেন ধর না মানে 79,103 জনা নিউ কেস মানজাকা ও সার্ভিকেল ক্যান্সারটা 2022 খাইমাছে আবার সার্ভিকেল মাসে বিনি বিশিগুন নুকজাকা 34,000 মতো বরক থই থাঙ্গা
0: বরে মামাং মানজাকতা আবো তো
1: বরে সার্ভিকেল ক্যান্সারকে বরি রংনি নিছি এফেক্টটা গা আবো ন ক্যান্সার নি 200টা টাইপ নি বেশি ক্যান্সার দো তো গা 200টা ক্যান্সার নি বেশি টাইপ বেশি তংমানি ন আবো বেশির বাং ন মানে হাই রিক্স কাইসা টাইপ দো লো রিক্স কাইসা দোটা গা হওয়া হাই রিক্স আর লো রিক্স নি মিলে ওই কাইসা আবো ও যে এসপিভি ভ্যাকসিন ওবো স্লামজাক খাতা গা ও এসপিভি ভ্যাকসিন আবো বো উমর নরি আবো হংকা হংকাই যেন তাবো 9-14 বছর বয়স পর্যন্ত উমনো রিজাক মানো দো তাবো ও ক্যাম্প হংকা হংকাই যেন জাস্ট 14 বছর কমপ্লিট বার্থডে সেলিব্রেশন খাইকা 15 বছর নি বার্থডে সেলিব্রেশন খাইয়াকো অতি যেন অতি অজরাবন ও বরি বসারং যেন ও ভ্যাকসিন রিতা এসপিভি ভ্যাকসিন
0: আবো রেখাঙ্কে কিসা প্রোটেকশন বা কাসুমুং তাবো
1: চিনি যেটা চিং ও চিনি গো যেটা ফাইমানি ভ্যাকসিন হিংকাই মুং হিংকাই গার্ডাসিল 4 আবো কোয়ার্ডি ব্যালেন্স সাইটটা টাইপ নি রোগ ন বেশি কাসোটা যত নি হাই রিক্স গা হিংকাই যত না 16/18 হিংকাই মানে ও যে আং যে সামানে 200টা টাইপ বেশি হিংসা মানে ব্যাংক ক্যান্সার নি কত জীবাণু তো হিংসা মানে আবো বিশৃঙ্গ 16/18 ন যত নি বেশি 77% সার্ভিকেল ক্যান্সার নি সৃষ্টি খাইতা ও 16/18 ন ও গার্ডাসিল 4 দো আর সাইটটা কোয়ার্ডির বালেন মানে সাইটটা তা দো আর 6 নম্বর কাইসা 11 কাইসা আবার লো রিস্ক টাইপ নি 16/18 গাঙ্কা ও হাই রিস্ক টাইপ নি তা ও সাইটটা নি জীবাণু কোন ধ্বংস খাইনান বাকি ন ও গার্ডাসিল 4 সালাম জাকাটা
0: গে আবো নরকটাবো কামিয়াম চারগে থাঙ্গেই আবরনি আওয়াইমং রুই টংদা না
1: রুই টংটা আসানি মার উঙ্ক তরফ থাকিবো ও বছর খাইলাইয়ে তাবো চং ও ভ্যাকসিন রুই টংটা
0: তাবুক যে নরক মাহাকে জের লাই টং মানে আবো কুবি কুবি দা বড় রক সিজাওয়ে ফারা পাইবাই যে এসপিভি ভ্যাকসিন আনানি বাকে
1: কাইসা মানে আং চিনি লুকুরং নন কইমং অনেক সময় যে কোনো কাহাম জিনিস নিবো কাইসা কাহাম কাই ফুনুংনাই টংগো
0: আও
1: কাইসা হামিয়াকে ফুনাই বদ কাইসা কাইসা যেন টিভি রগবো রগবো ইউটিউব রগবো নুকজাগ ও ভ্যাকসিন এখাই বসাংয়ার বই গবাংমা কক সাবো নাই তো যত জিনিস ন তাবো মানে তামিন সানানি হাম দো হামিয়া দো কাইসা কাইসা আং সাতাইক্লাইও কাইসা কাইসা ভ্যাকসিন ও এসপিভি ভ্যাকসিন নি অনেক দাম কাইসা ভ্যাকসিন কাইসা বরক নি বাকি ন ফাইও কাইসা ভ্যাকসিন দামছে চং যেটা চং সামানি মানে 5,000 দক লাইও আবং গুনে চিন বড় রক ऐसा कैसा बरक तो जो तो बरक तो हम या बुझिए बक्सा बरक का हम बुझियो जे का

0: বুঝি নাই বহা কাহাম নাহানার বাকে ফাইও যে হামিয়া বুঝি নাই বখা কিসা কিরুই
1: গবাংমানি বিশিং তিনি নরক এওয়ারনেস রই টঙ্গ গে আমাহাই ভ্যাকসিন রংনায়া তাবক গবাংমা বরক টঙ্ক গে পাইথগো লুকুরং নং তাম কইনা নিমুচুং
0: আং উলে ন লুকুরং ন কইনা মুচুং গো বিসির ভাগ ন তা চিনি পাহাড় জে টংনাই চিনি লুকুর ও মানে তাক ব যত ভাইমায়াকো চিনি জাগাও যত ভাইমায়াকো মানে যত সিসায়াকো আমতে হিমা কক নকলাইও গাং লুকুরং ন কইনা নিমুচুং গো যেটা কাহাম জিনিস মানে একসেপ্ট খাই যেটা হামিয়া জিনিস খিবই মানে যেটা সীমানি লামানো থাঙ্গই সিয়ানি লামানো খিবই তাক বে ফাইয়ার জরাতংখো গাঁ বিশে চিনি আশা কর্মী তরফ থেকে যে ইমিউনাইজেশন যে চিনি অর ইমিউনাইজেশন তৈরি সালাইকে ইমিউনাইজেশন তৈরি চিং যে সালাইমানি যতনি মানে চিন কতর সাপোর্ট খিনাই আবো হাই চিনি আশা কর্মী রক বক্ত পারা পারাও নতঙ্গ চেষ্টান খাইলাই তঙ্গ যাতে যত লুকুরংনি মানে খুঁজো ও কক কাহাম কক নাই সগিনেন বাকি আবো চিন চেষ্টা
1: আবো নাকব অমাহাইটিনি অজরাও চেরি শুক্রবি সামানের বাকি বেলাখানো হামবাই তাই খাই টাই লুকুরং ন আমা কেন সিজাও টংটং চিনি রেডিওনি বিশিংতেই তাই ববাং মানো সা খামগ্রাইনি টপিক তৈ ফাই তিনি অ টপিক হিংগে বেলা কেন যত নিকমানী জেরাই অগচুজাকফুরনি সিমি ব সিকলি উমর জরা আমা কে ইমিউনাইজেশন রই তুলংমানি যে ভ্যাকসিন রং জরা মতে রেমানি সঙ্গ তিনি খালাইকা হিংকে যতন তাই চিনি কক খাই টংনাই রং ব চিনি হামবাই ইয়াফারো তাই তাকুব মাহা জরা রেমানি বাকি জরা রুই সাপাইমানি বাকি হামবাই ইয়াফারে চিনি পান্ডানোর মতাকি হামবাই তৈ
0: খুলমকা
2: অশোক জরা খার জাকা সাকামক্রানি পান্ডাও তিনি খার জাকা ইম্পর্টেন্স অফ ইমিউনাইজেশন রোগী ককলাম সাউই খানার রেখা বরম গনাং স্পিকার দেব বর্মা তাবো খানানি পান্ডানি আওয়াইব তংরক সাকলাই জাগি দঙ খানা ফুং দাম দক্তা মৈশ তিনি জীব খানার জাংনাই হায়ুংনি খরাং পান্ডা দিব দামচিনি খানার জাগনাই লেনামানি জ্বর তাংবিতিনি কক দিব দামচিনি তামই সতীবা খানার জাংনাই পঞ্চলক্ষ্মী দেব বর্মানি খরঙ্গ জাদুনির চাপমু দিব দামচিনি তামই সতী চিবা খানার জাগান বরী রোগনি পান্ডা নুগুল দিব দামচিনি তামই সতী ব্রী চিবা খানার জাগনাই বেসারাই রিয়াং তেই বিনি লগি সঙ্গী খরাঙ্গ জাদুনির চাপমু সানজা দামসিনি খানার জাগনাই লুকর গ্রহমানি ককতুননি ককফিল পান্ডা ককতুনি ঝাপা আমি ইয়াগুল খানার জাগনাই জেসমিন দেব বর্মানি খরাঙ্গ রচাপমু আশোক জোরা খানানি পান্ডানি আয়বতাং র খানার জাগা তাবো খানার জাগি দঙ জাদুনি রচাপমু মঙ্গল দেব বর্মানি খরাঙ্গ
3: অমনায় সংবাদ কলম নরং নয় খাপা খাগর মানে আনে মনায় সংবাদ মনায় সংবাদ হাতলা দুকল হিম থাকুন অমনায় লেলা লেলা ও থাকদে অমনায় সাতংলে

0: Yang cinta yang ana homo sakte yang lama lama nak.
1: Asyik jora. মঙ্গল দেববর্মাণী খরঙ্গ যাদুনির চাপমুখনার জাখা আকাশবাণী আগরতলা অবনী লগিন তিনি নেহরণী কক বরক পান্দা অরণ্য পাইকা যতন হরকাহা।

এতক্ষণ শুনছিলেন ককবরক অনুষ্ঠান, আকাশবাণী আগরতলা। এখন প্রথমে কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ এবং পরে স্থানীয় ককবরক ও বাংলা সংবাদ শোনানো হচ্ছে।

0: আকাশবাণী খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষার জন্য NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় BSFকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দি অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাডমিন্টনে মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের PV সিন্ধু। ফিফা ফুটবল বিশ্বকাপে গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়া হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় রাত 12:30। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা সমাজের একাধিক ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমের এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে। গত 12 বছরে NDA সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন।
1: 12 সাল কে দৌর মে জিস তরহ সে বিরাসত আর বিকাশ দোনো
2: हमारी बहनों के पास हुनर भी था, मेहनत भी थी, लेकिन उन्हें पूंजी और अवसर नहीं मिलते थे। 3 करोड़ महिलाओं को लखपति दीदी बनाने का जो संकल्प किया था वो पूरा हो चुका है।
0: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্ন সামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও

0: পর্যন্ত 670টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।
1: 12 সাল কে দৌর মে জিস তরহ সে বিরাসত আর বিকাশ দোনো এক সাথ চলে হম গুলামি কি মানসিকতা কো পিছে ছোড় করকে আপনি বিরাসত কা সংরক্ষণ করতে হুয়ে বিকশিত হোনে কি দিশা মে আগে বড়ে মানে প্রধানমন্ত্রী জি কে নেতৃত্ব মে ইস দিশা মে জিস তরহ সে পিছলে 12 বর্ষো মে কাম হুয়া হ্যায় আর জো পরিবর্তন আর প্রভাব উসকা দিখাই দেতা হ্যায় কি 12 সাল কা কালখণ্ড জব ভারত কে বিকশিত হোনে কা ইতিহাস লিখা জায়েগা তব ভারত কে সাংস্কৃতিক পুনর্জাগরণ কা দৌর উসকে রূপ মে পরিভাষিত আর চিহ্নিত কিয়া জায়েগা।
0: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের ওপর আলোকপাত করা হবে। দপ্তর হাজার হাজার প্রস্তাবের মধ্যে থেকে পুঙ্খানুপুঙ্খভাবে ঝাড়াই বাছাই করে 120টি স্টার্টআপ সংস্থাকে এজন্য নির্বাচিত করেছে বলে শিক্ষামন্ত্রী উল্লেখ করেন। আগেই জানানো হয়েছে, প্রধানমন্ত্রী তাঁর ফ্রান্স ও স্লোভাকিয়া সফরের প্রথম ধাপে আগামী 14 জুন ফ্রান্সের নিসে যাবেন। সেখান থেকে প্রধানমন্ত্রী যাবেন স্লোভাকিয়া। এরপর তিনি ফ্রান্সে ফিরে এভিয়ন শহরে অনুষ্ঠিত G7 সম্মেলনে যোগ দেবেন। বিদেশ প্রতিমন্ত্রী ডক্টর কীর্তিবর্ধন সিং বলেছেন, সাংহাই সহযোগিতা সংগঠন এসসিও কেবলমাত্র একটি আঞ্চলিক গোষ্ঠী নয়, বরং এটি ভারত ও ইউরেশিয়ার ঐতিহাসিক ও সভ্যতাগত অংশীদারদের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগ স্থাপন করে। তাজিকিস্তানের এসসিও আন্তর্জাতিক সম্মেলনে ডক্টর সিং বলেন, এসসিওর সঙ্গে নিরাপত্তা, যোগাযোগ এবং সুযোগের মাধ্যমে সহযোগিতা বাড়িয়ে তুলতে ভারত যে দৃষ্টিভঙ্গি গ্রহণ করেছে তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চিন্তাভাবনার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ডক্টর সিং জানান, সমস্ত ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করতে ভারত বদ্ধপরিকর। তিনি ঘোষণা করেন, আগামী 17 থেকে 19 জুলাই ভারত কলকাতায় এসসিওর প্রথম সিভিলাইজেশন ডায়ালগের আয়োজন করবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এর উদ্বোধন করে মূল ভাষণ দেবেন। এজন্য ভারত এসসিও গোষ্ঠীভুক্ত দেশের সংস্কৃতি মন্ত্রী এবং সহযোগী সদস্যদের সাংস্কৃতিক দলকে আমন্ত্রণ জানিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ ড্রোন, সিসিটিভি এবং উন্নত নজরদারি ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো আরও কঠোর করার ওপর জোর দিয়েছেন। উল্লেখ্য, 3 জুলাই থেকে শুরু হয়ে এবারের অমরনাথ যাত্রা চলবে 28 আগস্ট পর্যন্ত। ইন্ডিয়া এআই মিশন প্রকল্পের আওতায় আজ ভার্জ নামের একটি ডিস্টিলড ভিডিও মডেলের উদ্বোধন করেন কেন্দ্রীয় ইলেকট্রনিক্স ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সচিব এস কৃষ্ণন। এআই প্রযুক্তিকে সাশ্রয়ী, সহজলভ্য ও প্রাসঙ্গিক করে তোলার লক্ষ্যে এই মডেলটি তৈরি করা হয়েছে। তিনি জানান, ভার্জ ভারতের এআই যাত্রায় এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শুনতে পাবেন ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। মেডিকেলে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিট ইউজি নেওয়া হবে আগামী 21 জুন। এজন্য ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। পরীক্ষার সময়সীমা বাড়ানো হয়েছে 15 মিনিট। পরিবর্তিত সূচি অনুযায়ী দুপুর 2টোয় পরীক্ষা শুরু হয়ে তা চলবে বিকেল 5টা 15 মিনিট পর্যন্ত। এছাড়াও পরীক্ষার্থীদের সুবিধার্থে 2টির বদলে 4টি রাফ পেজ দেওয়া হবে। 2টি রাফ পৃষ্ঠা থাকবে নির্দেশিকা অংশের পরেই এবং বাকি 2টি থাকবে প্রশ্নপত্রের শেষে। একই সঙ্গে NTA পরীক্ষার নিরাপত্তা ও স্বচ্ছতা বৃদ্ধির ওপর বিশেষ জোর দিচ্ছে। ক্যাবিনেট সচিব ডক্টর টিভি সোমনাথন আজ NTA এর মহানির্দেশক অভিষেক সিং এর সঙ্গে এক বৈঠকে নিট পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখেন। বৈঠকে ক্যাবিনেট সচিব সুষ্ঠু, স্বচ্ছ ও সংশ্লিষ্ট সব পক্ষের মধ্যে নিবিড় সহযোগিতার মাধ্যমে পুনরায় এই পরীক্ষা গ্রহণের ওপর জোর দিয়েছেন। শ্রী সোমনাথন বলেন, এবারের পরীক্ষা নির্বিঘ্ন রাখতে কেন্দ্র ও রাজ্য সরকার এবং জেলা প্রশাসন একযোগে কাজ চালাচ্ছে। কোন রকম বিঘ্ন ঘটানোর চেষ্টা চললে আইনের পূর্ণ শক্তি প্রয়োগ করা হবে বলেও তিনি উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় BSF কে জমি হস্তান্তর ও কাঁটাতার বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। ভারত ও বাংলাদেশ নিজেদের সীমান্তে শান্তি ও স্থিতাবস্থা বজায় রাখতে নিজেদের দায়বদ্ধতার কথা পুনর্ব্যক্ত করেছে। নতুন দিল্লিতে গত 8 থেকে 11 জুন পর্যন্ত সীমান্ত সুরক্ষা বাহিনী BSF এবং বর্ডার গার্ড বাংলাদেশ BGB মধ্যে হওয়া 57তম মহানির্দেশক পর্যায়ে সীমান্ত সমন্বয়

পতাকা সম্মেলনে একথা জানানো হয়। সম্মেলনে বর্তমান সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা ছাড়াও সীমান্ত সুরক্ষা ও সংশ্লিষ্ট ব্যবস্থাপনা নিয়ে পারস্পরিক মতবিনিময় হয়েছে। সম্মেলনে দুপক্ষই সুসমন্বিত নজরদারি, প্রকৃত সময় তথ্য বিনিময়, সতর্কতা বৃদ্ধি এবং আন্তঃসীমান্ত অপরাধ চক্রের বিরুদ্ধে যৌথ উদ্যোগ আরও জোরদার করার বিষয়ে আলাপ আলোচনা চালায়। অসামরিক উড়ান চলাচল মন্ত্রী রামমোহন নাইডু জানিয়েছেন, জাতীয় ও আন্তর্জাতিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে এয়ার ইন্ডিয়া বিমান AI-171 দুর্ঘটনার তদন্ত চলছে। সমাজ মাধ্যমের এক বার্তায় শ্রী নাইডু গত বছর ওই দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের প্রতি শোক জ্ঞাপন করেন। দুর্ঘটনার কারণ অনুসন্ধানের পাশাপাশি আগামী দিনে উড়ান চলাচলের নিরাপত্তা আরও বাড়াতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে তিনি জানান। উল্লেখ্য, গত বছর আজকের দিনে মর্মান্তিক ওই বিমান দুর্ঘটনায় 261 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 242 জন বিমানের যাত্রী, ক্রু ও সদস্য। বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আবাসিক হোস্টেলের ওপর ভেঙে পড়ায় প্রাণ হারান আরও 19 জন। বিজে মেডিকেল ক্যাম্পাসে আজ মৃতদের স্মরণে বিশেষ শোকসভার আয়োজন করা হয়। 2 মিনিট নিরাপত্তা পালন ছাড়াও করা হয় বৃক্ষরোপণ, আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আজনাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী

উল্লেখ্য, গত বছর আজকের দিনে মর্মান্তিক ওই বিমান দুর্ঘটনায় 261 জনের মৃত্যু হয়। এদের মধ্যে 242 জন বিমানের যাত্রী, ক্রু ও সদস্য। বিমানে ছিলেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজয় রূপানীও। আবাসিক হোস্টেলের ওপর ভেঙে পড়ায় প্রাণ হারান আরও 19 জন। বিজে মেডিকেল ক্যাম্পাসে আজ মৃতদের স্মরণে বিশেষ শোকসভার আয়োজন করা হয়। 2 মিনিট নিরাপত্তা পালন ছাড়াও করা হয় বৃক্ষরোপণ, আয়োজন করা হয় মেগা রক্তদান শিবির। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের ওপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আজনাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এক বিবৃতিতে মন্ত্রক জানিয়েছে, অসামরিক জাহাজের ওপর এইভাবে প্রাণঘাতী হামলা গভীর উদ্বেগের বিষয়। এ ধরনের পদক্ষেপ কোনো মতেই গ্রহণযোগ্য নয়। চলতি বছরের মে মাসে দেশে বার্ষিক খুচরা মুদ্রাস্ফীতির হার 3.93% পৌঁছেছে। এ নিয়ে টানা পঞ্চমবার বৃদ্ধি পেল এই মুদ্রাস্ফীতির হার। কেন্দ্রীয় পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রক জানিয়েছে, মে মাসে গ্রামীণ এলাকায় মুদ্রাস্ফীতির হার বেড়ে 4.25% হয়েছে। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেন মহিলা সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। কোয়ার্টার ফাইনালে আজ তিনি চাইনিজ তাইপে চেন সু ইউকে 21-21 ব্যবধানে পরাজিত করেন। ফিফা ফুটবল বিশ্বকাপের গ্রুপ বির ম্যাচে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। টরন্টো স্টেডিয়ামে খেলা শুরু হবে 12:30। অন্য ম্যাচে আগামীকাল গ্রুপ ডির খেলায় মার্কিন যুক্তরাষ্ট্র প্যারাগুয়ের বিরুদ্ধে মাঠে নামবে। লস অ্যাঞ্জেলস স্টেডিয়ামে খেলা শুরু হবে ভারতীয় সময় 6:30। মহিলাদের টি-20 ক্রিকেট বিশ্বকাপ আজ শুরু হচ্ছে। এজবাস্টনে উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ ইংল্যান্ড শ্রীলঙ্কার মুখোমুখি হবে। খেলা শুরু হবে ভারতীয় সময় 11:00। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। আগামী 21 জুন নিট ইউজি পরীক্ষার জন্য এনটিএ বেশ কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা ঘোষণা করেছে। ফিফা ফুটবল বিশ্বকাপে আজ কানাডা বসনিয়ার হার্জেগোভিনার মুখোমুখি হবে। খবর শেষ হলে এরপর স্থানীয় সংবাদ সন্ধ্যা 7:50।

আকাশবাণী আগরতলা, কক্তমা পরিও শিল্পীদা পরমা, তিনি কক্তমা পোবাক রকম খা মন্ত্রী বখরক নরেন্দ্র মোদী সাকা রং থং শেবলাইতে সাকলাইমু রং সাকাহাম শৈশিলাম থংতে কাহাম নাইকল মুনি জোদা জোদা দেখিল বরি রক নাংমা বারজা ইয়াচাকি তঙ্গ ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিচিশা শালমারি নি নিট ইউজি নিশাই নিচি দক আমজকুংনি জরা সতী সারা চারনি বাংরি বই সতী সারা চুকুচি বাক লাইখ্যা চিং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ সাকা থংরংনি কেসে কেরেঙ থৈজানাই নুকুংনি চুকজাক ন হাপাংনি সেবগ্রনাও হাস্তে হাপাং ককরেজাক 2026 ওয়ার্ল্ড কাপ ফুটবল বাতালেমাও তিনি কানাডা বাই থংলায়ানে বসনিয়াতাই হারজে গোবেনা তাবু কক্তমা শুক্রবৈ মন্ত্রী প্রকরক নরেন্দ্র মোদী সাকা রং থং শেবলাইতে সাকলাইমুং রং সা কাহাম সৈ শিলাম থংতে কাহাম নাইকল মুনি জুদা জুদা দিখিল বুড়ি রক নাংমা বার জায়া চাকি তঙ্গ হদা লামনি পোস্ট কাইসও মন্ত্রী প্রকরক সাকা ড্রোন তাংবে খেরপ্তাই কতাল সেব বুড়ি রক নি মানচুক মুং হাকতর নিহামক্রায় কতাল নাম ফিয়গি তঙ্গ মন্ত্রী প্রকরক সাকা থাংনাই বিশি চিন্নেও এন ডি এ হাপাং বুড়ি তি দুলজাক হামক্রাইন খাবা চারকাতাই বাইথাং চুকজাক বদল রকনি সেব বাই বুড়ি রকনো রং থং তুই চুকজাক খেলাইতি সানা সামুং তাঙাই তঙ্গ বসাকা হা কতনি বুড়ি ফানো বসং স্নাম্মা ও নাংকুকমা থং তাই বরকনি সামুং করং ভারতনি বরম নো বাংরমা ও চোবাউই তঙ্গ দিল্লি কতালো ও তালনি চার সালো মারিনি সিমি চিসা শাল মারি জরা বিএসএফ তাই বর্ডার গার্ড বাংলাদেশনি বিশিং ফিল্ড বাচিসনি ডাইরেক্টর জেনারেল লেভেল আরি আমচাইও কথা লাইমংন তৈনে ককলাম সালেমা পান্ডা সংসা জাখা বখাক নিনি বখাক তৈ মরক মুং নাইচম মুং ককথুমরি মুং নাহার মুং তাই আরি আমচাইও রায়দা কড়ি সামুং মথাংনাও কথাউই সামুং তাকনা সাকা ফান বক্সিন জাখা কথা যা ককলাম সালাইমা ককবিলাইও মুং সৈর লাইখা তাই কনই হা কতরনি আরি মরক মুং তাই চুবাচো নক্রাক খ্লাইনাও তুইনাই ককংখা ভারতনি আদং বদলন তৈদোলখা বিএসএফ নেতা গিফাং অক্রা প্রবীণ কুমার তে বাংলাদেশনি লুকু আদং বদলন তৈদোলখা বর্ডার গার্ড বাংলাদেশ নেতা গিফাং অক্রা মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী তাই ওয়াইশা কুথুম লাইমুং বুসকাং নভেম্বর তালো ঢাকাও সংসা জাগনা ককচাপ তঙ্গ ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও তালনি নিচিশা শালমারি ও সংসার জাগনা থং তংমা নিট ইউজি নিশাই নিচিদক

0: চকুনি জড়া সতে চি বা বাংরি বই সতে সারা চার চিনি সতি সারা চকু চি বা খ্লাইকা মথা নিব খাকতে সাজা কানি ইউ জি নিশাই নিচি দক আম জকমুং টংকচাং নাই মথাং রোগজাক তাই সেরংনাই রোগনি নাংমানো রোগী পাইরিনানি সাকা ফানবক্সিং জাখা কতাল জড়ানো রোগী আম জকমুং অঙ্গা নদী পর দাম নেই নিশিমি শারিক দাম বা তামই সতি চি বা জড়া জং ফেরাং মন্ত্রী রতনলালনাথ সাকা থংরংনি কেসে কেরঙ্গ থৈজানাই নুখুনি চুকজাকন হাফাংনি সেবগ্রনাও হাস্তে হাফাং কগ্রজাকিনি তাংন কতর কক তুমাথমনাই রোগনি থুমম ককন শাখাব বতাই বসাখা থৈজানাই নুখুনি বখাকি তাবসাক জরা কাই থামচি চার কৈমুং বলাই সকফাইখা আবুনি বিশিং খড়কচি চারন সেবগ্রজাখা খড়কচিসা নিমুং ককচা বতঙ্গ কাইবা কৈমুং থংরং কেসে কেরঙ্গ থৈমানি ফুনুকমারি করি অংমাবাই কারই রাজাখা তাই কাইবরি কৈমুং চেরে নাচাকি দঙ্গ কেন্দ্রতে হাস্তে হাফাং চেরি তংসামুঙ্গ চেরাই তংসামুঙ্গ গদালজাক টংমা পাইরেনা তাই উমর কাশুগিয়াক কাইমা কাশুনা ও চাই তকমুং নাহারি তঙ্গহিনী শাখা চামুং মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি জিরানিয়া পঞ্চায়েত সমিতিনি অডিটোরিয়ামও হায়ুং চেরাই তংসামুং গদালজাক ইয়াকাগ্রমুং শালপালাইমানো রোগী ত্রিপুরা চেরাই মানথাই নাইমুথাং কমিশন বাই সংসাজাক হজাকমুং সামুং বুতাংন চেঙ্গিম কক্ন বসাখা বসাখা ও সামুং পঞ্চায়েত নিবকরক নিশিমি চেঙ্গি বেবাক বেরেমনি লোকরক বুসকাঙ্গি মাফাইনাই পান্ডা ও মাঞ্জাকা ত্রিপুরা চেরাই নাইমুথাং খাতিমুং কমিশনের চেয়ারপার্সন জয়ন্তী দেব বর্মা জিরানিয়া পঞ্চায়েত সমিতিনি চেয়ারম্যান প্রীতম দেবনাথ জিরানিয়া আমসে পঞ্চায়েতনি চেয়ারম্যান রতন কুমার দাস আকর্ষণ আকাশবাণী আগরতলা কেন্দ্রনি অকক কুমা খানাই তংবায়ো আকাশবাণী কক্তমানে আপডেট মানাবগে লগ ইন খাইদি www.newsonair.com নিউজ অন এয়ার অ্যাপ তাই টুইটার বাই ফেসবুক প্ল্যাটফর্ম এআইআর নিউজ অ্যালার্টস ইউটিউবর নাইদি নিউজ অন এয়ার অফিসিয়াল আপনার বা আকাশবাণী আগরতলা কেন্দ্র নিকক তোমা আপডেট মান রাখে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক ও এআইআর নিউজ আগরতলাতে ইউটিউব ও আকাশবাণী নিউজ আগরতলা ও নাইনা নাঙানো শাক বেদনার উনি মথা ত্রিপ্রসা ইউনিটি ফর জাস্টিস নি রিংজাক লাহার কাশমুং তাই রেল লামা কাশমুং তিনি দ্বীপর রসায়নাহার জাখা তিনি জনজাতি হামক্রাই মন্ত্রী বিকাশ দেববর্মা মথানি তিদুল নাই রোগবাই ককলাম সালাইমা ইয়াগুলো খড়াংতি সালাইমা রসায়নাহার জাখা আবুনি ইয়াগুলো রেল তাই থাংলাই সু সাকাংনি হাই অঙ্গ মন্ত্রী বখরক নরেন্দ্র মোদিনী তিদুলমা বাই তাবুক এনডিএ হাফাংনি বিশি চিনি হামক্রাইনি লামাও কবং স্রাই স্রাই ইংখা আবুনি বিশিং নাংকুকমা বুড়ি রোগনি ফান বাংরেনানি বুড়ি রোগনি তিদুল মুং বাই হামক্রাইনি নাহার মুং তিনি কতাল কুচুগ সগৈখা আবুনি রোগী কক্থুং কাইশা
1: সাহা কতর ফান ব্রী ফান রাষ্ট্রনি ফান বাংরিমুংনি নাম থাই বিশি চিনি ও হামক্রাই তৈ ফান বাংরিমুংনি কথাজাক লামো হাকতনি বেবাক থাই হামক্রাই সগৈখা অ চাসামুং অংখা প্রধানমন্ত্রী জনধন যোজনা তৈ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনানি সেব বাই প্রধানমন্ত্রী জনধন যোজনানি সেব বাই রোজাক রোজাক ব্রীর কুইলা ব্যাংকিং সেব বাই মানজুজাখা রাংথংনি খাতিমুং হাপাংনি সেব তৈ রাংথং নাইমুথাংনি নাম তৈব লাইতেসা অংখা তৈ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা তুবুই ফাইকা হকুগ্রী গান্তিনক এলপিজি মানজুমুংনি সেব বাই তৈ বুড়ি রং খবৈ বুমা রক সা খামনাই মথাং রোগজাক অংখা বরম বাংখা তৈ স্রাই স্রাই তংমা লাইতেসা অংখা রাংথং তৈ চোকজাক তৈ কাহাম লাংমানি সেব ব্রী রক বাইথাং চোকজাক তৈ ফানক্রা খাই তিসামাও অচেতন নাংমানি বারজা ইয়াজাখা ব্রী রকনি হামক্রাই হিনমানি ন অংখা হাকতরনি হামক্রাই ফানক্রাক ব্রী চোকজাক নুখুং ফানক্রাক ভারত কক্তমা খতল নিশিমি আং বিপূর্ণা আকাশবাণী আগরতলা
0: হাস্তিনি সামগ্রী শিকলা শিকলি রগ্ন সামমান থৌরিমুনি শেফ ফুয়ারমানো নাহারি ফুরংমুং হামক্রাই নাইখুংনি চেতন বৈ তিনি আগরতলা ও জব ফেয়ার সংসার জাখা ও সামুং বুতাং হাস্তেতে হাস্তে ফাতানি বেবাগে কাছি থাম হাপাং ফাতারনি মথারক আরও মানজাখা জব ফেয়ার ও মানজাক ফাইনাই মথারক জুদা জুদা বাবায়ও বেবাগৈ খড়ক সা সাই চাররা বুকচা আচক থাইনি বাগৈ চুকজাক শিকলা শিকলি রগ্ন তেলাঙ্গানো শালগ্রা হাঙ্কর ফুকবার শৈশিলাম কেন্দ্রনি চেতন বাই তিনি জোলাইবাড়ি ব্লকনি কলসি ভিলেজ তাই শালথাং চড়কবাইনি লাতুয়াটিলানি হুকবার খ্লাইনে রগ্নতুই হজাকমুং পান্ডার সংসার জাখা পান্ডাও হুকবার খ্লাইমার রায়দা তংখর রুগজাক হুকবার তাংসেব গদালজাকন খবুই জুদা জুদা হুকবারনি বাবাইনতুই নাই সাইমান্ডা জাখা প্রদেশ কংগ্রেসনি কাস্কো আশিস কুমার সাহা সাকা হাকতর গনাঙ্গি বাইবাক সা হাস্তিও বাবুসকাংনি হাতিও খরাংতি সামা সংসার জাগান বসাকা মানি মরক মুং তাং সামুং বিয়াল লুকু ফান খাতি না রেং নাতাই রিংনি বাবয়ও জুদা জুদা জঞ্জাল নো ইয়াকাগ্র নাবতুই অসামুং পোতাং সংসার জাগান 2026 ওয়ার্ল্ড কাপ ফুটবল নি সালনি নি সালো উলনুই সংসানাই হাকতর কানাডা বাই থংলায়ান বসনিয়াতায় হারজে গোবিনা ভারত হাকতর নি জরানোর রোগী হর্ণ।

দামচি নেই তা মই সতী থামচি ও অথংমুঙ্গানো আবার ইয়াগুলো কুবন সংসানে হা কতর আমেরিকা থানো পেড়াগুয়ে বাই চা সালো ফুনি দামদক তামুই সতী থামচি ও অথংমুং নাই মানানো কনি থংমুংনি সিকাঙনো সংসানাই হা কতর নিলুয়াজিমা বাই কাইসা কচা কর্ম সংসামুং পান্ডা খেলাই জাগানো ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাগ অরণি উলথাম ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমাও তিনি থংমুং কনই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়ামও পৈলা থংলাইমাও স্বামী বিবেকানন্দ ক্লাব নই বুক চা গোলনি ফেরবাই কেশব সঙ্গনো মেচানখা উলো অ থং খলাও টি টি এ ডি সি তাই কদমতলি শিকলা মথানী বিশিং উলনি থংলাইমাও সা সা গোলনি ফেরবাই ড্র অংলাইখ্যা ত্রিপুরা ক্রিকেট এসোসিয়েশন বা নাইকলজাক বুড়িরকনি অরণি ক্রিকেট বাতাইলাইমাও তিনি থংমুং কাইসা অংখা নরসিংগড়নি টি আই টি থংখলাও সংসাজাক থংলাইমাও কর্নেল কোচিং সেন্টার উইকেট কাইথাম বাই ইউনাইটেড ফ্রেন্ডস ন এম বিবি স্টেডিয়াম কসমোপলিটন ক্লাব উইকেট কাইছি বাই প্রগতি প্লে সেন্টার ন তাই নরসিংগড়নি পিটিএ থংখলাও বিদ্যাসাগর ইউ এম বি কোচিং সেন্টার উইকেট কাইচার বাই চলমান সঙ্গন মেচানখা নবার্তি বাণীকপ বস্কাং দামনই চিব্রিও হাস্তেনি চতহাঙ্কর ফেরাং কগুই কবাংখাই ওয়াতেওয়া নহনি নবার্তিবার নাইকুং হজা খেলাই রেখা খনা সালে তোমারে সাকাও থামচিশা ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচিব্রি ডিগ্রি সেলসিয়াস গানাগিনি তঙানো তিনি সালে তোমারে সাকাও থামচি থাম ডিগ্রি সেলসিয়াস তাই খামাও নৈচিব্রি দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস তংমানি কক তোমা পাইনা সকাং কক প্রথমবার খাইনহাই পরিফির মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী সাকার রাংথং সেব লাইতেসা খেলাইমুং রং সা কাহাম সৈশিলাম থংতাই কাহাম নাইকলমুংনি জুদা জুদা দিখিল বুড়িরক নাংমা বার্জা ইয়াচাগৈতঙ্গ ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিচিসা শালমারিনি নিট ইউজি নৈশাই নিচিদক আমজকমুংনি জরা সতী সারা চারনি বাংরি উই সতী সারা চুকুচি বা খেলাইখ্যা চিংফেরাং মন্ত্রী রতনলাল নাথ সাকা থংরংনি কেসে কেরাঙ্গ থৈজানে নুখুনি চোখজাকনো হাপাংনি সেবুগ্র নাও হাস্তে হাপাং ককরেজাক 2026 ওয়ার্ল্ড কাপ ফুটবল বাতাইলাইমাও তিনি কানাডা বাই থংলাইনো বসনিয়া তাই হারজে গোবিনা ককতমা তিনি বাকে অরণ পাইখ্যা উলনি ককতমা আওয়াইঙ্গানো খনাফুং দামসনি সতী ব্রেচিও

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদপত্রী সোমা চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশুশ্রম নির্মূল করতে এবং বাল্য বিবাহ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত ও বাংলাদেশ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্বার ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা থেকে শুরু করে সব ক্ষেত্রেই নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পরীক্ষার সময়সীমা বৃদ্ধি করেছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে কানাডার মুখোমুখি হতে চলেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশুশ্রম নির্মূল করতে এবং বাল্য বিবাহ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আজ জিরানিয়া পঞ্চায়েত সমিতির মিলনায়তনে বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস উপলক্ষে ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশন আয়োজিত কর্মশালার উদ্বোধন করে তিনি একথা বলেন। তিনি বলেন, এই কাজে পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে প্রতিটি নাগরিককেও এগিয়ে আসতে হবে, তবে প্রতিটি শিশুর অধিকার সুরক্ষিত থাকবে। উপস্থিত ছিলেন ত্রিপুরা শিশু অধিকার সুরক্ষা কমিশনের চেয়ারপারসন জয়ন্তী দেববর্মা, জিরানিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান প্রীতম দেবনাথ, জিরানিয়া নগর পঞ্চায়েতের চেয়ারম্যান রতন কুমার দাস প্রমুখ। আত্মসমর্পণকারী জঙ্গিদের সংগঠন ত্রিপ্রাসা ইউনিটি ফর জাস্টিসের ডাকা সড়ক ও রেল অবরোধ আজ দুপুরে প্রত্যাহার করে নেওয়া।

0: হয়েছে। আর জনজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে কথা বলার পরেই আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়। এরপর রেল ও যানবাহন চলাচল স্বাভাবিক হয়। ভারত বাংলাদেশ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। গত 8 জুন থেকে 11 জুন পর্যন্ত নয়াদিল্লিতে বিএসএফ ও বিজিবির মধ্যে 57তম মহাপরিচালক পর্যায়ের সীমান্ত সমন্বয় সম্মেলনে এই অঙ্গীকার করা হয়। সম্মেলনে বর্তমানে সীমান্ত পরিস্থিতি পর্যালোচনা এবং সীমান্ত নিরাপত্তা ও সীমান্ত ব্যবস্থাপনা সম্পর্কিত পারস্পরিক উদ্বেগের বিষয়গুলি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সীমান্তে সমন্বিত টহল আরও জোরদার করতে, সতর্কতা বাড়াতে, রিয়েল টাইম তথ্য আদান প্রদান উন্নত করতে এবং আন্তঃসীমান্ত অপরাধী চক্রের বিরুদ্ধে যৌথ প্রচেষ্টা জোরদার করতে বিএসএফ এবং বিজেপি উভয় পক্ষই সম্মত হয়। ভারতীয় প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন বিএসএফ এর মহাপরিচালক প্রবীণ কুমার এবং বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। রাজ্যের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থানের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে আজ আগরতলায় চাকরি মেলার আয়োজন করা হয়। এই কর্মসূচিতে রাজ্য ও বহিরাজ্যের মোট 13টি বেসরকারি সংস্থা ও নিয়োগকারী প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। চাকরি মেলায় অংশগ্রহণকারী সংস্থাগুলি বিভিন্ন ক্ষেত্রে প্রায় 1,800টি শূন্য পদের জন্য যোগ্য প্রার্থীদের নির্বাচন করে। নির্বাচিত প্রার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগপত্র প্রদান করা হবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজনৈতিক সহিংসতায় নিহতদের পরিবারের যোগ্য সদস্যদের সরকারি চাকরি দেওয়ার ক্ষেত্রে রাজ্য সরকার সম্পূর্ণ প্রতিশ্রুতিবদ্ধ। আজ সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তিনি একথা বলেন। তিনি জানান, রাজনৈতিক সহিংসতায় নিহতদের পরিবার থেকে এখনও পর্যন্ত 38টি আবেদন এসেছে, যার মধ্যে 18 জনকে চাকরি দেওয়া হয়েছে, 11 জনের নাম প্রস্তাবিত হয়েছে। রাজনৈতিক সহিংসতায় নিহত হওয়ার উপযুক্ত প্রমাণ না থাকায় 5টি আবেদন বাতিল করা হয়েছে এবং 4টি আবেদন তদন্তাধীন রয়েছে। কেন্দ্রীয় সরকার শিল্প ও বাণিজ্যিক গ্রাহকদের খুচরা আউটলেট থেকে মোটর স্পিরিট ও হাই স্পিড ডিজেল ক্রয়ে নিষেধাজ্ঞা জারি করেছে এবং তাদের নিজ নিজ কনজিউমার পাম্প থেকে প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করতে বলা হয়েছে। পশ্চিম এশিয়ায় চলমান সংকটের কারণে বৈশ্বিক সরবরাহ শৃঙ্খল ব্যাহত হওয়ার পরিপ্রেক্ষিতে স্থানীয় ঘাটতি রোধ করতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রদেশ কংগ্রেস সভাপতি আশীষ কুমার সাহা জানিয়েছেন, সারা দেশের সঙ্গে রাজ্যেও আগামী সপ্তাহ থেকে বিক্ষোভ আন্দোলন সংগঠিত করা হবে। তিনি বলেন, দ্রব্যমূল্য বৃদ্ধি, বেকারত্ব, গণতান্ত্রিক অধিকার রক্ষা এবং শিক্ষাক্ষেত্রের বিভিন্ন সমস্যাকে সামনে রেখে এই কর্মসূচির আয়োজন করা হবে। আপনারা খবর শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণীর সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপ এবং টুইটার ও ফেসবুক প্ল্যাটফর্মে এআইআর নিউজ অ্যালার্টসে। ইউটিউবে লক্ষ্য করুন নিউজ অন এআইআর অফিসিয়ালে। এছাড়াও আকাশবাণী আগরতলার সংবাদ আপডেট পেতে দেখুন টুইটার বা এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্যসেবা, স্যানিটেশন, আবাসন, খেলাধুলা, বিজ্ঞান এবং প্রশাসন সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সামাজিক মাধ্যমে তিনি আজ একথা উল্লেখ করে বলেন, ড্রোন প্রযুক্তির মতো উদীয়মান ক্ষেত্রগুলিতে নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ সুযোগের নতুন দ্বার উন্মোচন করেছে। গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিতে কাজ করছে এবং এর প্রতিফলনও বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়। সরকার স্বনির্ভর গোষ্ঠীগুলিকে সক্রিয়ভাবে সমর্থন করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সাহায্য করছে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বর্তমান এনডিএ সরকারের 12 বছরের উন্নয়ন অভিযাত্রায় বহুমুখী বিকাশের ছবি স্পষ্ট হয়ে উঠছে। এক সর্বাত্মক উন্নয়নের ভাবনা ক্রমশ বাস্তব রূপ লাভ করছে। এর মধ্যে অবশ্যই অন্যতম নারী শক্তির ক্ষমতায়ন। নারী নেতৃত্বাধীন বিকাশের ধারাবাহিকতা আজ নতুন উচ্চতা ছুঁয়ে ফেলছে। একটি প্রতিবেদন,
1: যে কোনো দেশেই নারী শক্তি রাষ্ট্র শক্তির বিকাশে অন্যতম উপাদান, আর বিগত 12 বছরে উন্নয়ন ও ক্ষমতায়নের সমবেত অভিযাত্রা দেশের প্রতি প্রান্তে রূপান্তরণের নতুন জয়যাত্রা নিশ্চিত করেছে। এক্ষেত্রে অনুঘটক হিসেবে উল্লেখ করা যায় প্রধানমন্ত্রী জনধন যোজনা ও প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা। প্রধানমন্ত্রী জনধন যোজনার মাধ্যমে কোটি কোটি মহিলা প্রথমবারের মতো ব্যাংকিং ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়েছেন। নিজেদের সঞ্চয়, সরকারি সুবিধা এবং আর্থিক নিরাপত্তার পথ হয়েছে আরও সহজ। আর প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা এনে দিয়েছে ধোঁয়ামুক্ত রান্নাঘর। এলপিজি সংযোগের মাধ্যমে মায়েদের ও বোনেদের স্বাস্থ্য সুরক্ষিত হয়েছে, বেড়েছে সম্মান ও স্বাচ্ছন্দ্য। আর্থিক অন্তর্ভুক্তি থেকে উন্নত জীবনযাত্রা, নারীদের আত্মনির্ভর ও শক্তিশালী করে তুলতে এই উদ্যোগগুলি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। নারীর অগ্রগতি মানে দেশের অগ্রগতি। শক্তিশালী নারী, শক্তিশালী পরিবার, শক্তিশালী ভারত। সংবাদকক্ষ থেকে সুমন ভট্টাচার্য, আকাশবাণী আগরতলা।

0: ন্যাশনাল টেস্টিং এজেন্সি আগামী 21 জুন অনুষ্ঠিতব্য নিট ইউজি 2026 পরীক্ষার সময়সীমা 15 মিনিট বাড়িয়ে 180 মিনিট থেকে 195 মিনিট করেছে। সংস্থাটি জানিয়েছে তারা নিট ইউজি 2026 পরীক্ষাটি সুষ্ঠু, নিরাপদ এবং পরীক্ষার্থীদের প্রয়োজন অনুসারে পরিচালনা করতে প্রতিশ্রুতিবদ্ধ। নতুন সময়সূচি হবে দুপুর 2 থেকে বিকেল 5:15 মিনিট পর্যন্ত। সংশোধিত এই পরীক্ষার সময়ের মধ্যে হাজিরা খাতায় স্বাক্ষর এবং অন্যান্য তত্ত্বাবধান পদ্ধতির মতো বাধ্যতামূলক আনুষ্ঠানিকতার জন্য প্রয়োজনীয় সময়ও অন্তর্ভুক্ত থাকবে। এর পাশাপাশি সংস্থাটি জানিয়েছে প্রশ্নপত্র পুস্তিকায় খসড়া কাজের জন্য বরাদ্দ স্থান 2 পৃষ্ঠা থেকে বাড়িয়ে 4 পৃষ্ঠা করা হয়েছে, ফলে পরীক্ষার্থীরা গণনা ও চিত্র অঙ্কনের জন্য আরও বেশি জায়গা পাবে। মৎস্যমন্ত্রী সুধাংশু দাস আজ ফটিকরায়ে ডলুগাঁও দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে নির্মীয়মাণ স্কুল ভবনটি পরিদর্শন করেন। এই ভবনটি নির্মাণে ব্যয় হবে 12.5 কোটি টাকা। জোলাইবাড়ের সাচিরামবাড়িতে টিএসআর 14 নম্বর ব্যাটেলিয়নের সদর দপ্তরে আজ এক রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 31 জন জওয়ান স্বেচ্ছায় রক্তদান করেন। দক্ষিণ জেলা কৃষি বিজ্ঞান কেন্দ্রের উদ্যোগে আজ জোলাইবাড়ি ব্লকের কলসি ভিলেজ ও পশ্চিম চরকপাইয়ের লতুয়া টিলার কৃষকদের নিয়ে এক সচেতনতা সভা অনুষ্ঠিত হয়। সভায় সুস্থায়ী কৃষি পদ্ধতির প্রচার, মাটির স্বাস্থ্যোন্নয়ন এবং পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তি সম্পর্কে কৃষকদের অবহিত করা হয়। খেলার খবর। 2026 বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে দ্বিতীয় আয়োজক দেশ কানাডার মুখোমুখি হতে চলেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। ভারতীয় সময় রাত 12:30 থেকে শুরু হবে এই ম্যাচ। এরপর অন্যতম আয়োজক দেশ আমেরিকা খেলবে প্যারাগুয়ের বিরুদ্ধে। শনিবার সকাল 6:30 থেকে এই ম্যাচ দেখা যাবে। দুটি ম্যাচের আগে আয়োজক দেশের উদ্যোগে একটি করে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন রয়েছে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া তৃতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতায় আজ দুটি খেলা অনুষ্ঠিত হয়। উমাকান্ত মিনি স্টেডিয়ামে প্রথম খেলায় স্বামী বিবেকানন্দ ক্লাব 2-0 গোলে কেশব সংঘকে পরাজিত করে। পরে একই মাঠে টিটিএডিসি ও কদমতলি যুব সংস্থার মধ্যে দ্বিতীয় খেলাটি 1-1 গোলে ড্র হয়। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত মেয়েদের ঘরোয়া ক্রিকেট প্রতিযোগিতার আজ 3 খেলা অনুষ্ঠিত হয়। নরসিংগড়ের টিআইটি মাঠে অনুষ্ঠিত খেলায় কর্নেল কোচিং সেন্টার 3 উইকেটে ইউনাইটেড ফ্রেন্ডসকে, এমবিবি স্টেডিয়ামে কসমোপলিটন ক্লাব 10 উইকেটে প্রগতি প্লে সেন্টারকে এবং নরসিংগড়ের পিটিএ মাঠে বিদ্যাসাগর ইউএমভি কোচিং সেন্টার 8 উইকেটে চলমান সংঘকে পরাজিত করে। আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 24.1 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলো আরেকবার পড়ছি। খাদ্যমন্ত্রী সুশান্ত চৌধুরী বলেছেন, কেন্দ্র ও রাজ্য সরকার শিশুশ্রম নির্মূল করতে এবং বাল্য বিবাহ রোধে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারত ও বাংলাদেশ সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোক্তা থেকে শুরু করে সব ক্ষেত্রে নারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি নিট ইউজি 2026 পরীক্ষার সময়সীমা বৃদ্ধি করেছে। বিশ্বকাপ ফুটবলের দ্বিতীয় দিনে কানাডার মুখোমুখি হতে চলেছে বসনিয়া অ্যান্ড হার্জেগোভিনা। স্থানীয় সংবাদ আজকের মতো এখানে শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ পর্যায়ক্রমে কলকাতা এবং আগরতলা কেন্দ্র থেকে সম্প্রচারিত সংবাদ শুনলেন আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই এ কথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আকাশবাণী কৈলাসহর।

এতক্ষণ শুনলেন বাংলা নাটক ঠিকানা, রচনা চিত্রভানু ভৌমিক, আকাশবাণী কয়লা শহর। এখন শুনুন আধুনিক বাংলা গান, শিল্পী শুভঙ্কর ভাস্কর।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কৈলা শহর। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 MHz-এ আকাশবাণী কৈলা শহর কেন্দ্র থেকে এবং নিউজ অন এআইআর অ্যাপে। এবারে শ্রোতা বন্ধুদের স্বাগত জানাচ্ছি নানান স্বাদের রকমারি গানের অনুষ্ঠানে। প্রথমে রয়েছে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অনিন্দিতা মুখোপাধ্যায়।

এতক্ষণ শুনলেন রবীন্দ্রসঙ্গীত, রকমারি নানান স্বাদের গানের অনুষ্ঠানে। এবারে শুনুন নজরুলগীতি শিল্পী মলিনা রুদ্র।

বাংলা হিন্দি মিশ্র রকমারি বাংলা গানের গানের অনুষ্ঠানে এবারে শুনুন হিন্দি ছবির গান। হিন্দি ছবি আলাগ আলাগ দ্বৈত কণ্ঠে গিয়েছেন লতা মঙ্গেশকর এবং কিশোর কুমার।

বাংলা হিন্দি মিশ্র রকমারি গানের অনুষ্ঠান এখানে শেষ হলো। নমস্কার, আকাশবাণী গোলা শহর। এবারে শ্রোতাবন্ধুদের স্বাগত জানাচ্ছি শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে। আজ শুনুন জয় জয়ন্তীর আগে খেয়াল শিল্পী উস্তাদ বারেক গোলাম আলী খান।

0: এতক্ষণ শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠানে জয় জয়ন্তীর আগে খেয়াল শুনলেন, শিল্পী ছিলেন উস্তাদ বারিকুল্লাহ আলী খান, আকাশবাণীকোলা শহর। এখন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ ট্রেলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরে নিরাপত্তা বজায় রাখতে এবং পুণ্যার্থীদের যাত্রা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর বলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ উল্লেখ করেছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। এদিকে সিআইডির আধিকারিকরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার 16 জুন আবারও তলব করেছেন। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। সিওলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলককে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। অস্ট্রেলিয়ান ওপেনে ব্যাডমিন্টনের মহিলাদের সিঙ্গলসের সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি ও উদ্যোগ থেকে শুরু করে শিক্ষা, স্বাস্থ্য, স্যানিটেশন, আবাসন, ক্রীড়া, বিজ্ঞান এবং শাসন ব্যবস্থা সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ বিভিন্ন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, ড্রোন প্রযুক্তির মতো নতুন ক্ষেত্রেও নারীদের ক্রমবর্ধমান অংশগ্রহণ নতুন সুযোগের দ্বার খুলে দিচ্ছে এবং দেশের উন্নয়নের চিত্রকে রূপান্তরিত করছে। তিনি আরও বলেন, গত 12 বছরে এনডিএ সরকার নারী নেতৃত্বাধীন উন্নয়নকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে ধারাবাহিকভাবে কাজ করছে এবং এর ফলাফল বিভিন্ন ক্ষেত্রে দৃশ্যমান। শ্রী মোদী বলেন, সরকার সক্রিয়ভাবে স্বনির্ভর গোষ্ঠী বা সেলফ হেল্প গ্রুপগুলিকে সাহায্য করছে, যা নারীদের আর্থিকভাবে স্বাধীন করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
2: হামারি বহনো কে পাস হুনর ভি থা, মেহনত ভি থি, লেকিন উনে পুঁজি আর অবসর নাহি মিলতে থে। 3 করোড় মহিলাও কো লখপতি দিদি দিদি বানানে কা জো সংকল্প কিয়া থা ও পুরা হো চুকা হ্যায়।
1: কেন্দ্রীয় সংস্কৃতি ও পর্যটন মন্ত্রী গজেন্দ্র সিং শেখাওয়াত বলেছেন, দেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও পুনরুদ্ধার করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার প্রতিশ্রুতিবদ্ধ। আকাশবাণী সংবাদকে দেওয়া এক একান্ত সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, চুরি যাওয়া বা বিদেশে পাচার হয়ে যাওয়া প্রত্ন সামগ্রী দেশে ফিরিয়ে আনতে সরকার উদ্যোগী। এখনও পর্যন্ত 670টি ভাস্কর্য ও পুরাকীর্তি ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। দেশের বৌদ্ধিক ও সভ্যতাগত ঐতিহ্যকে বাঁচিয়ে রাখতে জ্ঞান ভারত মিশন এক ঐতিহাসিক ভূমিকা নেবে বলেও জানিয়েছেন কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রী। পুঁথি উদ্ধার ও সংরক্ষণেও সরকার সচেষ্ট বলে তিনি জানান। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গকে নতুন করে পুনর্নির্মাণের সংকল্প নিয়েছেন বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মন্তব্য করেছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকারের 12 বছর পূর্তি উপলক্ষে এক সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, রাজ্যে ডবল ইঞ্জিন সরকার তৈরি হয়েছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অন্যান্য রাজ্যের মতো পশ্চিমবঙ্গ কেন্দ্রের সব উন্নয়নমূলক প্রকল্পের অন্তর্ভুক্ত হয়েছে। আগামী মাসের শুরু থেকে রাজ্যে বিকশিত ভারত জি রামজি প্রকল্প শুরু হচ্ছে। কেন্দ্র এবাবদ রাজ্যকে আগাম অর্থবর্ষের জন্য 8,500 কোটি টাকা দিচ্ছে। মুখ্যমন্ত্রী জানান, অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী নতুন রেকর্ড গড়ে তুলেছেন এবং ভারতকে পুনর্নির্মাণে অগ্রণী ভূমিকা পালন করে চলেছেন। প্রধানমন্ত্রী নয়, তিনি প্রধান জনসেবক হিসেবে দেশের জন্য কাজ করে চলেছেন। কেন্দ্রে এনডিএ সরকারের 12 বছরের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের খতিয়ান তুলে ধরে শুভেন্দু অধিকারী বলেন, এই সময় সরকারের মূল ভিত্তি ছিল লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ এবং ঐতিহ্য বজায় রাখার পাশাপাশি দেশকে এগিয়ে নিয়ে যাওয়া। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী স্বচ্ছ ভারত অভিযান, আবাস যোজনা, জল জীবন মিশন সহ বিভিন্ন প্রকল্পের উল্লেখ করেন।
3: এই 12 বর্ষের মূল আধারই ছিল এনডিএ তথা বিজেপি সরকারের তথা মাননীয় মোদীজির নেতৃত্বে সরকারের লোকসেবা, সশক্তিকরণ, রাষ্ট্র নির্মাণ, রাষ্ট্র প্রথম, বিরাসত।

0: বিকাশ অর্থাৎ ভারতবর্ষের যে বিরাজ যে ঐতিহ্য তাকেও ধরে রাখা, এগিয়ে নিয়ে যাওয়া এবং তার সঙ্গে প্রগতি এবং বিকাশ সেটাকেও অগ্রাধিকারের ভিত্তিতে নিয়ে যাওয়া।
1: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলেছেন, অমরনাথ যাত্রায় সর্বোচ্চ স্তরের নিরাপত্তা বজায় রাখা এবং পুণ্যার্থীদের যাত্রার অভিজ্ঞতা আরও স্বাচ্ছন্দ্যপূর্ণ করে তুলতে সরকার বদ্ধপরিকর। অমরনাথ যাত্রার প্রস্তুতি নিয়ে নতুন দিল্লিতে আজ এক উচ্চ পর্যায়ের বৈঠকে শ্রী শাহ সভাপতিত্ব করেন। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী, জম্মু কাশ্মীর পুলিশ এবং অন্য নিরাপত্তা সংস্থাগুলিকে সঙ্গে নিয়ে সমগ্র যাত্রাপথে বহুস্তরীয় নিরাপত্তা বলয় গড়ে তোলার নির্দেশ দিয়েছেন তিনি। শ্রী শাহ ড্রোন, সিসিটিভি এবং উন্নত নজরদারি ব্যবস্থাপনার মতো আধুনিক প্রযুক্তিকে কাজে লাগিয়ে নিরাপত্তা কাঠামো আরও কঠোর করার উপর জোর দিয়েছেন। যাত্রাপথে থাকা ক্যাম্পগুলিতে বরিষ্ঠ পুলিশ আধিকারিকরা মোতায়েন থাকবেন। উল্লেখ্য, 3 জুলাই থেকে শুরু হয়ে এবারের অমরনাথ যাত্রা চলবে 28 আগস্ট পর্যন্ত। পশ্চিমবঙ্গে সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বলেন, সব জমি সরকারের হাতে নেই, তাই জমির মালিকদের কাছ থেকে ন্যায্য মূল্যে জমি কিনে কেন্দ্রকে হস্তান্তর করা হচ্ছে। মানুষ নিজে থেকেই ন্যায্য মূল্যে জমি বিক্রি করছে বলে মুখ্যমন্ত্রী জানান। পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের হয়েছে। এক ব্যবসায়ীর দায়ের করা অভিযোগে উল্লেখ করা হয়েছে, ভোটের আগে রানী রাসমণি অ্যাভিনিউয়ে এক সভায় তৃণমূল কংগ্রেস নেত্রী একটি নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে যে মন্তব্য করেন তা রীতিমতো প্ররোচনামূলক। উল্লেখ্য, বিতর্কিত মন্তব্যের জন্য এর আগেও শিলিগুড়ি সহ বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন গ্রেপ্তারির আশঙ্কায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন। আগাম জামিনের আবেদন জানিয়ে বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে মামলা দায়ের করেছেন ইন্দ্রনীলের আইনজীবী। ইন্দ্রনীল সেনের সঙ্গেই আগাম জামিনের চেয়ে আবেদন জানিয়েছেন তার স্ত্রী মধুচন্দা সেন এবং ধ্রুবজ্যোতি বোস ও রঞ্জন চ্যাটার্জি নামে আরও দুজন। আদালত সূত্রে জানা গেছে, আগামী 17 জুন এই মামলার শুনানি হবে। তদন্তকারী সংস্থা সিআইডি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে আগামী মঙ্গলবার 16 জুন তলব করেছে। সিআইডির আধিকারিকরা আজ আবারও অভিষেকের বাড়িতে যান, কিন্তু তখন সেখানে তিনি ছিলেন না। পরে কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে বৈঠক সেরে বাড়িতে ফিরে সাংবাদিকদের অভিষেক বলেন, সিআইডি যদি আগে থেকে তাকে জানিয়ে আসত তাহলে তিনি বাড়িতে থাকতে পারতেন। এদিকে অভিষেককে এর আগে স্বাক্ষরকাণ্ড সংক্রান্ত বিষয়ে রবিবার 14 জুন ভবানী ভবনে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদের ইডি তাকে সোমবার 15 জুন তলব করেছে। সই জালিয়াতির তদন্তে বেলেঘাটা তৃণমূল কংগ্রেস বিধায়ক কুণাল ঘোষকে সিআইডি তলব করেছে। রবিবার 14 জুন তাকে ভবানী ভবনে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্যে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে এইচপিভি টিকাকরণ কর্মসূচি জোর কদমে চলছে। স্বাস্থ্য দপ্তরের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী গতকাল সন্ধ্যা পর্যন্ত রাজ্যে মোট 70,991 জন কিশোরীকে ওই টিকা দেওয়া হয়েছে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ওমান উপকূলে বাণিজ্যিক জাহাজের উপর হামলার ঘটনায় ভারতে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের চার্জ ডি অ্যাফেয়ার্স জ্যাসন মিক্সকে তলব করে তীব্র প্রতিবাদ জানিয়েছে বিদেশ মন্ত্রক। মন্ত্রকের অতিরিক্ত সচিব আমেরিকা বিষয়ক এদিন তাকে নতুন দিল্লিতে ডেকে পাঠান। যেভাবে ওমান উপসাগরে ভারতীয় নাবিকবাহী বাণিজ্যিক জাহাজগুলিকে লক্ষ্য করে লাগাতার হামলা চালাচ্ছে মার্কিন নৌবাহিনী, তাতে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিদেশ মন্ত্রক। হরমুজ প্রণালী ছেড়ে আসা ভারতীয় জাহাজগুলির ওপর ইরান ড্রোন হামলা চালিয়েছে বলে মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প অভিযোগ করেছেন। সমাজ মাধ্যমের এক পোস্টে ট্রাম্প বলেন, এ ধরনের ঘটনা কখনোই গ্রহণযোগ্য নয়। ভারত মার্কিন চার্জ দ্য অ্যাফেয়ার্স জেসন মিক্সকে তলব করার পরই ট্রাম্পের এই মন্তব্য। সিওলের একটি আদালত দক্ষিণ কোরিয়ার প্রাক্তন প্রেসিডেন্ট ইউন সুক ইয়োলকে 30 বছরের কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। উত্তর কোরিয়ার ড্রোন পাঠানোর নির্দেশ দিয়ে উত্তেজনা বাড়ানো, 2024 সালের ডিসেম্বরে সামরিক আইন ঘোষণার সিদ্ধান্ত এবং সেই সিদ্ধান্তকে সমর্থনের জন্য সিওল সেন্ট্রাল ডিস্ট্রিক্ট কোর্ট তাকে দোষী সাব্যস্ত করেছে। প্রাক্তন প্রেসিডেন্টের বিরুদ্ধে শত্রুকে সুবিধা দেওয়া এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগও রয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং ফ্রান্সের রাষ্ট্রপতি এমানুয়েল ম্যাক্রো আগামী রবিবার ফ্রান্সের নিসে ভারত ইনোভেটসের সূচনা করবেন। নতুন দিল্লিতে আজ কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান জানান, অনুষ্ঠানে ভারতের পরবর্তী প্রজন্মের উদ্ভাবন ও ব্যবসায়িক সুযোগের উপর আলোকপাত করা হবে। ব্যাডমিন্টনে সিডনিতে আয়োজিত অস্ট্রেলিয়ান ওপেনে মহিলা বিভাগে সেমিফাইনালে পৌঁছেছেন ভারতের পিভি সিন্ধু। আজ কোয়ার্টার ফাইনালে চাইনিজ

ইউরোপের চেন সু ইউকে 21-6, 21-9 ব্যবধানে পরাজিত করেন তিনি। অন্যদিকে প্রতিযোগিতার পুরুষ ডাবলস বিভাগের ভারতের হরিহরন আমসাকুরুন ও এম আর অর্জুনের জুটি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, আর্থিক অন্তর্ভুক্তি থেকে শুরু করে সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা আজ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। পশ্চিমবঙ্গের সীমান্ত এলাকায় বিএসএফকে জমি হস্তান্তর ও কাঁটাতারের বেড়া দেওয়ার কাজ শুরু হয়েছে। বিধানসভা নির্বাচনের আগে উস্কানিমূলক বক্তব্যের অভিযোগে পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বিরুদ্ধে হেয়ারস্ট্রিট থানায় অভিযোগ দায়ের। খবর আজকের মতো শেষ হলো। এর পরের খবর শুনবেন আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।

এতক্ষণ কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী গোলা শহর। এখন শুনুন বাংলা টপ্পা গান, শিল্পী রামকুমার চট্টোপাধ্যায়।

এতক্ষণ দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হল আকাশবাণী কোলা শহর। এবারে জানিয়ে দিচ্ছি আগামীকালের অনুষ্ঠান সূচি। আগামীকাল 3রা জুন শনিবার আমাদের দুঃখিত

আগামীকাল 13ই জুন শনিবার আমাদের অধিবেশন শুরু হবে 4:55। 4:06:02 অমৃতবাণীতে শুনবেন জগদীশচন্দ্র বোসের রচনা থেকে পাঠ। 6:07 শুনবেন দেশান্তবোধক গান। 6:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:00 শুনবেন সুপ্রভাত। 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা। 7:25 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 7:35 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ রিলে করে শোনানো হবে। 7:45 শুনবেন রবীন্দ্রসঙ্গীত। 8:00 সমাচার প্রভাত। 8:15 মর্নিং নিউজ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:30 উত্তর পূর্বাঞ্চলীয় ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:40 শুনবেন আধুনিক বাংলা গান। 9:00 প্রথমে দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি নিউজ বুলেটিন এবং পরে ইংরেজি নিউজ বুলেটিন পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 9:10 মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 12:05 শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি। 12:30 শুনবেন মনের মতো গান। 1:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ রিলে করে শোনানো হবে। 1:05 শুনবেন বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়াগীতি। 1:30 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 1:40 শুনবেন শ্যামা সঙ্গীত ভজন বেলা 2:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 2:15 শুনবেন শাস্ত্রীয় চন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। 2:30 হিন্দি ছবির গানের অনুষ্ঠান। 3:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত হিন্দি সংবাদ এবং 3:05 ইংরেজি সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। এবং এর অব্যবহিত পরে মুম্বাই কেন্দ্র থেকে প্রচারিত বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 6:00 ঘর গৃহস্থিতে প্রথমে শুনবেন কৃষক ভাইদের সাথে সাক্ষাৎকার। 6:30 কিষাণ বাণীতে শুনবেন কৃষি আলোচনা। সাতটায় আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে। 7:35 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ। 7:45 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত ককবুরুক সংবাদ এবং 7:55 আগরতলা কেন্দ্র থেকে প্রচারিত স্থানীয় বাংলা সংবাদ পর্যায়ক্রমে রিলে করে শোনানো হবে। 8:05 শুনবেন নানান স্বাদের গানের অনুষ্ঠান রামধুনু। 8:30 শুনবেন লোকগীতি। 9:00 দিল্লি কেন্দ্র থেকে প্রচারিত ইংরেজি সংবাদ রিলে করে শোনানো হবে। 9:15 শুনবেন পুরনো দিনের হিন্দি ছবির গানের অনুষ্ঠান চিরনতুন। 9:30 শাস্ত্রীয় চন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান। 10:00 কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। 10:10 শুনবেন অতুল প্রসাদের গান। 10:20 বিশ্ব সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আমাদের আগামীকালের অনুষ্ঠান সূচি আকাশবাণী কৈলাসহর। আমাদের আজকের অধিবেশনের এখানেই সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে 4:55। স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:33:50। শুভরাত্রি, জয় হিন্দ।